তাওকে এই বুসং ফারিকে চক দোক নিবিংটি গরংনা সিগাং দিনে কক বথমান কাহাম কই বুঝুই না লাইন আবন বাকি আিসি সা দিনে কক বথমান তৈনাই স্রাই স্রাইকে সানা মুচুঙ্গ গরংনা সিগাং দিনে কক বথমান খা রং আবো ক্লাসরুম জরা তৈ দে থাক ক্লাসরুম জরা হনমানী নংখা যৈনা পড়িনা জরা সিমি রংখে দে থাক বুমুং সেনা রংখে সিমিদা আবন রং সরং মানখাহীন যয় সয় খেদে রং সরং মানজাক দিনে অজরা ও যাবন সাক সাক সঙ্গলাই যিও ভারত হাস্তে নিকক সালাইনে ভারত হাকতর নিকক সালাইনে তামনিকে যি অর টমানীবা হাই তাবুক দিনে অ জরা তাবুক 2026 বিসি জরা ইয়াকবা নাইনে কেঙ্কে সাজাগ যে ভারত হাস্তে সরকার নি ফাইজিং দেখে নাই কেঙ্কে 2023 নিসমি

0: ফুঙ্কাহাম, আকাশবাণী আগরতলা, তিনি ক্রাক সাক, তালবাং তালনি, শালচিসনি শালমারি, চিবরিরা থামচিপা দীপরা বিশিখ, সেপ্টেম্বর তালনি শালচার শালমারি, নৈশাই নৈচিবা ইংরেজি বিশি, নাকারদি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি, চীনীয় পান্দা নৈরা থামচিদক পয়েন্ট ব্রেই মিটার্স এবার সাশাই নৈরা দক চিচকো কিলো হার্চ, তাই সারাশা দক মেগা হার্চ আওয়াই নৈ তঙ্গ তাবক চ্যাংজাক চিনি তিনি ফোংনি ককবরক আওয়াই পান্দা হায়ুনি খরাং, তিনি হায়ুনি খরাং পান্দাও যত খাই তাই লোকরও লাম সব আও ফাইদি চিনি খালায় না কক কাহাম তিনি হায়ুনি খরাং পান্দানো যক কাহাম খামানি বিশিং তিন চেঙেরেলায় না আও তিনি কক কাহাম খালায় না স্বামী বিবেকানন্দ সালাংমানি কক রক ব সালাংকা ইকো না হারদি সালক চাকে কাশ হই ফাইকা হাইকে নরক মুক্তরে থাঙিতা তংসিদি সিচাদি বাচাদি বসকাঙই থাংনানি জরা সক ফাইকা নরক হা আমানি বসা অংনাবলা ভারত হা আমানো হামজাকনাবলা হাইকে এ রেংতা তংসিদি থুমা সিসা সিদি খরকচাতাই খরকচান তা নাশিলাইসিদি মুচি মেথর জং যতন বোমা কায়সানি বসা সিচানা জরা ফাইকা বতে বসাকা আং পৈতু খায়ো কেববিনি মান বান্তা মান্নানি বাগে চোখ যা খুঁকে বন হায়ুনি জেসে ফান পানো শ্যাম্পলাই ম্যাংয়া ওয়ানসুক মগ্ন চিনি লাংমা অবনি বাগৈন লাংমা তংসা সরংনা নাংথাই কিসামিসা মংতরৈ খাইন কুংসুকনানি ককরৈ শাক শাকনি বাগৈ সিমি কাইতনি থানি তা সরিদি বইনি বাগৈব সরি সান্দি বাচাদি সিসাদি নিনি নাহার মুনি লামানো যে মানিয়াশাক গ্রাক খে রমৈতংদি তে বসকাঙ্গ হিমৈতংদি আশিকচরা চেন খালাইখা স্বামী বিবেকানন্দ সালাংমানি কক রক তিনি কগ তাবক খালাইন তিনি কক রক
1: তিনি

0: বর তাল নিচি চার সাল মারিব লাইবুমানি গকনকখানালাই নাই তিনি কাইনি নাংকুকমানি সাল তঙ্গ কাইসা আংখা হায়ুং রং সরং সাল অ সাল তিনি নি সাল সংসার জাখ তাবুক সাকজরা 1966 বিশি ও সংসার জাকমানি অব ইউনেস্কো এবার ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক তে কালচারাল অর্গানাইজেশন ও হাপাং রক সংসা মানে আফ্রো নিশিমি চেঙ্গেনাই তাবুক সাকজরা বিনি ফিল দকচি বিশি কাখা আচাই মানে সাল তে অব হাইকে তাকলাইনি কক বথমা নারক জাখা রং সরং বেবাক বরকনি বাকই ও হায়ুংনি বাকই তে রং সরংনি বিশিং তিকাই শাকনি লাংমা ন কাহাম খাইনানি লামা তে রং সরং বসক জরাতে নাংক খরকসা বরকনি লাংমা ও দফা ও তে হদাও অবনতি নাই সাজাগ তেব ও কতাল যুগ তে টেকনোলজিনি যুগ রং সরং সৈনানি তে পড়েনি রংমাবাই থাকিয়া ফিয়া যে সরংমানি ন আবন সামুঙ্গ ভাইকে থেপাই মানাই শাক নিলাঙ্গন ভাইকে চারি মানাই আবনব সাজাগ
1: আও কক তো কবইন সরংনানি চিনি যত নিন কেরংনি বসাবতে চিনি মান থাই তঙ্গ অব আগিনি সিমিন তঙ্গ তাই ওলব তংনাই আবনি বাকিন যং সাইমান তামু কাহাম তামু হামিয়া তাই নিনি গানা গানি ও তামু অঙ্গি তং আবরক বেবাক যং রং সরং মানে বিশিং তিন সঙ্গি মানো বাহাইকে তংখাই চানো বা বাহাইকে খাইকে চানো বাহাই সামুং বা খাইকে নিন লংমানি বাকি কাহামংন অমা বেবাংন যং রং সরং মানে বিশিং তৈন যং সাইমানো রং গরং অং মানে বা রং সরং মানে বিশিং তৈ জে গরং মানে আবংখা চিনি গিয়ান এবা চিনি বসাকনি এবার চিনি লংমানি জাতি হেন যং সাইমান মকল তো চিনি বসাকনি লংমানি জাতি ন ফিয়াবা চিনি গিয়াননি জাতি হিগাই চিনি রং সরং এবার যং রং গরং মানে আমাকিন যং সাক সাক নয় সিমিয়া চিনি দফানো চিনি হদান চিনি বসং অরং সরং মানে যং পিড়ি রানান যং চেরাই যং দিনে কক সানা যং চেরাই ফুরু নগুই ফাইও হর ফরং মানে সাক্ষরতা মিশন হই কাইসা বেচেপ দ আব বাইন গবাং আমচাই এবার গবাং মা দলি দফা হদা তাই চিনি হা কতরে গবাং মা লোকরক আমো সরং মাংখা আর বিশিংতে গবাং মা চেরাই খনাই ব ফরং জাখা তামনি হিমালে কগন সাজাক দ যে দফা এবার যে জাতি এবার যে বসং হই মানো রং সরং গরং কক অংখা অংখাকাই যং আমো সাইমানো বসক জরাতে গরং কক অংনাই তাই বসকাঙে থাকি বাকে যেন বেলাই খেন গবাং মা সেপ রো আর সেপ অংখা চিনি লংমানি বাকে বেলাই খেন নাঙ্কক মানে তাই থাইসে কক দ অব অংকাই যে দফানি বোমা এবার বরি রক রং গরং এবার রং গরং কুচুক কুক গ থাকজাক বরকনি দফা হদা জঙ্গি ফাইও সালনি পহর যং দেখাই আবো যং গসিউই মানা হানা নাই আবো লাইতে সাকাই যং গসিয়াং ক গিয়া
0: ফারি অবন কারি তে কাইসা নাংকুক মানে সাল বতঙ্গ আবংখা হায়ুং ফিজিক্যাল থেরাপি সাল ও সালো ফিজিওথেরাপিস্ট হিনজাকনাই এবার ফিজিওথেরাপিস্ট অংখা যে বরক রক সুরঙ্গী তে ইয়াকুং ইয়াক বসাকনি দেরামুং ন বিয়ামনি বিশিংতি খ্লাইয়ে চুবাচু খ্লাই কাহাম খ্লাইনাই বরকনি সামুং রকন মৈতো খ্লাইয়ে বরম রেজাগ তে অবনন হিন ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি সাল অবন কারি চুগ তিনি সাল চিনি বার হা কতর খরক নেই বরক নি আচাইমানী সার।

0: লাইখেনো তঙ্গ তেওমাইকে খরকসাংখা মুংগনাং প্লেব্যাক সিঙ্গার আশা বসলে বিনি আজাইমানি সাল তিনি সেপ্টেম্বর তানি চার সাল মারিও বিশি 1933 ও আচায় ব মহারাষ্ট্রানি সাংলি হাস্তে আচায় তেওমাইকে তঙ্গ ভূপেন হাজারিকা ব 1926 বিশু আচায় ব খরকসা ভারত হা কতরনি মুঙ্গনাং কতর তামক্রং রচাপক্রং তে তকে স্নামক্রং ব তে বব অ সালন আচায় অমসরা নখানালাইকে চং তিনি সালিনাই মানে কক্রক অজরাও চং খানালাইনাই সাকামক্রাই নি কক খানালাইনাই থ্যালাসেমিয়া বেমার নতিনাই থ্যালাসেমিয়াংখা থৈনি বেমার অ বেমার জেসা বরক ফোন মানজা খাঙ্কে আব বুমা বুফায় বা নুখুঙ্গ জাতি গোষ্ঠী ও কেবনি সাগ তংখে আব বসাবতী ব মানজাগে মানো চিনি সাগ কাইসা মানে জিন্স নেই তঙ্গ ও জিন্স নি বিশিংতি চেলাই আজাইকে বুমা বুফানি আরো নি তামো মান মানিয়া আবনো সাইমান রিব থ্যালাসেমিয়াংখা বসাগ হেমোগ্লোবিন তে কাহাম রেড ব্লাড সেলস সুনামনানি ফান গ্রীয়ঙ্গি থাঙ্গ হেমোগ্লোবিনংখা রেড ব্লাড সেলস নি প্রোটিন এবা কাহাম মানে যে চিনি বসাকনি যত ফাইচিংগন থই থাংলাই সুখলাই রিব থ্যালাসেমিয়ানি ব কাইনি টাইপ দঙ্গ কাইসা অংখা কিসা এবাতে কিসা নিসলাই গবান চিনি বহকনি দেবরা ফাইচিংগ কাইসা স্প্লিন হেনে তঙ্গ আব তরসাই থাঙ্গ তে চেরাইনি সিমি শিকলা চাসলা কুমর সগৈ না লেরনাই আমাহাইকে বিনি পুইলা সিনি মারে রকমখা তে তর থানি লক থানি ও জঞ্জাল ফাইনাই এংকাই বেকরেং কেবেলংনাই অবনি স্লাইপানো তুমুং বিনি সিনেমারে রক দিয়ে বো বারি খাঙ্কাই আফ্রুঙ্কে চাইমানিয়া রক অংনাই শাক ফুরসাসা এবা কর্মরে লংনাই সুতি সমসমু সুমু এবা চা নি চা হাই অংনাই মখাংনি বেকরেং সমানিং ইয়াংনাই তে বো শাক রক কেবেল অংসুকনাই অমনো অ বেমারনি ইয়াকনি হামনিনানি হংকাই বিনি কাইসাঙ্কা থুই স্লাইমানি বিশিংতি তে কাইসা নখা সিলেশন থেরাপি হেন তে কাইসাঙ্কা ফলিক এসিড সাপ্লিমেন্টস চামানি বিশিংতি হাইকবা তে কাইসাঙ্কা স্টেম সেল ট্রান্সপ্লান্ট আব অমহাইকে অ সার্জারি নি বিশিংতি ক্লাইন মানখাঙ্কে আচারাই শাক চায়া বা থ্যালাসেমিয়া বেমারনি ইয়াকনি কাতেওই মানাহিনী ব সাজাখা ফাইডে আসুক জরা খানা লেখা ও থ্যালাসেমিয়া বেমার নতি
1: হাঙ্কা ভাইদি তাব খানা লাগে না হোক বানি কগ নারকরা কাইমানো রেগে ক নারকরা ফল ফকলান বিশিং কাইসা বেলাই খেন কথক তাই নাকুক মানে ফল ফকলা খবজাগ সেরেসি তিনি সিমিন নারকরা নগৈ ফাই তাই নারকরা ন মতাই আতায় রজাগমা বুগ ফিয়াবা অবন কারিব নারকরান চদ্রে পদ চামুং রগ চাও চামুং চামানো কারিব নারকরান চক রক সামইব পদরে পদ খাই চিনি বসাকনি বাকে সামু তাই চিনি বখনাইনি বাকে নারকরা নি থক বেলা খেন কাহাম হই সাজাগ তামনি হবা নারকরাও ভিটামিন ই বেলা খেন মানথক মলনি যত জরাও নারকরা মানথক তাই নারকরা

0: đạp bà nà rắc rắc cơ lý ní bất tử à bà chí ní bất sắc ní bà gây tè bố khổ ní bà gây bất sức nàng cục à bà xa nà ní có cơ lý áo chân nà rắc rắc ní có khả nà lạy kia tà bà nà rắc rắc kai nà ní dò rà kà hàm hằng kà kì September tới October tàl hà ní xa giặc tùng nè rắc rắc kai nà ní hân cái trường cái này nặng này bì sa tay tal độc hay các bà bì sa lai chắc nè các bà phang xa ra rồi áp thì hay man khai cái nó cha cô gọi này sa chắc tung nè các bà cái này sẽ căng nó hạ cổ khôn nè nặng này phút cái tham khai tay আফ্রো হাকে পটাশ ইউরিয়া রগ্রবই এবার কম্পোস্ট রগ্রবই চাবন হাকর সপঙ্গই মাতনা নামাই তাই মসকি বাকি রেমানো তাই হা সমসম সম হাকে বা তৈব চাকুগ তৈব থাকিয়া থাই এংনা নামাই নারিকরা ফাংসারা বাই নারিকরা ফাংসারা চাল্লাই মানে হিংকাকে স্নি মিটার্স হিংকাই চাও সাজাক দো যেন জেফরু নারিকরানি হা কর হা তাই যে সার রগ্রমানি আমর শক বাই গিয়া আপ্রন সং নারকরান ভাং জারানো টবই যেন কাইমানো কাইনানি ফুরন কাকে যেন নারকরা ভাং জারানি ইয়াফাং যেন ফুট কাইসা হা বিশিং রানা নামাই আফরনো যেন হা ফবই রানা নামাই অলকে যেন আমনো বেড়া দমই রানা নামাই অলকে যেন ইয়াফাং জাবরা ববরা রক্ত দং ইসা নাই নাই ফিয়াবা নারকরা রক কাইনে নিলে আসে খাই কক দু গিয়া লাইতে সাকাইন যেন বন গাই মানো দাম খাইবা কিসা তরনা এবার তরসানা জরা কিসা নাইকানে খাইনে নাঙ্গ অসুখ জরা যেন নারকরা কাইমানি কক রক খাবাই খা তাবো খালাই না কক থম রক
1: আনি আফ তঙ্গমা হাইকে 2026 তে 2027 বিশ্ব বিশ্ব যে এস টি শেডিউল ট্রাইব নি বড় রকম বিশ্ব যে সকাত মানজাক মাহাইকে হুকুমু থমুং কক্রবায় সকাত মানজাক রক থানাই বিশি ডিসেম্বর তাল 2025 নিশিমি চেঙ্গিনাই নভেম্বর তালি 2026 বিশ্ব অসকাত মানে রক বরক অমাহাইকে সাকি জাখা বরক কয়বলাই রেমানো তে কয়বলাই রেফ্রু সাক সাক নুকজানা নাংনাই অমাহাইকে ট্রাইবাল রিসার্চ তে কালচারাল ইনস্টিটিউট হাব তাং নগ বরকনি অরিজিনাল ডকুমেন্টস বাই তে অমাহাইকে ফিজিক্যাল ভেরিফিকেশন বখলাইজাক নাই হেঙ্কাই অ কইলাইন তিখলাইনানি এবা সাইমানানি হেঙ্কাই বরকনি ওয়েবসাইট www.trci.tripura.government.in থাঙ্গি মারনাই
0: আনি আগো কাইসা তঙ্গ অব হেঙ্কাই বিশি বুরুম বুরুম ন তাকলাইব শান্তির বাজার হাঙ্কনি বীরচন্দ্র মনু ফিল নিচিবা সাংরং মা বাণী চেঙেরে জাগনে অবঙ্গনে এই তালনি সালচি তাই সালচিসা শালমারি অবঙ্ঘা লাইবমা গনাং সাংরং মা তের

0: সালনিরমই অঙ্গনে অম সাংরমা মান্ডব ককথুম তাই হুকুম নাইখংনি বঘাগতে হাসতে হাফংনি বঘাগতে ও কম সাকলাই চাকা
1: ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবার ওয়াইশানি রং মারিনি রং মারিনি চুবামুং রিজাকনাই অব সাবন রিজাকনাই ইংখা যে ত্রিপুরা হাস্তেও রং সুরং টংনাই তে পার্মানেন্ট রেসিডেন্ট অমহাইকে নন ট্রাইবেল খ্রিস্টিয়ান নন ট্রাইবেল বুদ্ধিস্ট মুসলিম শিখ জৈন ও বদলনি বড় রক এবার রং সুরং টংনাই রকন ওয়াইশানি ফাইন্যান্সিয়াল সাপোর্ট চুবামুং রিজাকনাই ফিয়াবা অবটু বরক 2026 তে 2027 বিশিনি বিশিঙ্গ ফার্স্ট ইয়ার এডমিশন খাইজাকনাই হাই বরক নি রেশন কার্ড বুমুং দেকা কায়া আবু ব নাইনে নাংনাই তে যে কয়লাই রিফ্রু তে বরক নি রেশন কার্ড ডকুমেন্টস রক বুমুং সলাই সলাই নাংনাই তুমুং চায়া কয়লাই রিমানি উলো চায়া রক খাঙ্কে আবুনো সেলাই মানগ্লাক বহনি সাজাকা ইংকাই তেই বরকনি বেবাক ডকুমেন্টস রক ভেরিফাই খাইনের বগে বরকনি তাংনগ থাঙ্গিনে রবিমানো মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর থাঙ্গি রিমানি সাজাখা
0: আনিয়াগো দো অবহাই জিএনএম তাই এএনএম কোর্সনি চলাতাই বড়ি রকনি ইন্টারভিউ নাহারজাগনে নৈশাই নিচিতক ইংরেজি বিশিনি থাইয়েংখা এজিএমসি তাই জিবিপি থাইও তাই জরাংখা ফংনি দামচি তামানি জরা যে ক্যান্ডিডেট এবা কয়বেলাই রেনাই রকনি মংনি আইখর এনিসিমি জেদ জরা বরকনো ই তালনি সালচিথাম সালমারি ও ইন্টারভিউ নাহারজাগনে জরা হাঙ্কাই ফুংনি দামচি দামমানি জরা ও অডিটোরিয়াম হল এজিএমসিনি আ থায়

0: আশিক জোড়া চেংখানে লাইকা হেমন্ত কুমার জমাতিয়ানী কক্তি রেচামং পাইথাগো তিনি নিহায়ুনি খরাঙ্গ সংচাকাতে কমতেঙ্কা আং সুপ্রভা
1: আং খাচাংতি
0: যতনন হাম্বায়।

0: বকুঙ্গই টং বজ তো জাগন পহর
1: ই
0: অব হাজা মেডাম
1: আও
0: আং
1: আও
0: থানার গরি হাইতা ন হামজাং মানি বাগৈ মাকে
1: এই
0: গো অর রং ন হামজাং মানি বাগৈ বেলা মাক রং গো
1: দ দ দ ককরে নিং ই জাগাও খিকলাইন ছাই মান গাম সুন না বকু আও দ খাই ককরে গাই চেং ফাই হাই নি হাই কক দুক হ্যালো
0: হ্যালো
1: ই ফুঙ্কাম

প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপরে বইছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির সমর্থন করেছে লুক্সেমবার্গ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও মহারাষ্ট্র সফর করবেন। গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি শ্রী মোদী 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই করিডোরের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানান।

0: रेल मंत्री अश्विनी वैष्णव।
1: डेडिकेटेड फ्रेट कॉरिडोर ईस्ट और वेस्ट, ये दोनों देश के लिए बहुत बड़ी एक बैकबोन की तरह है ट्रांसपोर्टेशन में। वो प्रोजेक्ट अब कंप्लीट हुआ पूरी तरह से, उसको माननीय प्रधानमंत्री जी राष्ट्र के प्रति समर्पित करेंगे। ये परियोजना ऐसी है जिसमें कई वर्ष लगे, 2014 में प्रधानमंत्री ने उस काम को हाथ में लिया, हाथ में लेके जितनी भी उसमें प्रॉब्लम्स थी उनको सॉल्व किया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9,700 কোটি টাকা মূল্যেরও বেশি আরও 3টি রেল প্রকল্প ও প্রায় 1,780 কোটি টাকার 3টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে। গুজরাট সরকারের প্রায় 2,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট সম্মেলনের উদ্বোধন করবেন এবং সভায় ভাষণ দেবেন। 2020 সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট বা GFF ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্ত ভুক্তির ক্ষেত্রে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এবারে সম্মেলনের আলোচ্য বিষয় সাধারণ মানুষের জীবনে ও ব্যবসায়িক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির ব্যবহার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন এসেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে শ্রী সিং বলেন, 2016 সালে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হওয়ার পর ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। প্রধানমন্ত্রীর কার্যকর কূটনৈতিক মনোভাব এবং দূরদর্শী নেতৃত্বের ফলেই এটি সম্ভব হয়েছে।
2: भारत 2016 से पहले MTCR मेंबर नहीं था, जिसके कारण हम ब्रह्मोस मिसाइल की रेंज एक सीमा से आगे चाहते हुए भी हम नहीं बढ़ा पाते थे। लेकिन हमारी गवर्नमेंट के सक्रिय डिप्लोमेसी और दूरदर्शी नेतृत्व के कारण हमारा MTCR के हम सदस्य बने और उसके बाद ब्रह्मोस की रेंज भी बढ़ाने का काम करने में हमने कामयाबी हासिल की है। और आपको पता ही होगा कि पिछले वर्ष ऑपरेशन सिंदूर में ब्रह्मोस मिसाइल की क्या भूमिका रही है।
0: শ্রী সিং বলেন, সরকার সীমান্ত নিরাপত্তা জোরদার করা, সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ, দেশীয় উৎপাদন বাড়ানো এবং অর্ডনান্স ফ্যাক্টরিগুলির পুনর্গঠন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছে। ভারত বর্তমানে 100টিরও বেশি দেশে প্রায় 38,500 কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে বলেও শ্রী সিং উল্লেখ করেন। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা DAC সশস্ত্র বাহিনীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি মূল্যের মূলধনী সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পরিষদের এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় এবং পরমাণু হামলা মোকাবিলায় ব্যবহৃত রেকি ভেহিকল, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার এবং সর্বত্র ব্রিজ সিস্টেম। এদিকে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টারের যুদ্ধ ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মোট অনুমোদিত সরঞ্জামের 98% ভারতীয় শিল্প সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, শহর ও গ্রামে 25 দিনের ব্যবধানে LPG রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী গোপী জানান, LPG সরবরাহের বর্তমান পরিস্থিতির উন্নতি করতে সরকারের এই পদক্ষেপ। এর ফলে রিফিল বুকিংয়ে যে ব্যাকলগের সমস্যা রয়েছে তা মিটবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এখন শহর বা গ্রাম নির্বিশেষে সমস্ত গৃহস্থালী LPG গ্রাহক 25 দিনের ব্যবধানে রিফিল বুক করতে পারবেন। দেশের কয়লাখনি এলাকায় বৃষ্টির পরিমাণ কমায় কয়লা উৎপাদন ও বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়লা মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি কোল ইন্ডিয়ার দৈনিক গড় কয়লা উৎপাদন 35% বেড়ে প্রায় 18,30,000 টনে পৌঁছেছে। প্রবল বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার কারণে উত্তরপ্রদেশের 25টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজ্যের বারেলি, এটা শাহজাহানপুর, বহরাইচ এবং লখিমপুর খেরি জেলায়। ভারী বৃষ্টির জন্য বারেলিতে আগামী 2 দিনের জন্য সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাতে নৌকা ও মোটরবোট মোতায়েন রয়েছে। বন্যার পর সংক্রমণ ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার প্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে বন্যা পরিস্থিতি এখনও গুরুতর। গঙ্গাসহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। 13টি জেলার 77টি ব্লকের 438টি পঞ্চায়েতের 29 লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লুক্সেমবার্গের উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার বেটেল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে নিরাপত্তা পরিষদের রদবদলের প্রয়োজন। বিশ্বের দরবারে ভারতের গুরুত্বের কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিস্তারের

প্রয়োজনীয়তার কথা বলেছেন জেভিয়ার বেটেল। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পাশাপাশি চলতি বছরের শুরুতে তার লুক্সেমবার্গ সফরের উল্লেখ করে বিদেশমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের নেতৃত্ব একাধিকবার পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক সহযোগিতায় এই সম্পর্কের মূল ভিত্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটি পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর উপসাগরীয় দেশ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সামুদ্রিক সহযোগিতা এবং মানুষে মানুষের যোগাযোগের ক্ষেত্রে ওই অঞ্চলের সঙ্গে ভারতের দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে। চলতি সংঘাতের মধ্যেও সেখানে বসবাসকারী প্রায় 1 কোটি ভারতীয়ের কল্যাণের দিকটি সুনিশ্চিত করা, দেশের জ্বালানি ও সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিভিন্ন উদ্যোগের কথা এক্ষেত্রে তুলে ধরেন বিদেশমন্ত্রী। পরবর্তী প্রজন্মের 6G নেটওয়ার্ক তৈরির আন্তর্জাতিক উদ্যোগে আমেরিকাসহ 24টি অন্যান্য দেশের সঙ্গে সামিল হয়েছে ভারত। মার্কিন বাণিজ্য দপ্তর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানায়, নেটওয়ার্ক প্রযুক্তিতে নিরাপত্তা ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ভারতের এই পদক্ষেপ উল্লেখযোগ্য। আমেরিকার নর্থ ক্যারোলিনায় আয়োজিত G20 সম্মেলনে উদ্ভাবন বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদা ও মার্কিন বাণিজ্য সচিব হওয়ার্ড লুটনিক এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই নেতা টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 6G প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা নিয়েও তারা কথা বলেন। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পণ্য যাত্রী পরিবহনের ব্যবস্থা আলাদা করতে এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের সঙ্গে যোগাযোগ উন্নত করতে গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি হাপুর বাইপাস পর্যন্ত 105 মিটার চওড়া একটি রাস্তা নির্মাণের প্রস্তাব দিয়েছে। লখনৌতে গতকাল শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নতুন দিল্লি সফরের প্রাক্কালে ইরান ভারতকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে আশা করা হচ্ছে এই সফর দুদেশের বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে। এক সাংবাদিক সম্মেলনে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নতুন দিল্লির সঙ্গে তেহরানের দীর্ঘদিনের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। আহমেদাবাদে আয়োজিত ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজে শীতল দেবী মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠে ভারতের জন্য একটি পদক নিশ্চিত করেছেন। আহমেদাবাদে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে জম্মুর শীতল দেবী নিজের দেশের সরিতাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন। সোনার পদকের লড়াইয়ে তিনি কাজাখিস্তানের আইজাদা সাইদানের মুখোমুখি হবেন। এদিকে এই প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত 4টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে খেলতে নামছে। চলতি বছরের এশিয়ান গেমস আগামী 19 সেপ্টেম্বর জাপানের আইচি নাগোয়ায় শুরু হবে। অক্টোবরের 4 তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। 17 সেপ্টেম্বর ভারতের মহিলা ক্রিকেট দলের খেলা দিয়ে যাত্রা শুরু করবে ভারত। ক্রিকেটের পাশাপাশি হকি ও কবাডিতেও খেতাবের জন্য লড়াই করবে ভারত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী গুজরাটের ভদোদরায় 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এখন আত্মনির্ভর দেশ হিসেবে উঠে এসেছে। 25 দিনের ব্যবধানে এলপিজি রিফিল বুকিংয়ের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হচ্ছে। আগামীকাল অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলো স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্যরা। সাক্ষাৎকালে রাজ্যপাল কমিশনকে ডিজিটাল ভিত্তিক অভিযোগ গ্রহণ ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করার নির্দেশ দেন। এর মাধ্যমে যাতে অভিযোগগুলো সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করা যায় এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের আবেদন নিষ্পত্তিতে কোনো ধরনের বিলম্ব না হয় সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। রাজ্যপাল বলেন, ত্রিপুরার

প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ সুরক্ষিত ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17 আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। মাই ভারত ত্রিপুরার পক্ষ থেকে রাজ্যের 8টি জেলার যুব সমাজকে বিকশিত ভারত কুইজে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এক আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলেছেন। এই আদেশ নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে কর্তব্যরত পুলিশকর্মী, আধাসামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা এই আদেশের বাইরে থাকবেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগামীকাল বারাণসীতে নবম রাষ্ট্রীয় পোষণ মাহ 2026-এর উদ্বোধন করবেন। এবছরের পোষণ মাস কর্মসূচি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি এবং দ্বিতীয় পর্যায়ের পুষ্টি প্রকল্পের আওতায় সংশোধিত পরিপূরক পুষ্টি কর্মসূচি সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের নির্দেশিকার ভিত্তিতে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে প্রথমবারের মতো রান্না করা গরম খাবার পরিবেশনের তাৎপর্যের উল্লেখ থাকবে এবং SNP মেনু বোর্ড বাধ্যতামূলক করা হবে। উল্লেখ্য, রাষ্ট্রীয় পোষণ মাহ অভিযান 2018 সালে চালু হয়েছিল। বর্তমানে এই অভিযান নারী, শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে পুষ্টি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করছে। এই অভিযান আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের নিজেদের এই মূলমন্ত্রের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশে জানিয়েছেন, বিলুনিয়া এবং সাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখিত সময়ে 4 জনের বেশি এক জায়গায় সমবেত হতে পারবেন না। জেলাশাসক আদেশে জানিয়েছেন, বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, খেলার মাঠ থেকেও জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গতকাল পানিসাগরে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। পানিসাগরের RCP কমপ্লেক্সে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টসের জুডো প্রতিযোগিতার অনূর্ধ্ব 14-17 এবং 19 বছর বয়সী ছেলে ও মেয়েদের জুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতায় রাজ্যের 8টি জেলা ও স্পোর্টস স্কুল থেকে 260 জন খেলোয়াড় অংশ নিয়েছে। ক্রীড়ামন্ত্রী স্পোর্টস স্কুলের অতিরিক্ত ক্লাসরুমেরও দ্বারোদ্ঘাটন করেন। TFA পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গতরাতের খেলায় 9 বোলার্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় 9 বোলার্স ক্লাব 2-0 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় উত্তর ঊনকোটি, ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পরিব সমীর দেববর্মা নৈশাই নৈশিদক বিশিনী ফিলচুকু পোষণ মা খানা বারণাসীব চেঙির জাগানো কেন্দ্রনি বরৈতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী আবনো চেঙিরওয়ানো তাকলাইনি অপোষণ তালনি ওয়ানসুক মঙ্গবাগংখা হামারি অঙ্গনওয়ারি হামারি জিম্মেদারি মিশনক সক্ষম অঙ্গনওয়ারি তাই পোষণ টু দুই দশমিক শূন্য নি বিশিং খবজাক চাকলম সাখাম তাই চেরাইরগনি পুইলে বেরেমনি রংনি সাকা আলাইজা ফান বক্সিন জাগানো চামুং ডালবিদাল তাই নাংমাসক প্রোটিন অঙ্গনওয়ারি কেন্দ্রও কুতুং কুতুং সংযাক চামুং যত চেরাইরগনি মানজাকমুং তাই চেরাইরগনি পুইলে বেরেমনি হামক্রাই তাকলাইনি সাউংবতাংনি নাহারমংবাক শিক্লাতাই থং হামক্রাই নাইখুংনি শিক্লা হামক্রাই বেদেকনি সাকথারমংবাই হাক্তর গনাঙ্গি হামসাজাক ভারত ইয়ং লিডার্স ডাইলগ এবা ভি বি ওয়াই এল ডি নৈশাই নৈশিসিনি চেংজাকা চেংজাকমানি পুইলা বেরেমংখা বিকশিত ভারত কুইজ থাংনাই আগস্ট তালনি সিসিনি সালমারিনি সিমি চেংজাকমানি অ কুইজ টঙানো সেপ্টেম্বর তালনি থামসি সালমারি জরা

মাই ভারত ত্রিপুরানী বখাক্তে হাসিনী কাইচার হাঙ্করনি শিক্লারগ্ন বিকশিত ভারত কুইজ গবাং খাই মানজাকনানি কবকমু নারকজাখা এডিসি ভিলেজ কমিটি চংবারিও চংবলাই ইয়াফরানি তিনি পাইথাক সাল খনা চংবলাই রগ্ন আমজগৈ নাইজাকনাই চংবলাই রসানানি পাইথাক সাল সালসিসা সেপ্টেম্বর খরচাইমানো বসকাংনি নৈশিসার সেপ্টেম্বর সালো কাইবারা চারসিসিনি ভিলেজ কমিটিনি যতই ব্রই সাই বারা চুকুচিসিনি আসুকথায় বোট নাহার জাগান হা আরি আমচাইও টংকচাংতাই বায়াবসারি মথংনারনা বাগৈ সালগ্রা ত্রিপুরা হাংকরনি বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানি ভারত বাংলাদেশ হা আরিও কিসাচক কাসমু রায়দা ফনাংজাখা সালগ্রা ত্রিপুরা হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং দাগিমুংরেখা বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানি ভারত বাংলাদেশ হা আরিনি সিমি বারা মিটার আমচাই জরা হর দামচানি সিমি তাইনি সালনি ফুং দাম্বা জরা টংকসং বরক তাই মালখুং থাংলাই সুথানি কাসমু রায়দা সাকলাইখা খুরচাজাক জরাও খরক ব্রৈনি গবাং বড় কাইসা জাগাও কথমৈমানগ্লাগ হাঙ্কর নাইকলফাং দাগিমুং সাকা অ কাসু রাইজা তৈয়ারগ্ন কেবেঙ্গি কেরংনি রাইজাতেই ইয়াফ্রি নাহারজাকনাই ভিলেজ কমিটিনি চংবরী কাহাম করংতাই কচাং কচাংখে খালাইনি বাকে সিপাইজলা হাঙ্করনি হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল কাইসা সাকলাইমুং বেবাগ লাইসেন্স মানজাক সিলাইপাথামরগ্ন জানিজা থানাবো জমারানানি দাগিমুং রখা হাঙ্কর নাইকলফাং দাগিমুং সাকা সিলাইপাথামনি লাইসেন্স মানজাক টংনাইরক বসকাংনি সালসি সেপ্টেম্বরনি বিসিং জানিজা থানাবো জমা মারবাইনাই অ দাগিমুং চংবরীনি সামুং পায়াসাক জরা টংগানো তামুখে ডিউটি খ্লাই টংনাই নাইমাথাং আইতাল তৈনি বদল বলং মরগনাই তাই ব্যাংকনি নাইমাথাং টংনাইরক অ দাগিমুং ফাতার টংগানো থংমন্ত্রী টিঙ্কু রায়সাখা থং নখলানি সিমিব লাংম কটর চাসামুং তুবৈমানো ফেকমুং কারজাক হদা সনামথানি থংমুংনি সামুং সরসা বাইয়া মিয়া পানি সাগর হাস্তি বেরেমনি স্কুল স্পোর্টস বাতাইমুং বাতাইমুং চেঙে রুই ব অ কক সাকা পানি সাগরনি আর সি পিই কমপ্লেক্স হাস্তে বেরেমনি স্কুল স্পোর্টসনি যদু বাতাইমুং সিব্রুই সিসিনি তাই শিশুকু উমর জরানি চলা তাই ব্রেরগনি যদু বাতাইমুং সংসাজাগ নখা সালথামনি ও বাতাইমুং হাস্তিনি কাইসার হাঙ্কর তাই স্পোর্টস স্কুলনি নৈরা ডকচি থংনাইরক মানজাগৈখা থংমন্ত্রী স্পোর্টস স্কুলনি আলাইদা তাংজা ক্লাসরুম রকনব ফিয়গৈ রেখা টিএফএ বাই নাইকলজাক চন্দ্র মুকুমু অরনি পুইলা ডিভিশন লীগ ফুটবল মিয়া হরনি থংমুং নাইন বুলেটস ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংযোজাক থংমুং নাইন বুলেটস ক্লাব নই বুকসা গোল বাই ফরওয়ার্ড ক্লাব ন মেসেনখা সদর ইন্টার স্কুল ক্রিকেট থংলাইমাও আসাম রাইফেলস পাবলিক স্কুল ন উইকেট কাইসুকু বাই মেসেনি চ্যাম্পিয়ন এংখা বরদুয়ালি হাই স্কুল নেপকু থংখলাও সংযোজাক ফাইনালও পুইলা ব্যাট খেলাইনি অংখরে আসাম রাইফেলস নৈশি ওভারও উইকেট কাইবা কমাও রান সারা চি তিসাও ফিরকমুং থংনা অংখরে বরদুয়ালি হাই স্কুল উইকেট কাইসা কমাওই গপ্লাই ইংনানি বাকি নাংমানি রান তিসাইনে হারো গপ্লাই বদলনি অনুভা পাল রান ডকচিথাম খেলায়ী প্লেয়ার অব দ্য ম্যাচ মাংখা তাবুক নবাটিবানী ককটমা বসকাং দাম নৈশিব্রিয় সালসি অনুকোটি ধলাই গুমতি তাই সালগ্রা হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতি ফাইমানো হই হজাগ্রখা বয়ার খক নাইখং তিনি সালনি তুমারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংইমানো আগরতলাও তিনি আইসুগো খামানি তুমারি নৈশিদক ডিগ্রি সেলসিয়াস ককবরক বাই ককটমা পরিমুং তাবুকনি বাকে অরণ পাইখা উলনি ককবরক ককটমা আওয়াই গানো তিনি সানজা দামসিনি তামই সতীব্রী চিবাবো

সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন দিনের এক গুচ্ছ সুন্দর সম্ভাবনাকে সঙ্গে নিয়ে আপনাদের সকলকে জানাই আজকের অভিজ্ঞাপনে

0: আসরে স্বাগত। জীবনের ব্যস্ততার মাঝে কিছুটা সময় যদি কাটে তথ্য, জ্ঞান আর আনন্দের সান্নিধ্যে, তাহলে দিনটাও হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আর আপনাদের এই দিনটিকে প্রাণবন্ত করার প্রত্যাশা নিয়েই রেডিও রিপারে অভিজ্ঞাপনের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শ্বেতা। শ্রোতা বন্ধুরা, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, কিন্তু আজও পৃথিবীর বহু মানুষ পড়তেও লিখতে পারেন না। তাই সাক্ষরতা শুধু অক্ষর জ্ঞান নয়, সাক্ষরতা হলো নিজের অধিকার, নিজের স্বপ্ন এবং নিজের ভবিষ্যৎকে চিনতে শেখা। একটি অক্ষর শেখা মানে একটি নতুন দরজা খোলা, একটি বই মানে জ্ঞানের নতুন পৃথিবী।
0: আর একজন মানুষকে শিক্ষিত করে তোলে, এই শিক্ষিত করে তোলা মানে একটি পরিবার, একটি সমাজ, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই প্রতি বছর 8ই সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় শিক্ষার সুযোগ যেন কোনো মানুষ থেকে বঞ্চিত না হয়, বয়স, লিঙ্গ, অর্থনৈতিক অবস্থা বা সামাজিক পরিচয় কোনো কিছুই যেন শিক্ষার পথে বাধা না হয়ে দাঁড়ায়।
1: শিক্ষা আমাদের প্রশ্ন করতে শেখায়, সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়, অন্যের অধিকারকে সম্মান করতে শেখায় এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখায়। তাই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের অঙ্গীকার, কেউ পিছিয়ে থাকবে না, শিক্ষার আলো থেকে কেউই বঞ্চিত হবে না।

0: শ্রোতা বন্ধুরা, আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের পাশাপাশি প্রতি বছর 8ই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শুধু ঔষধ নয়, সঠিক ব্যায়াম, চলাফেরা এবং পুনর্বাসনও সুস্থ জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
1: এই ফিজিওথেরাপি শুধুমাত্র ব্যথা কমানোর চিকিৎসা নয়, এটি একজন মানুষকে আবার স্বাভাবিকভাবে চলতে, কাজ করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবন যাপন করতে সাহায্য করে।
0: শ্রোতা বন্ধুরা, স্ট্রোকের পর হাঁটতে শেখা থেকে শুরু করে দুর্ঘটনার পর আবার নতুন করে শুরু করা, কিংবা কোমর বা ঘাড়ের ব্যথা, খেলাধুলোর চোট কিংবা অস্ত্রোপচারের পর শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
1: একজন ফিজিওথেরাপিস্ট শুধুমাত্র শরীরের সমস্যা চিকিৎসা করেন না, তিনি একজন মানুষকে তার স্বাধীনতা ও স্বাভাবিক জীবন ফিরে পেতেও সাহায্য করেন।
0: তাই ব্যথা বা শারীরিক সমস্যাকে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
1: নিয়মিত শারীরিক সক্রিয়তা বজায় রাখুন এবং নিজের শরীরের যত্ন নিন।

0: শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় জমে থাকা অমূল্য স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে এবার চলুন না ফিরে দেখি আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। 1966 সালের আজকের দিনে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের 14তম অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর 8ই সেপ্টেম্বর পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 2000 সালের আজকেরই দিনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরবরাহ পৌঁছে দিতে নাসা স্পেস শাটল আটলান্টিসকে STS-106 মিশনে মহাকাশে উৎক্ষেপণ করে। আর 2022 সালের এই দিনেই দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর 28 ফুট উচ্চতার কালো গ্রানাইটের মূর্তি। আর সেই একই দিনে প্রয়াত হন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তার রাষ্ট্রীয় শেষকৃত্য অবশ্য অনুষ্ঠিত হয় 19শে সেপ্টেম্বর।
1: শ্রোতাবন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আজকের দিনে কারা জন্মগ্রহণ করেছিলেন। 1887 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন স্বামী শিবানন্দ সরস্বতী। তিনি ছিলেন হিন্দু আধ্যাত্মিক গুরু এবং যোগ ও বেদান্তের প্রবক্তা। তাছাড়া 1903 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছিলেন অমলেন্দু দাশগুপ্ত। তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী। 1926 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছেন স্বনামধন্য ভারতীয় সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা। তাছাড়া 1993 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছেন কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোসলে। 1956 সালে জন্মগ্রহণ করেছিলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা শভ্রসাচী চক্রবর্তী। এবং 1961 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেছেন অভিনেতা, গায়ক এবং চলচ্চিত্র পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়।
0: চলুন এবারে স্মরণ করি তাঁদের যারা আজকের দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। 1939 সালে প্রয়াত হন স্বামী অভিদানন্দ মহারাজ। হিন্দু সন্ন্যাসী এবং রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। 1955 সালে প্রয়াত হন সাহিত্যিক এবং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী অমলেন্দু দাশগুপ্ত। আর 1987 সালে বাঙালি বৈদিক পণ্ডিত এবং বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী আজকেরই দিনে প্রয়াত হয়েছিলেন। বন্ধুরা, ইতিহাসের পাতায় আজকের দিনটি তাই নানা ঘটনা, নানা মানুষ আর নানান স্মৃতিতে সমৃদ্ধ। আর এই ছিল আজকের দিনের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য অধ্যায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার খুলে বসেছি আপনাদের মনের ডাকবাক্স। দূর শহর, গ্রাম আর অজস্র অচেনা ঠিকানা পেরিয়ে যে চিঠিগুলো এসে পৌঁছেছে আমাদের কাছে, সেগুলোর প্রতিটি পাতায় লুকিয়ে আছে আপনাদের ভালোবাসা, অপেক্ষা আর না বলা অনেক কথা। চলুন সেই অনুভূতির ঝাঁপি খুলে এবারে শুরু করা যাক আজকের চিঠি পাঠ। দেখে নেওয়া যাক আজকের প্রথম চিঠিখানা আমাদের কে পাঠিয়েছেন। আজকের প্রথম চিঠিখানা আমরা পেয়েছি পরমা রায়ের কাছ থেকে। তিনি চিঠিখানা লিখেছেন আন্দুল, হাওড়া থেকে। দেখে নেওয়া যাক পরমা দেবী কি বলছেন। তিনি লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, কে যে কি বিষয়ে লিখতে গিয়ে এক সত্য গল্পের কথা উল্লেখ করতে চাই। সুন্দরবন অঞ্চলে একটি গ্রামে ছোট্ট

একটি মেয়ে ছিল, নাম মেঘলা। পড়াশুনোই ভালো, স্বপ্ন ছিল একদিন নার্স হবে, কিন্তু সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী। একদিন গ্রামের বাজারে এক অচেনা মহিলা তার মায়ের সঙ্গে আলাপ জমালেন। নিজেকে একটি সংস্থার কর্মী পরিচয় দিয়ে বললেন, শহরে ভালো কাজের সুযোগ আছে, মেঘলার পড়াশুনোর পাশাপাশি কাজও হবে, মাসে ভালো বেতনও মিলবে। অভাবের সংসারে কথাগুলো যেন আশার আলো হয়ে দেখা দিল। মহিলার হাসি, পরিপাটি পোশাক আর মিষ্টি কথার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর উদ্দেশ্য। পরিবারের বিশ্বাস অর্জন করে তিনি মেঘলাকে শহরে নিয়ে গেলেন। সেখানে পৌঁছানোর পর বদলে গেল সব কিছু। তার ফোন কেড়ে নেওয়া হলো, বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো। মেঘলা বুঝতে পারল, সে যে কাজের স্বপ্ন দেখেছিল সেটি আসলে ছিল একটি ফাঁদ। দিনের পর দিন ভয় দেখিয়ে আটকে রাখা হলো তাকে। তার মতো আরও কয়েকজন কিশোরী সেখানে ছিল, প্রত্যেকের গল্প আলাদা, কিন্তু প্রতারণার মুখোশ ছিল একই। একদিন মেঘলা ভয়ঙ্কর অসুস্থতার অভিনয় করে ডাক্তার দেখাতে আসে। সেখানে কোনো রকমে সুযোগ পেয়ে সাহস করে 100 ডায়াল করতে সক্ষম হয়। তারপর এক বিশাল পুলিশ বাহিনী অভিযান চালিয়ে মেঘলা এবং অন্যান্য মেয়েদের উদ্ধার করে। তদন্তে বেরিয়ে আসে, দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়ো চাকরি এবং প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অল্প বয়স্ক মেয়েদের পাচার করছিল। মেঘলা পরে আবার পড়াশুনো শুরু করে। তবে সে বুঝেছিল, পাচারকারীর মুখ সবসময় ভয়ঙ্কর হয় না, অনেক সময় মুখোশের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ। তাই অপরিচিত মানুষের প্রলোভনে নয়, সচেতনতা যাচাই এবং দ্রুত সাহায্য নেওয়াই পারে একটি শিশুর ভবিষ্যৎ রক্ষা করতে। ইতি পরমা রায়, আন্দুল, হাওড়া।

শ্রোতা বন্ধুরা, চিঠির ঝাঁপি থেকে এবারে আরও একখানি চিঠি আপনাদের পড়ে শোনাবো। আর এই চিঠিটি পাঠিয়েছেন কলকাতা নিউ টাউন থেকে মলয় বিশ্বাস। তিনি লিখছেন, সুপ্রিয় অভিজ্ঞাপন, মানুষকে বাইরে থেকে দেখে তার সম্পূর্ণ পরিচয় বোঝা যায় না। কে যে কি তা অনেক সময় তার আচরণ, কথাবার্তা কিংবা পোশাক দেখে বোঝার উপায় থাকে না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা এক মুখে পরিচিত হলেও অন্য মুখটি থেকে যায় অদৃশ্য। কেউ খুব আপনজনের মতো কাছে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আবার সেই আস্থার সুযোগ নিয়ে ক্ষতিও করতে পারেন। আবার যে মানুষটিকে আমরা প্রথম দেখায় কঠোর বা রূঢ় বলে মনে করি, তিনি হয়তো বিপদের সময় সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। অপরিচিত কেউ যদি হঠাৎ বন্ধুত্ব করে, ভালো চাকুরি, বেশি বেতন, বিনামূল্যে প্রশিক্ষণ বা শহরে ভালো জীবনের প্রলোভন দেখায়, তবে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। কারণ প্রতারকরা সবসময় ভয়ঙ্কর চেহারায় আসে না, অনেক সময় তারা হাসি মুখে, ভদ্র ব্যবহার এবং বিশ্বাসযোগ্য পরিচয়ের আড়ালে নিজেদের লুকিয়ে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই বিপদ রয়েছে। ভুয়ো পরিচয়ে বন্ধুত্ব তৈরি করে কেউ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে কিংবা বিপদের দিকে ঠেলে দিতে পারে। তাই জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বিশ্বাস করব, কিন্তু

যাচাই না করে নয়। কারো কথায় প্রভাবিত হওয়ার আগে তার পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া দরকার। সন্দেহজনক পরিস্থিতিতে পরিবারের সদস্য, শিক্ষক বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আলোচনা করা উচিত। কারণ সত্যি কে যে কি তা মুখ দেখে বোঝা যায় না। মানুষকে চিনতে হলে তার কাজ ও আচরণকে সময় দিয়ে দেখতে হয়। ইতি মলয় বিশ্বাস, নিউ টাউন, কলকাতা 156।

0: শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়ার। সীমান্ত এলাকায় শান্তি এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং সাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় এক আদেশে এই বিধি নিষেধ আরোপ করেছেন। জেলাশাসক আদেশে জানিয়েছেন, বিলোনিয়া এবং সাবরুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখিত সময়ে 4 জনের বেশি এক জায়গায় সমবেত হতে পারবেন না। রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার এবং সাবরুম ও বিলোনিয়া মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং যানবাহন ছাড়া অন্য কেউ চলাচল করতে পারবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে 5 কিলোমিটার পর্যন্ত এলাকায় 5 জনের বেশি ব্যক্তি সমবেত হতে পারবে না। কোনো অস্ত্র বা জিনিসপত্র যেমন লাঠি, ইটের টুকরো ইত্যাদি ব্যবহৃত অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা বহন করা যাবে না। সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে 500 মিটার এলাকায় যানবাহনে করে কোনো পশু বহন করা যাবে না। আন্তর্জাতিক সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য যেমন প্রয়োজনের অতিরিক্ত বহন করা যাবে না। তাছাড়া আন্তর্জাতিক সীমান্ত থেকে 1 কিলোমিটার এলাকায় হাট বাজার দোকান রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত খোলা যাবে না। সূর্যাস্ত থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত সীমান্তবর্তী নদীতে ফেরি চলাচল বন্ধ থাকবে। জেলাশাসক আদেশে জানিয়েছেন, মিলিটারি, প্যারামিলিটারি ফোর্সেস কিংবা রাজ্য পুলিশের চলাচলের ক্ষেত্রে দক্ষিণ জেলার পুলিশ সুপার এবং মহকুমার শাসকদের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে, জরুরি অফিসের কাজে নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রে এবং জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগী চলাচলের ক্ষেত্রে এই বিধি নিষেধ প্রযোজ্য হবে না।
1: শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আরও একখানি তথ্য আপনাদেরকে। সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলাতেও গত 5ই সেপ্টেম্বর থেকে এসআইআর

0: কর্মসূচি শুরু হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, আগামী 14ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত ভোটার তালিকা প্রস্তুতকরণ, প্রিন্টিং এবং এই প্রক্রিয়ায় নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। 14ই অক্টোবর 2026-এর মধ্যে ভোটগ্রহণ কেন্দ্র পুনর্বিন্যাস করা হবে। 21শে অক্টোবর থেকে 20ই নভেম্বর 2026 পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর দাবি ও আপত্তি জানানো যাবে। 21শে অক্টোবর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত নোটিশ প্রদান করা হবে এবং সেই আপত্তিগুলোকে নিষ্পত্তি করা হবে। 23শে ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
1: এবারে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সিপাহীজলা জেলার জেলাশাসকের আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আদেশ জারি করেছেন। জেলাশাসক আদেশে জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের আগামী 10ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। এই আদেশ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ভারতীয় অস্ত্র আইন 1959 এর প্রদত্ত ক্ষমতা বলে জেলাশাসক এই আদেশ জারি করেছেন। আদেশে জেলাশাসক জানিয়েছেন, কর্তব্যরত পুলিশ কর্মী, আধার সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা এই আদেশের বাইরে থাকবেন। আদেশে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার পরেও যদি কারো কাছে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ মজুদ থাকে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

0: এবারে কর্মপ্রার্থী শ্রোতা বন্ধুদের জন্য চাকরির খবর। বন্ধুরা, প্রথমেই যে চাকরির খবরটা রয়েছে সেটি হলো ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে 23,000-এরও বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে গত 2 সেপ্টেম্বর থেকে, আর আবেদন করার শেষ তারিখ আগামী 21 সেপ্টেম্বর 2026। আর আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল জিডিএস পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন।
1: শ্রোতা বন্ধুরা, আরও একটি চাকরির খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি এর পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই এক্সামিনেশন 2026-এর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। এই নিয়োগে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এবং টেলিকম বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে মোট 1,748টি শূন্যপদ রয়েছে। পদগুলো গ্রুপ বি লেভেল 6-এ অন্তর্ভুক্ত। বেতনক্রম হবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। আবেদনের জন্য সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি অথবা 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে। পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কিন্তু আলাদা। সর্বোচ্চ বয়সসীমা 30 থেকে 32 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 2 সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে 22 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে 100 টাকা, কিন্তু মহিলা প্রার্থী, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, এক্স সার্ভিসম্যান প্রার্থী যারা রয়েছেন তাদের আবেদন ফি লাগবে না। প্রার্থীদের নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক 2টি পরীক্ষার মাধ্যমে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এসএসসি এর সরকারি ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একটি কাজের খবর রয়েছে।

0: পদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি এর পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে প্রায় 3,993টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 13 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আর বিস্তারিত তথ্যের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।
1: শ্রোতা বন্ধুরা, আমরা প্রতিদিন কত কাজই না করি, সকাল থেকে ঘরের কাজ, অফিস, পড়াশুনো, বাইরে ছুটাছুটি, সব কিছুর মধ্যে নিজের শরীরের যত্ন নেওয়ার কথা কিন্তু অনেক সময় ভুলে যাই। আজ তাই বলবো এমন এক অভ্যেসের কথা যা খুব সহজ কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো পর্যাপ্ত জল পান করা। ব্যস্ততার মধ্যে অনেক সময় আমরা তৃষ্ণা পেলেও জল খেতে ভুলে যাই। শরীরে পর্যাপ্ত জল না গেলে দেখা দিতে পারে ক্লান্তি, মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া কিংবা কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা। গরমের দিনে বা বেশি পরিশ্রম করলে শরীর থেকে ঘামের মাধ্যমে আরও বেশি জল বেরিয়ে যায়, তাই তখন শরীরকে পর্যাপ্ত তরল দেওয়া আরও বেশি জরুরি। তাই আজ থেকে একটা ছোট্ট নিয়ম করে ফেলুন তো, তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে নিয়মিত জল পান করুন। কাজের জায়গা বা বাইরে বেরোনোর সময় সঙ্গে রাখুন নিজের একটি জলের বোতল। মোবাইলে চাইলে নির্দিষ্ট সময় অন্তর জলপান করার রিমাইন্ডারও দিয়ে রাখতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, সবার শরীরে জলের প্রয়োজন কিন্তু একরকম নয়। আবহাওয়া, শারীরিক পরিশ্রম, বয়স এবং স্বাস্থ্যের উপর প্রয়োজনের পরিমাণ নির্ভর করে। তাই নিজের শরীরের প্রয়োজন বুঝে জলপান করুন। আর শুধু জলপান করলেই তো হবে না, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত শরীর চর্চা দিকেও নজর দিতে হবে। মনে রাখবেন, সুস্থ থাকার জন্যে সবসময় বড় কোনো পরিবর্তনের কিন্তু প্রয়োজন হয় না। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যেসই আমাদের সুস্থ জীবন গড়ে তোলে। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন জেনে নিই আকাশের খবর। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 97% এবং সর্বনিম্ন 66%। এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, ঊনকোটি, ধলাই, গোমতি এবং দক্ষিণ জেলার 1 ও 2 স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরার সমস্ত জেলাতেই 1 বা 2 স্থানে বজ্রপাত সহ বজ্রঝড়েরও সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।
0: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে আজকের মতো অভিজ্ঞাপনের এই পর্ব থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা, আর আমার সঙ্গে ছিল
1: আমি সুস্মিতা।
0: সবাই ভালো থাকবেন, নমস্কার।
2: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। Good morning, I'm Anuja Kumar. The headlines. Prime Minister Narendra Modi to launch development projects worth over 35,000 crore rupees from Vadodara in Gujarat today. To also inaugurate Global FinTech Fest 2026 in Mumbai. Defence Acquisition Council clears capital acquisition proposals worth over 110,000 crore rupees for defence forces. Luxembourg backs India's bid for permanent seat in UN Security Council. India joins US and 24 other countries to shape development of next generation 6G networks. Delhi police arrests 3 members of family that owned collapsed building in Satya Niketan area of national capital. And India set to feature in 4 gold medal finals at World Archery Para Series in Ahmedabad today. And now the news in detail.

0: মাধ্যমেই রয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান তোমায় গান শোনাবো পর্ব, এবং তারপরেই থাকছে বলছি তোমায়, এবং সবশেষে থাকবে তুমি অনন্যা বা উইমেন টাইম। শ্রোতা বন্ধুরা, আজকের শুরুতেই যে অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি তোমায় গান শোনাবো, এই পর্বটা আজকে একটু অন্যরকম, কারণ আজ এক মহান মানুষের জন্মদিন, জন্মদিবস বলতে পারি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আজকে তোমায় গান শোনাবো পর্বে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো সেই মহান মানুষকে, যিনি ছিলেন মাটির মানুষ, যার গানে গঙ্গা পদ্মার মানুষ একাকার হয়েছিল, নদীর ঢেউয়ে মিশেছিল মাটির সুর, প্রাণে টানে বেজে উঠত তার গান, সে টানে একসময় ভেসে গিয়েছিল গোটা দেশ, বিদেশের মাটিও কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলে উঠেছিল মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ মানুষকে দিতে পারে না? ভোলগা থেকে মিসিসিপি, পদ্মা থেকে গঙ্গা, সব স্রোত একাকার এক মোহনায়, নেপথ্যে আসামের এক ভূমিপুত্র ভূপেন হাজারিকা। আজ এই মহান ব্যক্তিত্বের জন্মদিন। আমাদের এফএম উজ্জয়ন্তের পরিবারের পক্ষ থেকে ভূপেন হাজারিকার প্রতি রইল আমাদের সশ্রদ্ধ নমস্কার এবং শ্রদ্ধাঞ্জলি। তাই আজকের এই পর্বটা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে চলুন শুরু করব গানে গানে।
1: পাঁচ হাজার সুনহরে গান।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 8:42 হয়ে 2 সেকেন্ড, আর সময় এখন আপনাদের সঙ্গে কথা বলার। আর আজকের এই সকালে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু আর যে শুয়েতা আপনাদের সঙ্গে, আর আমি থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত। আর যে অনুষ্ঠানগুলো নিয়ে আজকের এই সকালে আমি রয়েছি আপনাদের সঙ্গে,

একজন সঙ্গীত শিল্পী, গীতিকার, কবি, চিত্র পরিচালক, তথ্যচিত্র নির্মাতা, সাংবাদিক, অধ্যাপক, গবেষক, পরিচয় তার অনেক, কিন্তু শেষ পর্যন্ত তার পরিচয় একটাই, মাটির গায়ক। গান করেন মানুষের জন্য। নাগরিক ভিড় স্নান করত তার মেঠো সুরের ধারায়। প্রথম গানখানি বেঁধেছিলেন তখন বছর দশকের কিশোর। দুবছর পরেই প্লেব্যাক করলেন ইন্দ্রমালতী ছবির জন্য। গানের পাশাপাশি তুখর ছিলেন পড়াশোনাতেও। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক উজ্জ্বল ছাত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শেষ করেন। তার থিসিসের বিষয় ছিল প্রপোজাল ফর প্রিপেয়ারিং ইন্ডিয়াস বেসিক এডুকেশন টু ইউজ অডিও ভিজুয়াল টেকনিক্স ইন অ্যাডাল্ট এডুকেশন। নিউ ইয়র্কে থাকার সময় পল রবসন ভীষণভাবে প্রভাব ফেলেছিল। দেশে ফিরে এসে যুক্ত হয়ে পড়েন আইপিটি আন্দোলনের সঙ্গে। পল রবসনের গান নতুন জন্ম নিল তার গান হয়ে। নতুন গানের ধারায় এদেশে তখন যে এক নতুন যুগ, আর তার শরিক অসমের

এই ভূমিপুত্র। কোনো নির্দিষ্ট জগতে তিনি বেঁধে রাখেননি নিজেকে, ছবির জগতেও নিজস্ব ছাপ রেখেছিলেন। সঙ্গীত পরিচালনা তো বটেই, করেছেন চিত্র পরিচালনাও। যে কাজে মনে রসদ পেতেন সেখানেই তার উৎসাহ, কোনো বাধা বাঁধন নেই। অজস্র সম্মান পেয়েছিলেন জীবনে, তবু তার কাছে সেরা পুরস্কার ছিল মাটির মানুষের ভালোবাসা।

শ্রোতা বন্ধুরা, বিশ্ববিখ্যাত একজন শিল্পী, ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার বিশাল সৃষ্টিশীলতার মহাসমুদ্রে সঙ্গীত ছিল এক সহজ প্রাণময় প্রকাশ। ইতিহাস ও বাস্তববোধ, মানবতা ও প্রকৃতি, জাতিগত ঐক্য, বিশ্বপ্রেম, জাতিপ্রেম, স্বজাতিপ্রেম, দরিদ্র মানুষের মুক্তির সংগ্রাম, তরুণ প্রজন্মকে স্বপ্নদ্রষ্টা হিসেবে গড়ে তোলা, সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রকে তিনি তার শিল্প সাধনায় আলোকিত করেছিলেন। আর সঙ্গীত ছিল তার জীবনের অমৃত সুধা।

প্রকৃত অর্থেই ভূপেন হাজারিকা ছিলেন একজন রূপান্তর শিল্পী, সত্যি অর্থেই তো তাই। প্রকৃতির বেদনা, মানুষের বেদনাকে তিনি এই গানের মাধ্যমে খুব সহজভাবেই বুঝিয়েছেন। গঙ্গা ঠিক যেমন অনেক কষ্ট সহ্য করেন, আমাদের সব অত্যাচার সহ্য করেন, ঠিক তেমনি এমন অনেক মানুষ রয়েছেন এবং প্রকৃত অর্থে যিনি সবচাইতে বেশি কষ্ট সহ্য করেন তিনি হলেন আমাদের মায়েরা। মানুষের এই মননশীলতার প্রকাশ ঘটিয়ে জীবনের সৌন্দর্যের সন্ধান করেছিলেন ভূপেন হাজারিকা, কিন্তু প্রকৃতির প্রতিও ছিল তার গভীর সংবেদনশীলতা। সেই সংবেদনই প্রকাশ পেয়েছিল ব্রহ্মপুত্র বা লুইতে। লুইতকে তিনি সঙ্গীতের প্রাণবন্ত প্রবাহে রূপান্তরিত করে জাতীয় আবেগের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। বিশ্ব সংস্কৃতির সঙ্গীত যাত্রায় নদী কেবল প্রাকৃতিক শক্তিই নয়, মানুষের আশা আকাঙ্ক্ষা, জীবন দর্শন এবং রূপান্তরের পটভূমি। সঙ্গীতে নদী কখনো প্রতীক, কখনো রূপক, তাই এই নদী কেন্দ্রিক সুরের ধারায় শিল্পপ্রেমীরা আজও আপ্লুত। শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে তোমায় গান শোনাব পর্ব থেকে বিদায় নেবার। আর যেতে যেতে ডক্টর ভূপেন হাজারিকার

শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে আপনাদেরকে এখন সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হচ্ছে। আগামীকাল অর্থাৎ 9ই সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্য সদস্যাগণ। সাক্ষাৎকালে রাজ্যপাল কমিশনকে ডিজিটাল ভিত্তিক অভিযোগ গ্রহণ ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সুসংহত করার নির্দেশ দেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের যুব বিষয়ক বিভাগের উদ্যোগে দেশব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ বা VBYLD 2027 শুরু হয়েছে। এর প্রথম পর্যায় হল বিকশিত ভারত কুইজ। গত 17ই আগস্ট থেকে শুরু হওয়া এই কুইজ চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। ভিলেজ কমিটি নির্বাচন অবাধ

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সিপাহীজলা জেলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এক আদেশে সব লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আদেশ জারি করেছেন। সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া এবং সাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। দক্ষিণ ত্রিপুরা জেলা জেলা শাসক আদেশে জানিয়েছেন, বিলোনিয়া এবং সাব্রুম মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত রাত 8টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত জনসাধারণ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, খেলার মাঠ থেকেও জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। নেশামুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গতকাল পানিসাগরে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি একথা বলেন। টিএফএ পরিচালিত চন্দ্রশ্রুতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের গত রাতের খেলায় 9 বুলেটস ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় 9 বুলেটস ক্লাব 2-0 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। আগামী 24 ঘণ্টায় উত্তর ঊনকোটি, ধলাই, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 9:15 হয়ে 5 সেকেন্ড। সময় এখন আপনাদের সঙ্গে কথা বলার। আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে শ্বেতা, কথা বলবো আজকে আপনাদের সঙ্গে। আর তার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে, প্রথমেই যে পর্বে আমরা এখন রয়েছি সেই পর্বটার নাম শুনতে হবে। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা জানেন এই পর্বটা আপনাদের খুব প্রিয় পর্ব, অর্থাৎ বলছি তোমায় পর্ব। আপনাদের বলছি তোমায় পর্বে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিন বলছি তোমায় পর্বে আমরা কথা বলি কোন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে, এবং জানতে চাই আপনাদের মতামত। আজকেও ঠিক একই রকমভাবে একটা প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আর আপনাদের মতামত জানতে চাইব। তার জন্য অবশ্যই আপনাদেরকে ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বরে। আমাদের স্টুডিওর নম্বর 03-81-232-6253। এই নম্বরে ফোন করে জানাতে পারবেন আপনাদের মতামত, এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও কিন্তু লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে আপনার মতামত। তবে প্রথমেই জানতে হবে আজকের প্রসঙ্গটা ঠিক কী।

বন্ধুরা, অনেক সময় আমাদের এমন একটা শব্দজোড়ার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যাকে খুব সহজ ভাষায় বলে কনফিউশন তৈরি হয়। ঠিক এমন একটা শব্দজোড়া নিয়েই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করতে এসেছি। আমরা এই দুটো শব্দই প্রায়ই শুনি, বলি বা লিখিও, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই দুটো শব্দের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা অনেক সময় আমরা লিখতে গিয়ে ভুলে যাই। বলছি দুটো শব্দ, স্বাক্ষর এবং স্বাক্ষর, এই দুটো শব্দ নিয়ে।

আরে আপনারা ভাবছেন যে একটা শব্দ দুবার কেন বললাম, আসলে যে দুটো শব্দ এক্ষুনি আপনাদেরকে বললাম এই দুটো শব্দের বানানের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রথম যে স্বাক্ষর কথাটা বললাম সেটা দন্তস্য আকার ক্ষীয় এবং অন্তস্তর, সাধারণভাবে যেটাকে আমরা এই ধরুন ইতিমধ্যেই আমাদের জনগণনা চলছে, কিছুদিন পরেই যখন জনগণনা শেষ হবে তখন আমরা আমাদের রাজ্যের কিংবা দেশের স্বাক্ষরতা

এই স্বাক্ষরটার কথা যেটা বলছিলাম সেইটা কিন্তু এই ধরুন আপনি কোথাও একটা অফিসের কাজে গেলেন, কিংবা নতুন কোনো জায়গায় আপনি কোনো একটা ফর্ম ফিল আপ করবেন, তখন সবশেষে আপনাদের কি করতে হয়, একটা সিগনেচার করতে হয়, বাংলায় বললে একটা সই করতে হয়। আর সেই যে সইটা আপনি করেন সেইটাই কিন্তু দন্তস্য ব সংযুক্ত আকার ক্ষীয় অন্তঃস্তর যে স্বাক্ষর সেই স্বাক্ষর। আচ্ছা, আমরা অনেকেই কিন্তু ভাবি যে স্বাক্ষর কথাটার মানে কি, নিজের নামটা লিখতে পারলেই কি আমরা স্বাক্ষর হতে পারবো, সত্যিই কি তাই? অনেকেই যারা স্কুলে যাননি কিংবা পড়াশুনো করেননি, অনেকেই রয়েছেন এখনও গ্রামে গঞ্জে, তারা ভাবেন এই যে আমি কোথাও গিয়ে নিজের নামটা লিখতে পারলাম, সেই লেখাটাই নাকি সাক্ষরতা, সত্যি কি তাই? বন্ধুরা, আজকে ঠিক এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আমি রয়েছি আর যে শোয়েতে, আপনাদের সঙ্গে কথা বলবো এই সাক্ষরতা বা স্বাক্ষর এবং স্বাক্ষর অর্থাৎ সই নিয়ে। এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কোথায়, আর নিজের নামটা লিখতে পারা বা সই করাটা মানেই কি সাক্ষরতা, এই প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। আর তার জন্য অবশ্যই আপনাদেরকে ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বরে, স্টুডিওর নম্বর 0381-232-6253। এই নম্বরে আপনারা ফোন করতে পারেন আর কথা বলতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে। নিজের নামটা লিখতে পারাই কি সত্যি অর্থে সাক্ষরতা, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। অথবা লিখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে, সেখানেও আপনার মতামত জানাতে পারেন।

0: শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু কোনো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, চলুন কথা বলে নিই। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি,
0: শুভ সকাল।
1: শুভ সকাল। শুভ সকাল দিদি, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: স্বাগত অমিতাভবাবু, আপনাকে বলছি তোমায় পর্বে।
1: হ্যাঁ, আজকের এই বিশেষ দিনে খুব একটা সুন্দর বিষয় রেখেছেন দিদি,
0: হ্যাঁ,
1: তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, শুধু নাম সই করতে পারায় মানে কিন্তু পূর্ণ সাক্ষরতা নয়।
0: ঠিক তাই।
1: হ্যাঁ, একটা স্বাক্ষর মানুষ, হ্যাঁ, যখন সে তার নিজের ভালোটা বুঝতে পারে,
0: হ্যাঁ,
1: যখন সে একটা পরিপূর্ণরূপে মানুষ হয়ে ওঠে, যখন তার সঙ্গে কেউ প্রবঞ্চনা করতে পারে না, হ্যাঁ, সেই হচ্ছে আসল শিক্ষিত।
0: ঠিক।
1: আসলে আমরা সবাই যখন আজকে সাক্ষরতা দিবস পালন করছি, তখন কিন্তু চিত্রটা, যে সাক্ষরতার যে চিত্রের গ্রাফ, সেটা কিন্তু দিদি একটা ঊর্ধ্বমুখী গ্রাফ আমরা লক্ষ্য করছি। আসলে মানুষের মধ্যে এই সচেতনতা এসেছে যে শুধু নিজের নামটা সই করলেই হবে না, আমাদেরকে জানতে হবে, হ্যাঁ, এই পারিপার্শ্বিক মানে অবস্থা সম্বন্ধে, এবং
0: হ্যাঁ,
1: সেই সম্বন্ধে আমাদেরকে ওয়াকিবহাল হতে হবে,
0: ঠিক
1: তবেই
0: তাই।
1: আমরা অপরকে, হ্যাঁ, জ্ঞান দিতে পারবো। আর শুধু সাক্ষরতা, সাক্ষরতা দিদি, হ্যাঁ, দেখুন, বইয়ের অক্ষরে বা লিখতে পারলেই যে স্বাক্ষর সেটা নয়। সাক্ষরতা আসলে ভাষাটা শেখায় ভদ্র, মার্জিত, পরিশীলিত হতে, আমাদের মননে, চিন্তায়, ভাবনায়। যখন আমরা এই পরিশীলিত ভাষাটাকে ব্যবহার করি, তখন মনে হয় আমরা কোথাও না কোথাও স্বাক্ষর। আর এই দায়িত্বটা যদি আমরা ক্রমশ, হ্যাঁ, ছড়িয়ে দিতে পারি, হ্যাঁ, তাহলে মানুষের মধ্যে মানুষ সে যে অন্তরের যে শিক্ষার আলো, সেটা যখন পরিপূর্ণ বিকাশ হবে, তখন কিন্তু আমরা সত্যিকারের সেই দিনটা পালন করব, আর সেটাই হবে এই দিনের সার্থকতা। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: ভালো
1: নমস্কার দিদি।
0: থাকবেন আপনি অমিতাভ বাবু, নমস্কার। শ্রোতা বন্ধুরা, অমিতাভ বাবু যে কথাটা বললেন সত্যি অর্থেই তাই। আসলে আমরা নিজের নাম লিখতে পারলাম বা নিজের সইটা করতে পারলাম নামের, সেইটা কিন্তু পূর্ণ সাক্ষরতা নয়। কারণ এই ক্ষেত্রে শুধু আমরা নিজের নামটাই লিখতে পারছি, কোথাও কি লেখা রয়েছে সেটা আমরা পড়তে পারছি না অথবা বুঝতে পারছি না। আর এই সুযোগটা নিয়েই কিন্তু অনেক অসাধু মানুষ রয়েছেন যারা সহজ মানুষদের, সহজ মানুষদেরকে ঠকাতে পারেন। আর সেই ক্ষেত্রে আমাদের সাক্ষরতাটা অর্থাৎ সম্পূর্ণভাবে শিক্ষার আলোয় পৌঁছে দেওয়াটা আমাদের এক দায়িত্বের মধ্যে পড়ে। বন্ধুরা, আরও একজন বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: নমস্কার।

0: শুভ সকাল।
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল বাবু বলুন, স্বাগত আপনাকে।
1: একজন লেখাপড়া লিখতে পারে পড়তে পারে তাকে বলা হয় স্বাক্ষর,
0: হুম,
1: দন্তা সরকার ক্ষমতায় অন্তর। আর যিনি কেবলমাত্র তার নামটি লিখতে পারে, হ্যাঁ, তাকে মানে তার স্বাক্ষর সেই দন্তাসভা ফলে আকার। এখানে নিজের নামটাকে লিখতে পারা, সেটাকে নামটা লেখাকে বলা হয় স্বাক্ষর। এখন যে লেখাপড়া জানে না, হ্যাঁ, সে তাকে তার নামটা লিখতে লিখতে পারা শিখে দেওয়াটা,
0: হ্যাঁ,
1: হ্যাঁ, আমি দেখেছি। আমার বাবার এক বন্ধু ছিল, তাকে বাবা তার নামটা কেবলমাত্র শিখিয়ে দিয়েছিল, সে লিখতে পারতো না পড়তে পারতো না,
0: আচ্ছা,
1: যার ফলে সে মানে আর্থিক লেনদেন অর্থাৎ ব্যাংকে বলুন বা চাকরি ক্ষেত্রে তার বেতনের এটা এখানে তার নামটা সই করে সে এগুলি নিতে পারতো, টাকা পয়সা লেনদেন এগুলি করতে পারতো।
0: হুম,
1: সেই অর্থে অর্থাৎ তার নামটা কেবলমাত্র সে লিখতে পারতো, আর অন্য কিছু করতে পারতো না।
0: আচ্ছা,
1: এখন আমাদের 4-5 দশক আগে এমনও অনেক মানুষ ছিল যারা সত্যি অর্থে লেখাপড়া জানতো না, তাদের অগাধ জ্ঞান,
0: হুম,
1: অনেক সব কিছু হয়েছে, মানে একজন স্বাক্ষর মানুষ লেখাপড়া জানা মানুষের মধ্যে যে সব জ্ঞান, একজন নিরক্ষর ব্যক্তির মধ্যেও তার সমস্ত কিছু রয়েছে,
0: ঠিক,
1: কেবলমাত্র সে লিখতে পারে না পড়তে পারে না, তার তাকে বলা হয় নিরক্ষর। অর্থাৎ সেই নিরক্ষর ব্যক্তিকে যদি তার সিগনেচারটা শিখিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তবে সে সেটা তার ভবিষ্যতের জন্য, এই যে কেউ তাকে ঠকাতে না পারে
0: হুম,
1: বা ঠুকিয়ে তার সবকিছু লুটে নিতে না পারে। আগের দিনে দেখা যেত জমিদারেরা এই গ্রামবাসীরা রাখবার জানা না না জানা মানুষদের কাছ থেকে নানা রকম কাগজ টাগজ লিখিয়ে চিপ সই করে তাদেরকে মানে লুটপাট ইয়ে করতো, মানে শোষণ করতো।
0: হ্যাঁ,
1: এরা এদের এই যে নিরক্ষর মানুষ যে স্বাক্ষর করতে পারে না, তাদের সিকিউরিটির জন্য মানে তাদের সিগনেচারটা মানে তাদেরকে শিখে দেওয়া হয়, এই অর্থে সেই হচ্ছে সে স্বাক্ষর। অর্থাৎ সেই স্বাক্ষরটা হচ্ছে এক এক ব্যক্তির তার সিকিউরিটি। আপনার একজন স্বাক্ষরের সঙ্গে আরেকজন স্বাক্ষরের কখনো মিল হবে না, একটু না একটু পার্থক্য থাকবে।
0: ঠিক,
1: সেই ক্ষেত্রে আপনি ব্যাংকে যান, যান আপনার এখন যে সিগনেচার আছে 10 বছর পর হয়তো বা সেই সিগনেচার পরিবর্তন হতে পারে, তখন ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে জানতে হবে আপনার সিগনেচারটা পরিবর্তন করুন।
0: হুম,
1: অর্থাৎ এখানে দেখা যায় যে সিগনেচারটা কারো একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল হয় না, কিন্তু সেটা হচ্ছে একটি সিকিউরিটি যার মাধ্যমে তার সব কিছু নিরাপত্তা মানে সে সিকিউর থাকে।
0: ঠিক ঠিক ঠিক,
1: এই অর্থে দুটো ভাবে বলা হয়, আর কিছু না।
0: একদমই তাই।
1: অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার।
0: নমস্কার আপনাকেও। শ্রোতা বন্ধুরা, আজকের এই বলছি তোমায় পর্বে, আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, সকাল থেকেই আমরা এই বিষয়টা জানি। আজ সমগ্র বিশ্বে আজকের দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবেই পালিত হয়। কিন্তু যিনি নিজের নামটাই শুধু লিখতে পারেন, যিনি ব্যাংকে গেলেন কিংবা কোনো অফিসিয়াল কাজে গেলেন, তিনি নিজের ফর্মটাও ফিল আপ করতে পারছেন না, অর্থাৎ এটার জন্য তাকে অন্য কারোর একটা সাহায্য নিতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে অনেকে খুব ভালোভাবেই তাকে সাহায্য করেন, কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে কিছু মানুষ তার সেই অসহায়তার সুযোগ নিয়ে নেয় এবং তার ফলে বহু মানুষকে বিপদের মধ্যেও পড়তে হয়। তাই শুধুমাত্র নিজের নামটা লিখতে পারা সাক্ষরতা নয় বলেই আমার মনে হয়। আপনার কি মনে হয় সেই বিষয়টা অবশ্যই জানতে চাইব। তার জন্য অবশ্যই আপনাদেরকে ফোন করতে হবে বলছি তোমায় পর্বে। আমাদের স্টুডিওর নম্বর 0381-232-6253, আর সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন। আমি রয়েছি আরজে শুয়েতা, আপনাদের সঙ্গে কথা বলবো আজকের এই প্রসঙ্গটা নিয়ে। বন্ধু একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার ম্যাম।
0: শুভ সকাল।
2: শুভ সকাল ম্যাম।

0: এই মুহূর্তে বলছে অবনী বাবু খামারপাড়া থেকে।
1: অবনী বাবু বলুন।
0: মানে বলতে গেলে ম্যাম আজকে স্বাগত দিবস না?
1: হ্যাঁ
0: বলতে গেলে ত্রিপুরা রাজ্যের একটি কথা বলবো, আমি এখানে চলতেছে ইংলিশ, বাংলা আর হিন্দি, কিন্তু ক প্রকৃতির ভাষা তো এখন পর্যাপ্ত হয়নি না হয়েছি না এখন এ পর্যন্ত।
1: আচ্ছা
0: কারণ আমরা তো 19 জাতির মানুষ আর কি, কিন্তু ক প্রকৃতির ভাষা আমি ওখান থেকে ক্লাস 1 থেকে শুরু করে তো ক্লাস 10 12 হয়েছে গেলেও কোন কুকুর বসা এখন পড়তে মানে কোনো নাই আর কি।
1: আচ্ছা কিন্তু
0: কারণ আমি বলবো একটু শুনেন ম্যাম, এই যে ক্যালসনের ভাষাটা আগে নিতে হবে, বুঝতে বাংলা ভাষা তো ইন্টারন্যাশনাল ভাষা হয়ে গেছে মানে ইন্ডিয়াতে, কবর তো ওখানে যে প্রযুক্ত হয়নি হয়নি তো।
1: হ্যাঁ ঠিক,
0: তাহলে এই যে চলতে তো আপনি কবর বসাটা এই যে চলতে হলে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি যে সরকার আসলো না,
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আসলে আমাদের সবাইকে শিক্ষার আলোয় শিক্ষিত করে তুলতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক,
0: বাংলা ভাষা জন্ম থেকে বাংলা ভাষা তো কইতে পারি না তো ম্যাম।
1: আচ্ছা ঠিক, একদম একদম, সব ভাষাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলবো, ভালো থাকবেন আপনি, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি আজকের যে প্রসঙ্গটা নিয়ে এবং শুনতে চাই আপনাদের মতামত, আর চলুন তার আগে শোনাই একটা গান, তারপর ফিরে আসবো আপনাদের সঙ্গে আবারও কথা বলতে।

0: হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, শুনতে পাচ্ছেন আমার
0: হ্যাঁ,
1: কথা বন্ধু?
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: প্রেমজিৎ বাবু, স্বাগত আপনাকে বলছি তোমায় পর্বে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। আর বিশেষ করে আজকের যে বিষয় আপনি রেখেছেন, খুব সুন্দর একটি বিষয় নিয়ে আপনি অনুষ্ঠানে রেখেছেন বা রাখছেন। কারণ দেখুন, সাক্ষরতা দিবস আজ, ঠিক না?
0: হ্যাঁ,
1: তাই তার বিষয়ে নিয়ে আপনার আজকে কথা বলবো। আসলে দেখুন, আমি একটা কথা বলি, স্বাক্ষর আমরা হয়তো বা অনেক কিছু লেখার পর, হয়তো বা চিঠিপত্র বা বিভিন্ন দলিল জমি জমার বা বিভিন্ন বিষয় নিয়ে, তখন আমরা একটি সিগনেচার করে দিই বা সই দস্তখত, তাকে স্বাক্ষর বলা হয়। কিন্তু আজকে যদি আমরা সঠিকভাবে যদি তৈরি না হই, স্বাবলম্বী না হই, শিক্ষার আলো না দেখি, তাহলে দেখুন সেই যে স্বাক্ষর, সেই যে আমরা সই দিচ্ছি, তার কোনো মূল্য নেই। কিন্তু
0: ঠিক
1: তার জন্য আজকের দিন এই জায়গায় দাঁড়িয়ে সেটি, মানে দেখুন বর্তমানে হয়তো পৃথিবীতে আমরা অনেক জনসংখ্যা রয়েছি, কিন্তু তার মধ্যে দিয়ে বর্তমানে কিন্তু এখনো হয়তো বা স্বাক্ষর করছেন, দিচ্ছেন বা টিপ সই দিচ্ছেন, তার মধ্যেই কিন্তু মানে বিশেষ করে না বুঝে শুধু দিয়ে দিচ্ছেন
0: হ্যাঁ
1: তা নয়, তা কিন্তু ভুল। কিন্তু অনেকজন অসাধু আচরণ করে, অনেক কিছু করতে পারেন, ঠিক না?
0: ঠিক ঠিক
1: আর বিশেষ করে দেখুন, আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে আমরা সেই দিকে দৃষ্টি আকর্ষণ দিতে হবে, সাক্ষরতা বা নিজে যাতে স্বাবলম্বী আমরা উঠতে পারি, স্বাবলম্বী হয়ে বা অন্যকে স্বাবলম্বী করে তুলতে পারি। কারণ নিজের জন্য বা নিজের সম্পত্তি রক্ষা করার জন্য, যাতে কোনো ব্যক্তি বিশেষ করে গিয়ে অন্যের যাতে সাহায্য না নিতে পারে, ঠিক
0: ঠিক
1: না?
0: ঠিক
1: এর জন্য আমরা সেটি চাই, সেটি আমাদের মৌলিক অধিকার, শিক্ষা আমাদের মৌলিক অধিকার।

0: আমাদের কিছু বৃষ্টি হবে, শিখতে হবে, তার জন্য সেই দিবস পালনের তাৎপর্য। আর আমরা সবাই আজকের দিনে জায়গা দাঁড়িয়ে সেটি সংকল্পবদ্ধ হব যে আমরা যেরকম স্বাবলম্বী হব কয়েকটি বা অন্যকে যাতে আমরা স্বাবলম্বী করি তৈরি করি সেটি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে বলছি তোমায় পর্বে যে প্রসঙ্গটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, আমি আর যে শুয়েতে আপনাদের সঙ্গে আমি রয়েছি আর কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, আজ যেহেতু আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, তাই সই করা বা সিগনেচার করা মানেই যে সাক্ষরতা নয়, এইটা কিন্তু আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা পরতে আমরা বুঝতে পারি। এবং আর এই বিষয়টা নিয়ে আমাদের একটুখানি হলেও ভাবা উচিত, যদিও এখন এই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে আমার মনে হয় যে কোনো কোনো জায়গায় এখনও সেই জায়গাটা আমাদের খুঁজে বার করতে হবে, যে মানুষের সরলতার বা সহজতার সুযোগটা যেন কেউ না নিতে পারে, সত্যি অর্থেই তাকে এতটুকু শিক্ষার আলোই ভরিয়ে তুলতে হবে যেন সে নিজে ওই জায়গাটাতে নিজের কাজটা নিজেই করতে পারে, অন্য কারোর সাহায্য যেন না নিতে হয়। বন্ধু আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
1: শুভ সকাল।
2: শুভ সকাল, আমি মরছমনি থেকে কমল কৃষ্ণ কর্মকার বলছিলাম।
1: কমল বাবু বলুন, স্বাগত আপনাকে।
2: হ্যাঁ ধন্যবাদ। স্বাক্ষর এবং স্বাক্ষর মানে দন্তাস আকার আর দন্তাস বকপ্লাট, অনেক আলোচনা হয়েছে শুনছিলাম অনেকের, এই নিয়ে বেশি কিছু বলছি না, তবে বলতে চাই এই যে আপনার আলোচনায় শুনছিলাম সাক্ষরতা মানে প্রশ্ন করা, মানে আমি শিখতে চাই, আমার শিক্ষককে আমি প্রশ্ন করব, আমি সমাজের কাছে প্রশ্ন করব, বড়দের কাছে প্রশ্ন করব, কোনটা ঠিক কোনটা ভুল। এই যে অধিকার, স্বাক্ষরের যে অধিকার, মানে যারা পড়তে জানে, লিখতে জানে, বুঝতে জানে, আরো বুঝতে চায়, শিখতে যায়, সেই জায়গাটায় আজকের দিনে বাধা কিন্তু আসছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি আমাকে প্রতিহত করবেন, প্রশ্ন করার অধিকার আমার নেই। যেই আজকের দিনে যে সাক্ষরতা দিবস সারা বিশ্বব্যাপী, উদ্দেশ্য কি, সমস্ত পৃথিবীর মানুষকে আমরা শিক্ষিত করে তুলব। শুধু সিগনেচার করাটাই তো স্বাক্ষর, সেটা নয়, সেটা তো একটা অন্য বিষয়, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সমস্ত পৃথিবীর মানুষকেই আমরা লেখাপড়ায় শিক্ষিত করে তুলব, তাকে বুঝতে শেখাবো, তাকে উন্নত জীবনযাত্রা, একজন ভালো মানুষ কিভাবে হবে সেইগুলি শেখাবো। আর আমরা এখন দেখতে পাচ্ছি কি, যে আমি যেই স্যারকে প্রশ্ন করলাম দাবিয়ে দিচ্ছে, তোমার এই প্রশ্ন করার অধিকার নেই, তোমার এটা বলা যাবে না। যেই সাংবাদিক আমাকে প্রশ্ন করছে তাকে আমি প্রতিরোধ করে দিচ্ছি, এইটার না, তার জন্য কি এই সাক্ষরতা অভিযান বা এই সাক্ষরতা দিবস পালন করা, এইটা তো আমাদেরকে ভাবিয়ে তুলছে
1: একদম।
2: কাজেই যেই উদ্দেশ্যটা ছিল যে সারা পৃথিবীর মানুষকে আমরা সুন্দরভাবে বুঝবার শিখবার যে সুযোগ দেব, সেইটা কিন্তু আজকে প্রতিহত হচ্ছে। কেননা আমরা দেখছি, লক্ষ্য করছি, যারা যাদের এখন পয়সা আছে সেই শিক্ষার সুযোগ পাবে, কি নিম্নস্তরে কি উচ্চস্তরে, না হলে প্রাইভেট স্কুলের এত রমরমা কি হতো? যেই দেশে শিক্ষার অগ্রাধিকার সবার থেকে আগে দেবে, তাহলে আমাদের বা সমস্ত দেশের শিক্ষার বাজেটটা সেই রকম হবে, শিক্ষা খাতের বাজেট হবে সব থেকে বেশি, মানুষ যাতে সুযোগ পায়। আমরা দেখছি শিক্ষা খাতের বাজেট তলানিতে, ডে বাই ডে সেটা নিচের দিকে যাচ্ছে, মানে বাণিজ্যিকভাবে শিক্ষা ব্যবস্থাকে করছি একজন সাধারণ ছোট্ট বাচ্চাকে, যখন আমরা প্রি প্রাইমারি, ইভেন কি নার্সারি, এখন তো প্লে স্কুলও খুলেছে, সেইখানে আপনার নিশ্চয় অভিজ্ঞতা আছে, আমার তো আছে, যে আমার আশপাশের লোকজনকে দিই, তাকে ভর্তি হতে গেলে ডোনেশন চাই, তাকে ভর্তি হলে মাসে মাসে মোটা টাকা দিতে হবে, তাহলে একজন খেটে খাওয়া মানুষের বাচ্চা কোথায় পাবে সেই সুযোগ? বিভিন্ন স্কুলগুলি, যে স্কুলগুলি সরকারি স্তরে চলছিল সেইগুলির অবস্থা সকলে জানেন, আমার বলার কিছু দরকার নেই। তাহলে যেই উদ্দেশ্য আমরা সাক্ষরতা দিবস করব, মানুষকে সুযোগ দেব, সমান সুযোগ দেব শিক্ষার

0: বিরুদ্ধে তাকে সেইভাবে স্বাক্ষর করো, সেই সুযোগ কিন্তু দিন দিন সংকুচিত হচ্ছে, এইটাই বড় দুর্ভাগ্যের। তাহলে কি হয়, মানুষকে যদি মূর্খ রাখা যায় তাহলে আমার কিন্তু লাঠি চালানোটা, আমার ওইটা কি বলে ওই যে ছড়ি ঘুরানোটা খুব ইজি হয়। মুষ্টিময় লোক তারা যে সুযোগ পাবে পাবে, তাহলে এই হচ্ছে এটা দুর্ভাগ্যের, আর বেশি কিছু বলছি না। নমস্কার, ভালো থাকবে।
1: নমস্কার আপনাকেও। শ্রোতা বন্ধুরা, কথা বলতে বলতেই আরও একটা গানের কথা মনে পড়ছে, আর সেই গানটা শোনাবো আপনাদের, আর তারপরেই আবার শুনবো আপনাদের কথাও। আর আজকের এই প্রসঙ্গ বিষয়ে আপনারা কথা বলতে পারেন, আমাদের স্টুডিও নম্বরে ফোন করতে পারেন, এছাড়াও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে খোলা রয়েছে, সেখানেও কিন্তু লিখে পাঠাতে পারেন আপনার মতামত আজকের প্রসঙ্গ বিষয়ে। তাহলে শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে কথায়, চলুন একটা গান শোনাই আপনাদেরকে।

0: হ্যালো, নমস্কার বন্ধু।
1: নমস্কার, আমি লীলা কর্মকার।
0: শুভ সকাল লীলা দেবী, স্বাগত আপনাকে। হ্যাঁ বলুন।
1: তো আজকে তো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস,
0: হ্যাঁ
1: 8ই সেপ্টেম্বর। তো সেই হিসেবে তুমি যে প্রসঙ্গ রেখেছো, সেটা থেকে যথেষ্ট প্রযোজ্য। যাই হোক, এখন সবাই বলেছো বা তুমিও বলেছো, সাক্ষরতা কি আর সাক্ষর জ্ঞান সম্পন্ন হওয়া সেটা ব্যাখ্যা করা হয়েছে।
0: হ্যাঁ
1: তবে শুধু সিগনেচার করতে পারা, আমি শুধু ওই অক্ষরগুলিকে বা গুছি গুছি ওই আর্টের মতন করা,
0: হুম
1: সেগুলো অনেকেই হচ্ছে। কিন্তু সেখানে হচ্ছে কি, বিভিন্ন জায়গায় ঠকানো,
0: ঠিক তাই।
1: ঠকাতে শুনছে। আর আমরা যদি সাক্ষরতা সম্পন্ন হই, বিশেষ জানি, মোট কথা পড়াশোনাটা আমরা শিখেছি,
0: হ্যাঁ
1: তো সেটা একান্ত ভাবেই দরকার। তো এখন তো শুধু সেটা হচ্ছে কি, পড়তে জানা, লিখতে জানা, বা অঙ্কের বিষয়ে হিসেব নিকেশ এগুলো জানা, এগুলি তো সাধারণত আমরা সাক্ষরতা জ্ঞান বলতে পারি প্রকৃত অর্থে।
0: ঠিক
1: এটা
0: তাই,
1: আমাদের ভারতের আমাদের মৌলিক অধিকার, আমাদের প্রত্যেকেরই অধিকার আছে শিক্ষার।
0: হ্যাঁ
1: কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, কিন্তু সমাজে কত অংশ আছে,
0: হুম
1: বেশিরভাগই তো আমাদের দারিদ্রশ্রেণী না,
0: ঠিক
1: নিচেই রয়েছে। এটা যদিও সরকারি তরফ থেকে প্রচুরই চেষ্টা করা হচ্ছে, তোমার 70% বলা যায় যে নিরক্ষরতার মধ্যেই পড়ে।
0: হ্যাঁ
1: অক্ষর জ্ঞান শুধু নাম লিখতে পারলেই তার সাক্ষরতা সম্পন্ন হয় না।
0: ঠিক
1: তবে এই যে এখন এই যে অর্থনৈতিক ভাবে যারা দুর্বল, তারা তো দুর্বলই থেকে যাচ্ছে। তারা নিজেদের নিজেরা পারে না পড়াশোনা করতে, তারা নিজেদের সন্তানদেরও পড়াতে পারে না,
0: হুম
1: প্রাইভেট টিউটর রাখারও ক্ষমতা নেই সেখানে। এইভাবে তো তারা যারা নিচে আছে তারা নিচেই থেকে যাচ্ছে। কিন্তু
0: একদম
1: অধিকাংশই
0: একদম, হ্যাঁ
1: সেটাই আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্বলতা, রাষ্ট্রীয় দুর্বলতাও বলতে পারি। যদিও চেষ্টা করা হচ্ছে, মিড ডে মিল দিয়ে ছাত্রদের স্কুলমুখী করানোর চেষ্টা করা হচ্ছে, বা মেয়েদের পড়াশোনা দেখো মায়না লাগে না,
0: হ্যাঁ
1: ছেলেদেরও উচ্চ মাধ্যমিক পর্যন্ত মায়না লাগছে না সরকারি স্কুলে।
0: হুম হুম
1: কিন্তু বেসরকারি স্কুলগুলো কিন্তু একবারে দম বের করে দিচ্ছে।
0: ঠিক,
1: হ্যাঁ, আর সরকারি স্কুলে তো সবাই চান্সও পায় না সবসময় না।
0: হ্যাঁ হ্যাঁ
1: আর এই যে এই যে তাছাড়া প্রাইভেট টিউটর যেভাবে রমরমা অবস্থা, সেই জায়গায় পড়াশোনাটা কিভাবে যে আমাদের ভারতবর্ষের মতো দেশে কিভাবে যে এগিয়ে যাবে সাক্ষরতাটা, সেটা খুবই চিন্তার বিষয়।
0: ঠিক,
1: তারপরে দেখো, এই করে কিন্তু সরকার কিন্তু ড্রপ আউটের সংখ্যাটা কিন্তু কমাতে পারছে না। কিন্তু
0: হুম হুম
1: তারা কিন্তু ওই তোমার ক্লাস 8 পর্যন্ত কোনোরকম টেনে মনে উঠে তারপর ঠিক স্কুল ছেড়ে দিচ্ছে।
0: ঠিক
1: এই
0: ঠিক,
1: যে এই যে অবস্থাটা, এটা যে দূর করা, এটা আমাদের যারা আমরা শিক্ষিত বলে নিজেদের গর্ববোধ করি,
0: হুম
1: সাধারণ কিছু লেখাপড়া জানি কিন্তু কিন্তু আমাদেরই উচিত। কিন্তু হচ্ছে কি, ওদের মধ্যে আগ্রহটাও কম, ওরাও কিন্তু চেষ্টা যদি করিও ওরা কিন্তু চায় না এগোতে। এটা
0: সত্যি
1: এটা একটা একটা সামাজিক দুর্বলতাই বলতে হবে।
0: ঠিক
1: তবে
0: ঠিক,
1: আমাদের ত্রিপুরা রাজ্য কিন্তু সাক্ষরতার দিক থেকে কিন্তু দ্বিতীয় স্থানে আছে। সেই
0: হ্যাঁ
1: দিক থেকে কিন্তু আমরা কেরল হচ্ছে প্রথম প্রথম স্থানে, আমরা সেই দিক থেকে কিন্তু ত্রিপুরা রাজ্য অনেকটাই এগিয়ে আছে। ভারতের অনেক রাজ্য রয়েছে যে ভীষণ ভাবে দুর্বল। হ্যাঁ,
0: সত্যি,
1: এখন তো আজকে সাক্ষরতা দিবসে বলবো যে এটা আশা করব, বলবো না ঠিক বলছি, আশা করব যাতে আমাদের দেশ যাতে সাক্ষরতায় অনেকটা এগিয়ে যেতে পারে। সরকারি তরফ থেকে যেটুকুই চেষ্টা করা হচ্ছে, আমাদের নিজেদেরও সেইভাবে, আমাদের স্টুডেন্টদের বলো, আমাদের নিজেদের, আমরা সবারই উচিত সেই সাক্ষরতা হার যাতে আরো বাড়ে। তবে এখন যে জনগণনা শুরু হয়েছে, হ্যাঁ কাজ চলছে না, তখনও কিন্তু সাক্ষরতা হারটা অনেকটা বেরিয়ে আসবে। কিন্তু এখানে বিভিন্ন যে টপিক গুলি রয়েছে সিগনেচারের,
0: হ্যাঁ
1: সেখানেও সাক্ষরতা হারটা অনেকটা বেরিয়ে আসবে, যে

0: ধারণার পরে যে কি এখন অবস্থাটা কি রয়েছে, 2011 সালে লাস্ট হয়েছিল, এখন আর দেখা যাক কি হয়। তাই বলছি অর্থাৎ আমাদের আমরা একটা দেশের মানে বা সমাজে সংসারে বলো যদি শিক্ষিত হয়, মা যদি শিক্ষিত হয়, সন্তান শিক্ষিত হবে, সেইভাবে যদি শিক্ষিত একজন শিক্ষিত হলে 10 জন শিক্ষিত তৈরি করতে পারবে,
1: ঠিক তাই,
0: এবং এই মানসিকতা সবার মধ্যেই যাতে গড়ে ওঠে সেইভাবেই যাতে আমরা আমাদের দেশ ভারতবর্ষ যেভাবে বিভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে সাক্ষরতার হারও আশা করি সেভাবে এগিয়ে যাচ্ছে বা যাবেও সেটাই কামনা করছি আর কি।
1: নিশ্চয়ই, নমস্কার, ভালো থাকবে,
0: তুমি ভালো থেকো, সবাই ভালো থেকো,
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, সময় হয়ে গেছে আজকের এই পর্ব থেকে বিদায় নেওয়ার। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, এ দেখুন না ছোট্ট একটা মাত্র অক্ষরের পার্থক্য, আর এই পার্থক্যটায় আমূল বদলে দেয় দুটো শব্দের মধ্যে তার অর্থকে। এই ছোট্ট পার্থক্যই আমাদের ভাষাকে কত সুন্দর গড়ে তোলে, তাই না বন্ধুরা? শ্রোতা বন্ধুরা, আসলে আমাদের যে আজকের অঙ্গীকার হওয়া উচিত আজকের দিনের জন্য, সেটা হলো আমরা সবাইকে নিয়ে এগিয়ে যাব, সমাজকে শিক্ষিত করে তুলব, শিক্ষার আলো আমরা ঘরে ঘরে পৌঁছে দেব, যাতে করে আমরা কারোর সাহায্য আমাদেরকে নিতে না লাগে, নিজের ফর্মটা নিজেই যেন ফিল আপ করতে পারি, নিজের কাজটা আমরা যেন নিজেই করতে পারি, যাতে কেউ আমাদেরকে ঠকাতে না পারে। আর সেই অঙ্গীকারটা রেখেই যদি আমরা চলতে পারি, তাহলেই তো আজকের এই দিনটা অর্থাৎ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এই বিষয়টা বা এই দিনটার পালনের যে সার্থকতা সেইটা সম্পূর্ণ অর্থে পূরণ হবে। আর এই আশা নিয়েই কিন্তু আজকের এই বলছি তোমায় পর্ব থেকে আপনাদের বন্ধু আর যে শ্রোতাকে এখানেই বিদায় নিতে হবে। তবে আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, নমস্কার।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু, মোবাইল ছাড়।
1: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজবানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম জয়ন্ত। স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 10:03 হয়ে 50 সেকেন্ড, আর সময় এখন আপনাদের প্রিয় অনুষ্ঠানের, অর্থাৎ উইমেন টাইম, তুমি অনন্যা পর্বে। শ্রোতা বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে, আজকে আপনাদের বন্ধু আর যে শুয়েতা। আর বন্ধুরা, তুমি অনন্যা পর্বে আজকে আমরা শুরু করব একটু অন্যভাবে। প্রথমেই একটা গান শোনাব আপনাদের, আর এই গানটা শুনে আপনাদেরকে বুঝতে হবে আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কার গল্প আপনাদের শোনাব, কাকে নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। তাহলে শ্রোতা বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করছি তুমি অনন্যা পর্ব। আর শুরুতেই এই গানটা শুনুন।

শ্রোতা বন্ধুরা গানটা শুনলেন, আর এই গানটা শুনে আপনাদের ঠিক কি মনে হচ্ছে? এই গানটা কে গেয়েছেন? হ্যাঁ, আমরা সবাই জানি এই গানটা খুব বিখ্যাত একটা গান, আর এই গান

গানটা গেয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় আশা ভোঁসলে। শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে যার গান শোনাবো এবং যার গল্প আপনাদের শোনাবো, তিনি আর কেউ নন, তিনি এই কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। কিন্তু আজকে ওনার কথাই কেন বলবো আপনাদের, কারণ আজ তার জন্মদিন। শ্রোতা বন্ধুরা, আজ 8ই সেপ্টেম্বর। আজকের এই দিনে মহারাষ্ট্রের সাংলি জেলায় এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় শিল্পী, আর তিনি হলেন আমাদের সবার প্রিয় আশা ভোঁসলে। কিন্তু তখন তার নাম ছিল আশা মঙ্গেশকর। 1933 সালের 8ই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দীননাথ মঙ্গেশকর। তিনি ছিলেন মারাঠি নাট্য জগতের একজন পরিচিত মুখ এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই সুরের আবহে বেড়ে ওঠা আশার সঙ্গীত যাত্রা শুরু হয় 1943 সাল থেকে। হিন্দি চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করলেও তার কণ্ঠ ছড়িয়ে পড়েছিল ভারতের নানা ভাষার গান এবং অ্যালবামে। বহুমুখী প্রতিভা, অনন্য কণ্ঠ ও পরীক্ষামূলক গায়ন শৈলীর জন্য তিনি গণমাধ্যমে হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে স্বীকৃতি পান। আজ FM উজয়ন্তের পরিবারের পক্ষ থেকে আশা ভোঁসলের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি তার জন্মদিবসে। শ্রোতা বন্ধুরা, আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাব আশা ভোঁসলেরই গানে গানে, তার গল্পে। বন্ধুরা চলুন তাহলে শোনাবো আপনাদেরকে পরের গান।

শ্রোতা বন্ধুরা, 1959 সালে মুক্তিপ্রাপ্ত রাতের অন্ধকারে এই বাংলা ছবির নাম কজন শুনেছেন বা মনে রেখেছেন? এই ছবিতে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস, সাবিত্রী চট্টোপাধ্যায়, চন্দ্রাবতী দেবী, রাজলক্ষ্মী দেবী, আর অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেন বোম্বের অভিনেত্রী সবিতা চ্যাটার্জি। ছবিতে একটি ক্যাবারে নাচ ছিল, সেই উপলক্ষে এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে এলেন হেলেন। হেলেনের সেই আইটেম ডান্সে জীবনে প্রথম বাংলা ছবিতে সুর দিলেন ভি বালসারা। গানের বেসটা বাংলায় রেখে নানা ভাষায় গানটি লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। নানা রকম সাজে সেজে হেলেন এই গানে নাচ করবেন। চীনে ভাষায় গানের কথা লিখতে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় হাজির হলেন ব্যান্টিং স্ট্রিটের এক চীনে জুতোর দোকানে। চীনে দোকানদারকে বললেন, সাহেব বলতো আই লাভ ইউ কথাটা চীনে ভাষায় কি হবে? সাহেব বাঁধানো দাঁতে খিলখিলিয়ে হেসে উঠে বললেন, সিন আই দা ইউ আই নি। চমৎকার ছন্দ পেলেন পুলক, গান লিখে ফেললেন সিন আই দা উ আই নি, চীনে ভাষা জানো কি? শোনো তবে ইংরেজিতে, তোমায় বলেছি ও মাই ডার্লিং আই লাভ দি। হেলেনের জন্য বানানো এই গানখানা গাইবেন কে? ভি বালসারা বললেন, আশা ভোঁসলে হলে চলবে কি? আশা? সবাই চমকে উঠলেন। কলকাতা ছবিতে আশা কি গাইবেন? বালসারা বললেন, আমার সঙ্গে তার ভালো পরিচয় আছে, আমি ওকে কলকাতায় নিয়ে আসতে পারি। আর ঠিক তাই হলো। এই ক্যাবারে গান ছাড়াও বালসারা আসার জন্য আরেকটি রোমান্টিক গানে সুর করলেন। এই ছবিতেই আশা গাইলেন, এ হাওয়ায় কি সুরভি ঝরে। আশা কলকাতা এলেন, বাংলা তখন আশা একদমই বলতে পারেন না। ভি বালসারা আর পুলক বন্দ্যোপাধ্যায় আশাকে বাংলা গান তোলাতে ক্লান্ত হয়ে গেলেন। সেই প্রথম বাংলা গান গাইছেন আশা, এ এক ঐতিহাসিক ঘটনা। গান তোলা শেষে আশা ভোঁসলের আবদারে গীতিকার, সুরকার ও গায়িকা তিনজনেই চৌরঙ্গীতে হাঁটতে বেরোলেন। কথা ছিল আশা মহারাষ্ট্র নিবাসে উঠবেন, কিন্তু পছন্দ না হওয়ায় আশা উঠলেন গ্র্যান্ড হোটেলে। তখন প্লেব্যাক সিঙ্গারের ছবি

সংবাদপত্র পত্রিকায় অত বেরোত না, তাই চৌরঙ্গীর রাস্তায় আসা ভোঁসলে হেঁটে বেড়ালেও তাকে কেউই চিনতে পারেনি। হোটেলে ফিরেই পুলককে আশা জিজ্ঞেস করলেন, সুধীন দাশগুপ্ত ভদ্রলোক যিনি বোম্বেতে গুরুদত্তের ইউনিটে কাজ করেন, তিনি কেমন সুর করেন? পুলক বললেন, সুধীন আমার বন্ধু, খুব ভালো সুর করে। আশা বললেন, সুধীনবাবু আমায় বাংলা আধুনিক গান গাইবার প্রস্তাব দিয়েছেন, বোম্বে ফিরে তাহলে ওর সঙ্গেই বসব। শ্রোতা বন্ধুরা, এমন আরও অনেক গল্প রয়েছে আশা ভোঁসলেকে ঘিরে, আর আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা তাকেই স্মরণ করছি তারই গানে গানে। চলুন তাহলে শুনব পরের গানখানা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আজ এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান উইমেন টাইম, অর্থাৎ তুমি অনন্যাতে। আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় গায়িকা, সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে, কারণ আজ তার জন্মদিন। বন্ধুরা, গানও শুনছি তার আর গল্প বলছি তার। রাতের অন্ধকারের রেকর্ডিং সেরেই ফিরে গেলেন বম্বেতে আশা। এরপর সুধীন দাশগুপ্তের সুরে প্রথম আধুনিক বাংলা গান গাইলেন আশা। দুটি গান রেকর্ডের দুপিট, নাচ ময়ূরী নাচরে এবং আকাশে আজ রঙের খেলা, আর গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। লতা মঙ্গেশকরের জামানা তখন রমরম করছে বম্বেতে। বাংলা গানেও হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী আর সতীনাথ মুখোপাধ্যায় সুরে লতা হিট। লতার থেকে আলাদা গায়কী তৈরি করতেই গীতা দত্তের ঢঙ্গে গাইতে শুরু করলেন আশা। গীতার তখন ঘরে বাইরে সমস্যা, লতা যত এগোচ্ছেন গীতা ততই ফুরিয়ে যাচ্ছেন, আর গীতার বিকল্প যেন হয়ে উঠছেন আশা। গীতা সরে না গেলে লতা আর আশা এই দুই বোনের উত্থান এত সহজ হতো না। পরবর্তীকালে আশা ভোসলে আর রাহুল দেববর্মন জুটি হয়ে গেলেন, আর ভারতীয় সঙ্গীতের ধারাটাকেই বদলে দিলেন আরটি। কিন্তু খুব মিষ্টি শ্রুতিমধুর বাংলা গানে আশাকে প্রথম আবিষ্কার করেছিলেন সুধীন দাশগুপ্তই। সুধীন কিন্তু তার সঙ্গীত পরিচালনায় লতাকে সেভাবে জায়গা দেননি। আশার মধ্যেই তিনি খুঁজে পেতেন ভার্সেটাইল কণ্ঠের জাদু। সুধীন আশা জুটির অবদান অনস্বীকার্য। কোন সে আলোর স্বপ্ন নিয়ে সাগর ডাকে আয়, মন মেতেছে মন ময়ূরীর কি খেলা, বা কেন সর্বনাশের নেশা ধরিয়ে, এই গানগুলো সুধীন দত্তের সুরে আশার গান, এসব কি ভোলা যায়? মান্নাদের সুরে আশা গিয়েছিলেন যখন আকাশটা কালো হয় বাতাস নীরব থাকে, আর আমি খাতার পাতায় চেয়েছিলাম একটি তোমার সই গো। মিষ্টি সুরে আশার গলায় এসব স্নিগ্ধ গান তখন মন ভরাত, রেডিওর অনুরোধের আসরে যা ভোলার নয়। হেমন্ত মুখোপাধ্যায় তার সুরারূপে আশাকে দিয়ে খুব বেশি না গাওয়ালেও মন নিয়ে ছবিতে দারুণ কতগুলি গান গাইয়েছিলেন। দ্বীপ জেলে ওই তারা একই কথা বলে যায়, আশার গলায় এক শিরশিরানি আবহ তৈরি করে। এই ছবিতেই আশাকে দিয়ে ক্লাসিক্যাল গাওয়ালেন হেমন্ত, নায়িকা সুপ্রিয়া দেবীর লিপে। এ কলুই বিরল নিরল শয়নে সুখী রজনী পোহাবে কেমনে। শ্রোতা বন্ধুরা, চলুন শোনাবো আশা ভোসলের গাওয়া আরও কিছু গান।

শ্রোতা বন্ধুরা, তুমি অনন্যা পর্বে আজকে আমরা স্মরণ করছি আশা ভোঁসলেকে। 90 দশকে আর আশা ভোঁসলের গান আমরা বাংলা ছবিতে পাই না সেভাবে। সলিল দত্তের আবিষ্কার, প্রভাত রায়ের শ্বেত পাথরের থানা বা চিরঞ্জিতের ভয়, অঞ্জন চৌধুরীর আসল নকল, খুব নির্বাচিত ছবিতেই তিনি গাইতেন। আসল নকলের গান তুমি রাজার কুমার, আজ দুয়ারে আমার অনেক বছর আগে রেকর্ড করেন আশা। ছবি রিলিজ করে বহু পরে 1998 সালে। 2002 সালে শক্তি সামন্তর শেষ ছবি বাংলা দেবদাসে চন্দ্রমুখী ইন্দ্রাণী হালদারের লিপে প্লেব্যাক করেন আশা। বাবুল বোসের সুরে, মুকুল দত্তের কথায় মন নিয়ে সবাই আসে আমার এই আসরে, ভালোবাসা কিনতে আসে রসের বাজারে, আর তুলসী তলা থেকে বেলুয়ারি আলোয় আসতে আমার অনেক সময় লেগেছে। তার পাশে ইন্দ্রাণীর নাচ যেন মনে হলো আশার গানে বাইজি চন্দ্রমুখী রবীন্দ্র নৃত্য করছেন। দুর্বল পরিচালনা আর দুর্বল কোরিওগ্রাফিতে সেই ছবি সুপার ফ্লপ হয়, কিন্তু আশার গান আমাদের কানে এখনো বেজে ওঠে। তাকে আমরা প্রতিটি গানেই স্মরণ করি, তার মতো করি, আর তাই আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা তার জন্মদিনে স্মরণ করলাম আরও একবার। শ্রোতা বন্ধুরা, আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে, আর যেতে যেতে তারই গানে গানে শেষ করব আজকের তুমি অনন্যা পর্ব। আর আপনাদের বন্ধু আর যে শ্রোতাকে এখান থেকে বিদায় নিতে হবে, তবে আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

자처를 고건 어느 고국띠 또이 르셀린 본타르가이 까이넨

이 네 담배 다리 짬뽀이 망태이 낭 아직 아 달아났네

ಗಾಥ ರಾಮ ರಾಮ ಜಂಗದ ಚಂದ ಚಂದ

这不也一在的来哎呀门的开嘛若说的来你上

ay, volmorarán con yo, ya por tu otra.

満杯な味が足らなね乱歩いもたよい

trời tể cờ bằng ơn cơ thế ta nâng kỳ hồi.

Ajina taranin lampoi mata yai.

กนังปอมให้กับป้า

sầm sầm à con nung ba sầm sầm ta chúng ta ta ba quay lơ Jaga

야 날래 꼭 잡어 근데 어야 어서야 뛰는래 어사리가 고모 양파네 서야

서야 나 오늘 날 너 걸어

ಅಸಲೈನೇ ಅಬಲೆ ಥುಕ ಯಮ ಥೋ ಮದು ಮದು ಅಮಲೈ ಅಖುಲ್ಬೋ ಇತಂಗೋ

ba sai tông khơ mà đôi.

어서야. 어서야. 어서야. 어라몰래 양나파야 너서야. 서야. 어서야. 따모. 어사다네. 사대. 서예 어서야 따목

Ay, I can't. No, no, no. Osamire, oraho, napo.

哦，所以，哦，所以，哥，那是为我当上奴仆呢，所以，哦，所以，哦，所以，弄那阿卡罗的，所以，哦，所以。

Oh, yeah.

0: tôi tiếc lắm, xin lỗi làm cô mà đủ.
1: Hasuki le chapmu pandago asuk chara khana re chakha shukini debor mani re chapmu obani logo logi no hasukni re chapmu panda orono paikha tabuk khana bai di tabuk sak jorani tini ni koktma ni kok bokhorok rok neshe ni chitok bisini phil chuku pushan ma khana baranashi wo chenge re jagana কেন্দ্রনি বরেইতাই চেরাই হামকরাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী আপন চেঙ্গেরুয়ান এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি ও চংবলাই আফারনা নীতিনি পাই থাকশাল খনা চংবলাই রত্ন আমজকই নাইচাক নাই চংবলাই রসানানি পাই থাকশাল সালচিসা সেপ্টেম্বর থুং মন্ত্রী টিঙ্কুরাই শাখা থুং নখলানি সিমি ব লাংমা ও কতর চাষামং তুবুইমানো ফেক মুংকারজাক হদাস নামথানি থুংমুংনি সামুং সূর্যাবাইয়া মিয়া পানিসাগর হাসতে বেরেমনি স্কুল স্পোর্টস বাতাই মুঙ্গ চেঙ্গির থানি ব অকক শাখা ভিলেজ কমিটিনি চংবাড়ি কাহাম করং তাই কচাং কচাং খে খালাই নানি বাগৈ সিপাহী জয়লা হাংকর নি হাংকর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল কাশা শাকলাই মুঙ্গ বেবাক লাইসেন্স মানজাক সেলাই পাথাম রত্ন জানিজা থানা জমা রানানি দাগিমু রেখা হা আরি আমচয় তংকচাং তাই বায়াবচারি মথাং নারুকনা বাকি শালগ্রা ত্রিপুরা হাংখরনি বিলুনিয়া তাই সাব্রুম মহকুমানি ভারত বাংলাদেশ হা আরি ও কিসাচু কাসুমুং রায়দা ফনাং জাক্ষা চন্দ্রমুকুমু অরণি পৈলা ডিভিশন

লীগ ফুটবল মিয়া হরনি থুংমুঙ্গ নাইন বুলেটস ক্লাব নুইবুকচা গোল বাই ফরওয়ার্ড ক্লাব ন মেচেনখা সদর ইন্টার স্কুল ক্রিকেট থংলাইমাও আসাম রাইফেলস পাবলিক স্কুল ন উইকেট কাইচুকু বাই মেচেনি চ্যাম্পিয়ন অংখা বরদোয়ালি হাই স্কুল বস্কাং দামনুই চিব্রুয় সালছি উনকুটি ধলাই গুমতি তাই সালগ্রা হাংকর ফেরাঙ্কি ওয়াতেই ফাইমানু হনে হজাগ্রখা বয়ারখক নাইখং আশুকজরা খনারেচাখা দিনী তাবুসুকজরানী ককবর ককতমানী ককবখরগ্র হাইকে ফাইডি যাবুকতেই গাইসা পান্ডাও হাবলাইনাই কাপাংনি দাকুকতেই বুকুক সং নরক আনো লগের নাই হিনে আংখা চঙ্গ কক দুক্তি নরক আং বাই গরং হরে মানো তামুকে দিনী ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হিংকে অবনতি নকিসা ওয়ানসুক লাইনে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে অব তিন এবার সেপ্টেম্বর তালনি সাল চারো পালাইজাক বরকনি বরম তাই বাইথাংনি বরক যে মানথাই তংমানে অমরকন রাখে রমিন নানানি এবা অবন তুই টংনানি অবন নাহার মং ও সাল পালাইমানি 1966 বিশ ইউনেস্কো অবন সাকলাই রুও তাই হায়ুং গনাঙ্গী বরক রকন সাকলায়ো যে রং গরং মানে অব বরকনি নাংকুক মুংসি অবনতিয়ে জুদাকে বলাই জাকনাই এবা টংথক জাকনাই নি মানেয়া তামহুকে বরক থাঙি টংনানি বাকি চাউই নঙ্গি রি চুমকানি টংনা নাংমা হাইখলাইন লাংমাও নাংমানি হিংকে রং সরংমং অবনি বাকি বড়রকনি থানিও ও কক মুং রহনা বাকিনো দিনী অসালন পালাই যাগো ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হেনে তাকলাই বিশিনি থিম অংখা এবা ওয়ানসুক জাকনা অংখা বরক হায়ুং তাই কুচুকো কাসামানি চাসামানি অবনতি হে অবনতি ন তাকলাই তিনিনি অসাল ন পালাইলাই জাগুই দঙ্গ যেন বরক রক ও হায়ুঙ্গ যেন আচাই ফাইকাঙ্কে নুখুং তাই হদা খালাই দঙ্গ তাই অবনি লগে লগে যেন গুচুগ কানানি এবার কিয়ক সানানি চিনি চাইতক মং দঙ্গ ও চাইতক মংনি বাকি নাঙ্গ রংগ্রংনি অবন বাকি দিনী অসাল ওয়ানসুক জাকনাই কক অংখা লিটারেসি ফর পিপল দ্য প্ল্যানেট এন্ড প্রসপারিটি তিনি অসাল পালাই জাকমানি বিশি দকচি কাখা ও সাল পালাইনানি পইলা পান্ডা অংমানি অংখা মেক্সিকো ও সালনি পালাইমানি হারমুং অংখা চিনি বড় রকনি থানিও বাকসাকলাই ওয়ানসুকমুং কেব কতর কেব চিকন কেব গনাং কেব বিগ্রা উংয়াউই যতন সামুংখলাই সাক সাকনি সিনি মুং নামনানি এবা সাক সাকনি নাহার মুং কুচুকতি সানানি অবনি সেব রাজাকানি বাকি যেন রং সরংজানি নাম দেখাইসা হংকে বড় রকমনি সাক কাহাম টংনানি আবনব সিনানি নাম বড় রক তাই গবাং মা ফাইসিংতি যেন কাহাম টংনানি ন যেন বাইথং সাইমানা হংকে রং গরং নানি নাঙ্গো অবনি বাকি ন

0: নেনে অশালন চং বাহাইকে পালাইমান হে যে রং ফরংমুংনি সামুঙ্গ তঙ্গ বরক তো সালব্রুম ন বরকনি রং ন রেউই তঙ্গ ফেয়াবা অ সামুং ন কারে তে গুবন সামুঙ্গ তংনাই বরক দিনে অশালো বড় রকনি থানি ও বিজাব ইয়াফারমানি বিশিংতে পালাইমানো এবা বাইথাং তিনি অশাল ন পালাইনা বাকি বাইথাং ন থাঙ্গি পরিরানি এবা রং ফরংনানি ও ইয়াপ্রিন নানানি নাঙ্গ আবহাই খাই চং পালাইমানো তাই গবাং মা হাফাং পাই নাইকলজাক তাই নাইকল জায়গা রং নক রক দঙ্গ আরও রক থাঙ্গি জরাই রক বাই রং সরংনানি নাংমানি কক্ন বরকন সাবৈ খনারমান বিশিংতি বচং অশাল ন পালাই দঙ্গ হাইকে অশাল নি নাহার মু আবো মুখথাং উংথং চিনি অ হদাও চিনি হাস্তে হাক্তর হায়ুং কতর যতন রং সরংনানি সেব মানথুং যত চেরাই বিনি চেরাইনি উমর রংনকো থানানি সেব মানথুং তাই সাকনি বাইথাংনি যুগিয়া উংমুং উকলগত নুই কুচুক জাগাও কুচুক থায়ো আচুক থাইসনামি মানানি যুগ বাইথুং অবনংখা তিনিনি শালনি পালাইমুংনি নাহারমু হাইকে ফাইজিচং তিনিনি ওয়ানচুক মুঙ্গ থাংলাইয়ানো তিনিনি ওয়ানচুক মুঙ্গ আং তে কাইসা ককনতে ওয়ানচুকনানি মুচুমগ আং কইনাই খনাওই টংনাই দাখুকতে বুকুক সং নরক আং বাই কক দুক্তি কুরংদি নরক অরনি কক দুক নাম্বার তো সাইনো মান বাইও যতন আং খাখলাইও অংকে নরক কক দুক্তি কুরঙ্গি আনো লগেরিদি তাই নরকনে ওয়ানসমং সাকলাইদি তিনি চং সালাইয়ানো সোশ্যাল মিডিয়া চিনি লংমাও বসকনাং আবনতি ককলাম আং খাচঙ্গ নরক যতনতি আর তংবাইনা কক দুক্তি কুরঙ্গনানি বাকি আং যে তাবুক পইলা ও পান্ডা খনাই তঙ এবা অরনি কক দুক নাম্বার সাইমানিয়া বরকনি বাকি আং কক দুক নাম্বার সাউর অবংখা 0381-232-6255 আং তরুক তরুক সামাবা রমইমান খানা হানে হাইকে নরক আং বাই করংদি কক দুক্তি নাই নাইনে কক দুক কে বুতা দতং হ্যালো করংগি মালিয়া কে বুতা তং মানে হ্যালো
1: আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হ্যাঁ উসনে আপকি কল কো

0: भाई
1: आबो नो गे कहाँ ले ता मनुगी तो
0: कहाँ मुगल का है ना वो अब तो बोलो कहाँ देश दुनिया में जब आने आमरो का है आंग आमरो का कहाँ मंगा होता भाई
1: अब नो
0: देश दुनिया खबर मामा ने जाऊँ क्या वो कहाँ मंगा होता हम चिंता क्या वो हाँ ये लांग पांग लाइन में बड़े हमजा लाइन में हम तो लाइन में क्या वो कहाँ तो ना हाई जा होता
1: आवा
0: खाला जीरा जाओ वो तो कल मोटाई रख लाया थी बाय लाया थी का
1: आवा
0: আমরো খাই তা না খাই যে কথা বাকি বড় না বিশ করে বিশ করে লাজায় বেশি
1: আবো না
0: বাই কাহাম বলি না তঙ্গ
1: ই কাহাম ন তঙ্গ নেংলা কাহাম নং নালে
0: আং কাহাম না বাই
1: আ বেলে
0: মা
1: কাহাম বাই
0: খানাম আং ক খানাম সুপারি বাই
1: হে
0: তোর বাই হে
1: ও
0: আর ভাই খাবে মামা তোবা
1: আ হাম বাই কাই জন
0: তারপর ভাই হাম ভাই হলো হলো
1: আ
0: কক খালাই নেই রয়েছে
1: আ কক তো কবি নবাং মা সোশ্যাল মিডিয়া নি বাকি নচিং বিনি কাহাম সানা থাকা হাঙ্কাই চিনি ইয়াফাও সে তাবুক ও হাক্তর ও হাক্তর নি ও হায়ুং নি যত কাহাম হামিয়া চিং ও মোবাইল বা সোশ্যাল মিডিয়া নি বিষয়তে চিং মানি দো হিংকে অবন বাকি চিং অবনও সামুং কাহামও থেপা কাঙ্কে অব বুসুক কাহাম খালায়েন দে খরকসা দাখুক দা বুকুক টং নাই নাই গেনা হ্যালো
2: হ্যালো
1: ই
2: সোশ্যাল মিডিয়া নি তৈ
1: ই সাবুংকা খরং রমমায়ং তংখাং
2: আং মান্দাই দেবচরণ বুকুক থাকি
1: ও বুক সায়াতি ও তিনি খরাং কিসে চিকন খে ফাই ও আমাকে খরাং সে রম মালে হ্যাঁ দ হাম বাইনে লাম সক তিনি নি পান্দাও সোশ্যাল মিডিয়া তিনি লাংমাও তো তাবুক নাঙই নো দঙ আমি তো কাহাম কক নং ফিয়া বা বসুক কাহাম খালাই দং বসুক হামিয়া দং হামিয়া খালাই দং আবন কিসে খানালাইনাই দ সাদে নি ওয়ান সুক মুং সাদি বাই দ দ
2: সোশ্যাল মিডিয়া তো তামো কাহাম যাব থাক না থাকা চ কাহাম নং যাবে দো সে মানে যেন বরক বা বেবই থাকমানে নাচিগৈ দমানে আর তম রঙ যেন দিন ফোন নাই ওটিপি নাই সোশ্যাল মিডিয়া যেন তো কিছু নাই দো এদিবা ইউটিউব রাবলাইছি দিবা পাইসা ফরমই দম মানে জিনিস তাবন চিনি বড় ওয়ান সংখ্যা বা বিয়াটা ছয় ছয় খে ওয়ান সংখ্যা এই যে নক যে ন আং বস দিনা আংতে নং মানো আই আবর খাইছে বস চিন বরং নি আনি বাবি লাইয় তো আইসা তাই কেসা আমজাক লাইয় তোমা ব খাল লাইয় বিলাইয় তাব ওং মানে হিংকাই টাং দি হেমানি ককতে এ আবার হাসিয়ে বড় গুম লাইও আপনি বাকে না চিনি বাকে চিনি পক্ষে আনি জ্বর থেকে আমি হামজাগো তাং সোশ্যাল মিডিয়া নাই না আপাকে সেরং মা কি সেরং মান যাগো আংখে মান যাগো তাহলে বতি মা তং আংখে সেরং যাগো তা আপাকে কাকাম সেরং যাং মা হাই মা তং যাগো তা
1: কে হামিয়ালে তাম উং যাক নে
2: হামিয়া উং মানে কে যেন হামিয়া উং যাং মানে কে সোশ্যাল মিডিয়া নিতে ও তাই কেসা বরং চাইয়া খালাই মানে আমি খালাই ফির লাই মানে আবো খাই আং যাবো তাই সালাই আং খাই খাইয়া তখন খাই যা

0: ngwana.
1: Mm.
0: Mo tshe me da o na nela pora por na ro pala ke ro se da man le ya tabu mo ta mo tshe. Mo kuri tsana na ro por na le aro bo bala ke na. Ni ke ma na ka mo na Google pa se ka na ro gran ka na ro po ra po dal bi da tongo. E be ba karan da ro ge o se ke me da ro bala ke na pa ham na ka kha kha le ba.
1: Aw bona. Social media and bising tei jeng kebang ma sherengi manu jeng tabung nugu tabung angka chongo ang je ma hainor bong khana hane tamungkai ang china nukia ko china o thangya ko haifan ang china ni kebang ma blog rok nugo china o boro rok thangmani aro bere jak nai thai rok no phunugo china ni boro rok ni tomung chamung no phunugo ro japan ni phunugo ro indonesia ni phunugo ke jing amorok na nai jing thangya phano amonoti jing siwi thangu gamai keno পদ্রে পচিং সংমুংনি ব্লগ রক নুগো সংমুরংনি ব্লগ রক নুগুই চিং সাইমানু যে ব বহানি বড় রক বহাস্তে নি বড় বহাক্ত নি বড় বজলফানি বড় রক বদিখে সঙ্গী চা আবহ চিং সাইমানুকে চিং নিজে বো আবহাই কেন সঙ্গী চাইমানু তাই ইউটিউব গেকতাও কাইসা ইনকোসা হঞ্জাগো ইউনিভার্সিটি হিঞ্জাগো গে ও ইউটিউবও নেন যে সাপানো টাইপ খাই রুদি নবো সাইমান নাই নেন সায়েন্স নতুই দে সাইমান নামুচং নেন জিওগ্রাফি নতুই দে সাইমান নামুচং নেন কারেন্ট এফেয়ার্স নতুই দে সাইমান নামুচং নেন তামনো সাইমান নামুচং যে সাপানো খাই দি নবো মানো গুগল ইউটিউব চেন মানো কে নেন তাবো কম্পিটিটিভ এক্সাম রানানি সেবুক খাইনি বাকি তাবো তো কম্পিটিটিভ এক্সাম রেখে মানি মানিয়া গে অবনি বাকি বো নেন ও সোশ্যাল মিডিয়া নো নেন সামুগো ফুনাঙ্গে নেন দিয়া রঙে মানো হ্যালো হ্যালো হ্যালো ই সাবুং খা ই দিবর কাহাম ও দেখো গবনি কাহাম দা এনে নি ততরা মো মুংস সং খানা না
2: ততরা কি এসা মানে কোপুগো মানে কোন তো ইয়া মানে কোপুগো ন ক
1: খরাং বাই খাতা না হুম সাদা সা
2: এম কোন থাইয়া তো ইয়া কোন নুন ইয়া কোন কোন ইয়া তাই নেন কাও হে মানো
1: হুম ইংকে তাবো খে বিথি চাই দঙ এপেন খরং কতর খে ককতা সাদি তা চিরি দি তা তেও বারে আনি বউ রাম রাম তে হাইং গো কংরাই খাঙ্কাই না খরং বাই থং কন গাই তুই কুতুং নুংদি গার্গল খালাই দি তিকুতুং ও যে ততরা ও যে তিকুতুং নি ও যে ভাব তং মানে আমন ফনাং হর কাঙ্কে ব ততরা আরাম মানু আবু রহর ই রহ কানা ও আচ্ছা আচ্ছা বেলেকে কাহাম কাই
2: হ্যাঁ

0: নিনি দফানি কাহাম নাইজাত হঙ্গাম কেলে অব কুবইন নাইজাত কাহাম দফানি বাকি যতনি বাকি ফিয়াবা নিনি দফান সকমর নাই নিনি হুকুম সকমর নাই আমহাই তো মুং চামুং ফনুকা হঙ্গায় অবলে হামিয়া নহনি মাসা নাই। হ্যালো হ্যালো
1: হ্যালো বাইন দিবর কাহাম খুলম ইয়াফর
0: দিবর কাহাম সাবুং খা
1: আঞ্জাং শ্রী চন্দ্র পারানি নিনি তাখু রবীন্দ্র দেবরমা
0: তাখু রবীন্দ্র বেলায় কে হাম বাইন গরং মান বাকি নন খা কাহাম তে হাম সাক মং ইয়াফর লাম সব শিবচরণ বর
1: ইয়াবন বাই হানি থাকাম কক সাবন তা বাই
0: দ
1: গাওন সঙ্গ সিনি সোশ্যাল মিডিয়া তো সঙ্গ গবাং মানো দাল বে দাল তো হ্যাঁ বা বাই খাঞ্জাব তো কাহাম সঙ্গ কাহাম ন ইউজ খাঞ্জা নাঙ কাহাম ন বেশিরভাগ সঙ্গ ফোকাস খাঞ্জা নাঙ তা হ্যাঁ দেব বাই সঙ্গ আর কোনো ভিডিও খাঞ্জানিং দি রেকর্ডিং খাঞ্জাং দি যত ন খাঞ্জা বাকি গাওব ন সঙ্গ কাহাম জিনিস ন
0: ইউজ খাইছে তাও তা সঙ্গ নিজে কামু সুমু খান্দি বেবং সামা নংমারও খান্দি বেবং সত্রক নুক জাগিয়া হ্যাঁ দেবা বাই বুনি ন মাং সরঙ্গ সামারও নিজে ন সঙ্গ বাকে সকমা নাই না বাই সঙ্গ সরানি থেকে সঙ্গ মানে ক খমা খানে দেবা সঙ্গ সিনি সামু নঙ্গু বুসুক কঠ কঠ বুনি বাই সলাইয়া
1: বুনি বাইরানি বড় পঞ্চান মাহানো বংনি সামু বস কাহাম কাহাম টিপরা সা কংথাই বারা রংনি হঞ্জা গুলো বাইরে বাবো থাকা সব সাজাগ আমো অ ফোনা বড় নিংখা চাইনি সঙ্গনা অমাহাই রাখবো হঞ্জা গুলো চাইনি সজাদবা ইয়ামাহাই হঞ্জাগ ওকে সঙ্গ ইয়াবো না আং সানা মুসং খাবো না বাই ওকে সঙ্গ সিনি তমুং সামু ন সঙ্গ তরক তরক তরক তরক খান সঙ্গ কসগো মাটি সানা হেদা যে রঙিয়া বা রঙিয়া নং থং হেদ বাই সঙ্গ বন রঙিয়া নং মা ফনাই ফনকাকে মকল বাই নৌকা ইয়াক বাই টাঙাই ফনকা ইয়া থাক বাই থাই ফনকা ওখানে ব রাই যে যে গরং রক ফনকাকে রাই হাইজা হেদ বাই ইমাহাই যাগো তাং তাম রঙিয়াং না বানা সিনি দংথাই জাথাই বেবং রঙ্গো সঙ্গ গরংনি থেকে সঙ্গ রঙিয়া রঙ্গো হাইন বাবাই অবন তাহাং কান মুসলমান অবন সিনি লোকরং ফাইজে সঙ্গ ইয়াক থানসা বখরক থানসা কে সঙ্গ বখা থানসাকে সঙ্গ সঙ্গ তরক তরক সিনি মকু মহু কুমো ন কুসুগো তি সালায় না দাখু রবীন্দ্র সাইখানা রেখা যে কাহাম ফুনুক না নাঙানো হনে সোশ্যাল মিডিয়াও গবাং মানো সরঞ্জাকনাই দঙ্গ যে কাহাম নিচিন সাকাকে তামনো হনাই যে ভিডিও খলায়ো কন্টেন্ট ক্রিয়েশন খলায়ো কন্টেন্ট ক্রিয়েটার ও রং আজিও হনে যেখানলাই মানে কবিন রং আজিনে গবাং লামা দো রং আজিও ইমানো খগুইব রং আজিও ইমানো বইনি সেগুইব আজিও ইমানো বইন বই তগুই যে ডাকাতি খলায়ো হিনদিবা হিনিয়া দিবা বথারইব রং আজিও ইমানো আমাই কেন বাই থাকনো ফালইব রং আজিও ইমানো ফিয়াবা অব কি গবুইদা অব কি সয়দা আবো আবতৈদা অংনানি কক যে বরক গই আবসি। হ্যালো
2: হ্যালো দিবর কাহাম
0: দিবর কাহাম
2: আং শুভজিৎ ছাই দো
0: শুভজিৎ খুয়াইনি দেন কুমু
2: সোশ্যাল মিডিয়া তো আনি মতে খেতে বেড়াই নান নাঙ্গো আমার তামলে গাই যে ইগো কুবুই কক ন কুবুই কক কাহাম কক ন পিরনা নাইতা ও যাতে ও কক

0: nok na gangai lukurok odani borok jotono sisabo saimano siwo omtirokta anga jemon kaisa angsa yo bini soy man thai tongani maya table jekta ma ei amtirono saga hankai abron amtirono pir hankai amtirono amti kok ma no ngo ri hankai belai sata bui khana kai bui khaya ba basu asu khlai mano nge bini kaham kaisa borok kaham bo bini successful khai kya gam dro khai bui jahate khnai sring manatei kaham na tei omti kok rono kai social media tei kubui kaham kok rono pir hankai belai sata hankai amon no social media belai no nangta abon kona hankai ko tabor ko kya baino abon to social media jug ngai nei hi jaga jaga tei man ya tei ungo he lama ka mai ro ko abor to no salai ma khai ma man na kheta hankai ai to social media ro gri ngi ko tar toma baino phatsa je kuno kaham kok ro phatsa ngo tei sai ma lai kha sai ma lai kheta আসুন আজ না হাম ভাই
1: দা কন হাম ভাই
0: হাম ভাই
1: খুব শুভজিৎ বেলে বারা সাকেন ছাকা যে যেন কাহামনু ফুনুক নামায় নামুখলাই দং কাহাম সামুং কাহাম যে সামুং বই সেরঙ্গই মানো যে সামুং বরকন পজিটিভ খেলায়ও যে সামুং বরকন বেসকাঙ্গ থাকা নিজুবাও আবহাই গবং মা সামুং কবিন যেন কেব কাহাম কাইসা ইয়াকাই মানখা বো কাছে সামুং খাইখা কাছে সিনিমু মানখা হাই যবনো সোশ্যাল মিডিয়া ও রেখা হাই অবনো যেন নুখা হাই ফান মানু তাই আবাই কেন চেরাই রোগ বো যে সেরঙ্গি টংনাই রোগ নুখা হাই ই ব খরকসা ও ইয়াকাই মানখা ও সকাত মানখা হাই আংবো দা মানিমান আংবো মাইকে সামুং খাইনাই হ্যালো হ্যাঁ হ্যালো সাবুংখা
2: আং ইয়াং রাম বাবু পারাদি
1: সম্প্রায় রাম বাবু পারা আবো খোয়াই দে কল্যাণপুর দে
2: রাম বাবু খয়েরপুর
1: ও খয়েরপুর নি দশাদি
2: কল খাইমাং খাইমাং ন কল খাইয়া থাকিং ওয়ানি হাউ পা হাইবা নং কক খাই জমা বাগে রিসি খাইলি আতা
1: ও না কারসা ন অপন বাগে
2: আং তিনি ন তিনি ন করং জাগ গ বখো
1: হাইনা বেলায় কে ন ন লাম সগো চিনি এফ এম উজ্জয়ন্ত নি নু খুং
2: কল কাহাম বেলায় কে ও ও লাইন মাউনান বাগে
1: আ
2: এফ এম জয়ন্ত আসমানি ন এ নন মহামাই মারকা
1: আ আ হাম ভাই
2: আ কা তিনি নিখাই তামতি সালগা কো সোশ্যাল মিডিয়া নে তুই আবো সোশ্যাল মিডিয়া তো তাম সার কবং মা বড় খাই থাকা আইপন না আবো কাছা তাহাম ও তঙ্গ হানিয়া বো তঙ্গ আমো তো তাহাম বু হুমসুং মাইয়া হানিয়া বু হুমসুং মাইয়া হায় দা
1: কাহাম বতং হামিও বতং হুকাই নিং বারা সাকে ছাদি জিন জরা গবাং করিখা যে কাহাম খাই তামো হামিয়া খাই তামো
2: আমনো আমনো আনি ব্যক্তিগত আং ওয়ান টু বি বুঝি নাই মানে কাই তাবু বরক তো শুধু সরকার দি সামু কিমি টাঙ্গিয়াবলা তাবু গ্রাম দি তাবু যত সারা তিরপুরা হয়তো সারা ভারত বর্ষ সারা ওয়াল নি সামু বেবা বরক খালাই দং মঙ্কাই আরো কাইসে বুন আং কাহাম যাকতা আগে কাহাম কাকাই আবো রম যে জরাও বড় রোগ যে কোনো দফানি বরফ খানো কি দফানি বরফ খানো যে কোনো জাগো এতে যে কমাই ফান টংখা বা চায়া ফান খাই টংখা আবো আবো ন রুটুকুই খুরতে কারি মানে কাছা কাহাম ডাক্তার আবু পিরো কাছা আং নুকসা আবো যে বাপটা সংমা খানাই সংলাই রকবা বুকিং দা খাইমিয়া তা ওকে বড় তিনি থাকি হামিয়ান পিসালা হামিয়া কিবি কিবিয়া হামিয়া পিসাও হন সালাই মানে আবু খাই সিং সং বাই সিং ন খাইমা গলাইও
1: আবনো
2: আবু রং তি তাবো আনি বুসাপা নংখা

যতন কবি ফিয়াবা তে মূসা নাংকুক মানে হিংকে রং টংনানি নাঙ্গ আবুনি বাকিন চং খাতি না লয় চিনি লংমাও টংনানি নাঙ্গ চং তিনি জেসক মানো আমসং তিনি নাই পাইখা হাই খনা সনি খালি বালি এবার জেফ্রু নিনি সাকামিয়াঙ্গি থাঙ্গো এবার জেফ্রু নং অমর চাকাঙ্গি থাঙ্গো আফ্রু নং তামো খাইনাই অকক নো ওয়াদ ওয়ানসুক অকক নো ওয়ানসুক হাঙ্গাই ফাইদি কাইসা স্কিম নি কক আং নরক নো সাইখানা রুয়ানো গবাম বরক নো অব সাবুই মাননাই ফানো দঙ্গ যে বরক রক হাফাং নি সেবুক খাইয়া আবহাই বড় রোগ নি বাকে কাইসা কাহাম কাইসা শেপ আবংখা অটল পেনশন যোজনা আবো ভারত হাফাং বাই নাইকলচা কাইসা দফা হদা হামক্রাই এবা হদা হামরি মুংনি কাইসা স্কিম আবো হাফং নি সেবুক খাইয়া এবার আবহাই মূসাসক মথারক সামুং খাইয়া আবহাই বড় রকনি বাকিন অব খাইকা হংকে নিনি উমর বিশি স্নিচি এবার সিক্সটি ইয়ার্স অংমানি লগে লগেও নালো সাসাই নিশিমি বাসাই জরা রং মাননাই এবার আং সানাই নরক দেব সেরাই সেরাই অংনানি বাকি নিনি উমর জেফ্রু স্নিচি ডকচি অংগো এবার সিক্সটি ইয়ার্স অংগো আফ্রু নিশিমি নিনি রং নং বসাই দাখা বন রুগিন তালো নং এক হাজার নিশিমি পাঁচ হাজার জরা নং মানে মানো আবনি বাকি নং নিনি উমর জেফ্রু বিশি ব্রুইচি লাইয়াখো এবা বিশি চিচার এবার আঠেরো বছর তাই চল্লিশ বছর নি বিশিঙ্গ নিনি উমর হংকাঙ্কে নং অম তাবুক নথাঙ্গি ও যোজনানো নং খাইমানো আবুনি বাকি নং তালো এক হাজার নিশিমি পাঁচ হাজার জরা নং রং তনি মানো নং আনি আসুক রং কেই আং কিসানো তন্নাই হিংকে নং রং এক হাজার বড়ি মানো দুই হাজার বড়ি মানো তিন হাজার বড়ি মানো আবহাইকে নং পাঁচ হাজার জরা নং তালো রুই থাঙ্কা হংকাঙ্কে জেফ্রুনিনি উমর বিশি ডকচি এবার সিক্সটি ইয়ার্স অংফুর হংকে নং তালো নিনি রং রেমানি নো রুগিন নং মাননি চেংনাই তাই লগেও যে নমিনি বুমগ্রাই বিনি ব মাননাই যে যে খাইনাই বথেই থাঙ্কা হংকে বিনি তাবুক বসাই খাইকা হংকে বিনি নমিনি বরী বিহিক মাননাই এবার বিহিক নি মুই খাই যাকে বসাই মাননাই হংকাই অবনি উলব গুণনি নথি থাঙ্কা হংকে বরকনি বসাফানো নমিনি রেজাক টংকা হংকে বরকব অব মানি মানু অবনি বাকি আং থাইচিং বসাকা অমর উং নাংনাই বিশি চিচার নিশিমি বিশি ব্রুচিনি বিশিঙ্গ তাই পোস্ট অফিস একাউন্ট খোলকজাক হংখাঙ্কাই যাবো একাউন্ট গ্রী হিংকাঙ্কে খোলকই অবন চেঙি মানো তাই অবনি লগে লগে আধার গরংজাক উংনা নাংনাই ওকে অবন বাকি কাইসা বেলাইকে নাংকুকমানি স্কিম

hai ke hai no hai te kaisa scheme ni kok chung khna lai ne abong ke mahila sanman savings certificate abo bai loge ote kaisa tong abo sukanya samriddhi yojana amo to khna jak no hai phano tini katal ke khna oi tong nei takute be kok song no nerok no kisa khana rewanu মহিলা সন্মান সঞ্চয়পত্র বহন অবন এবা মহিলা সন্মান সেভিং সার্টিফিকেট বহন অব বড়ি রকনি বাকি কাশা চিকন সা স্কিম বিশিক নিনি বাকি অবনি বাকি ইন্টারেস্ট নি রে থিঙ্কি বিশিও 7.5% তাই অব বিশি তালথাম তালথাম খাই অবন লেখা যাক নাই হাই রং রানি হিংকে বিশ তামনাই সাসাই খাই রং রানাই সাসাই খাই বড় ইমানো এবার 1,000 টাকা নিশিমি চেঙ্গি 2,00,000 টাকা রুইমানো হাই অবশ্য রিমান আমি বড়ি রক সিমিন রিমানো চলা রক রিমাই আবো তাই বড়ি রক বইনি বুমুঙ্গি খেলাইমানো খাবা বিনি বসাজক 18 ইয়ার্স ইয়াখো আবহাই চাই বিনি মুইব অব খেলা খেলাইমানো গাই অব তো বিশিক নিনি বাকেছে হাই অবনো কাহামকে খেলাইকে হাই নিনি সানি বাকি আবো বেলাইখেন চুবাচু উঙ্গু দা কাহাম মান মুং তঙ্গ অবনি বিশৃঙ্গ

আসজা রাখনারে চাখা পারমিতারি আংনি খরাঙ্গ অর চাপমুং সাজাকিয়া কথমা তাবু হাইনো হাইতে তাংসার চাপমুং খানালায়ানো বিরলাল জমাতিয়ানি খরাঙ্গ।

0: আসো যারা বিরলাল জমাতে এনে খরাঙ্গ খানা তো থাক রেচাপ মুং খানা রেচা খা তাবুক কাইসা পান্দা খানা লাইন চিং থাংনাই বা শালমারি সেপ্টেম্বর নি শাল বা নি শালো ফরংনাই রোগ নি শাল হে পালাই চাকমানি অবনতি কক শালাই মুং পান্দা তিনি বহাই নহাই তাবুক খানা রেজাকাই তামনি হিনবা তিনি ইন্টারন্যাশনাল লিটারেসি ডে ওকে অ শালন রোগীন তিনি অ পান্দা তেও এসে আওয়াই খাই যোগ
1: তারিখ হাইকবা পাঁচই সেপ্টেম্বর সিনি ভারত হাকতর অ সাল নো ফরংনাই রং সাল হাইকবা শিক্ষক দিবস হাইকবা টিচার্স ডে হাই বরমরি পালাই জাগি দো অ সালো যত টিচার রং খুলমুংগিয়া ফারু তাই খাই তাই খাপং টাকুক তাই বুকুক সঙ্গ লামসুকু তিনি ফরংনাই রং সাল হাইকবা শিক্ষক দিবস অ সাল নো রগিনাই কক সালাইন বাকি মাখা গজারিয়া হাই সেকেন্ডারি রগনক ফরংনাই বক্রক ম্যাডাম চন্দ্ররেখা দেববর্মনও ম্যাডামনও পুইলানো লামসুগো খুলমকা
2: খুলমকা
1: ম্যাডামনও পুইলানো শিক্ষক দিবস নি খাকা হাম তাই হামবা ইয়াফারু
2: আম্ব যতন খাকা হাম ইয়াফারু তিনি নিদিন
1: ফরংনাই রং সাল অবনি নিথানি বা বব হাইকেন নং অবনন
2: ফরংনাই রং সাল তিনি নি দিন খাইত বেলাই ইম্পর্টেন্ট তঙ্গু চিং তো সাল বুরুম বুরুম ন রংনগ থাঙ্গ চারাগন ফরঙ্গু হাই তিনি সালকাইংখা কাইসামহাই কাইসা দিন যে ফরংনাই রগ্ন বরংনি যে তামহিনাই বরংনি আদর্শ বরংনি যে নলেজ বরং যে সামুং তামানি অব তিনি দিন তিন দিন বরংন ফিরগৈ রেজাংমানি সাল বরংন বরম রেজাংমানি সাল
1: বরম রেজাংমানি সাল অ সাল নু বেলেখেন খাতুম খাজাকে তিনি হাক্তর ব্যবসা ত্রিপুরা হাস্তিব যত্ন পালালাই দঙ্গ পাঁচই সেপ্টেম্বর অ সাল নসং ফরংনাই রং সাল হইনে পালাই দঙ্গ অ সাল নি লাইবোমা হাইকাবা ফরংমুংনি নাংকুকমানি কক রং চিনি খাই তাই দাকু বুকুক সঙ্গ তুমুং কিসিসা শুক্রবৈ সাই খনারকে বেলাই খাতুমগান ম্যাডাম
2: তিনি সালনি যে নাংকুকমানি তিনি শিক্ষক দিবস নতেই বলাই অব তো তাবং নি দিন তো অব চিং যতন সাইমান যে যত চেরের ন রংনগ পড়ু আগে নি থাই সালরগব পড়ু তাবক পড়ু হাই তিনি দিন তিনখা অব যতন

0: সাইমানা নাঙ্গু যে তাবুক বর্তমান যে পরিতং চারের বড় সাইমানা নাঙ্গু তিনি সাল নামগৈ আসুক বরম রোজাক তামগৈ পালাই যাক কাইসা ফরংনাই ব কাইসা চেরাই ন উ বুফাং কাইসা সা তিয়া চারা বুফাং চারা ন যেরকম তৈ লুই বন আহে নাইকলই বন হমনে ন খেয়াল খাই কতর খাই বন বুবার বাড়ি বোথাই থারিমা হাই খরকসা ফরংনাই ব অম হাই ন যে সরংনাই রং নাইকলই তৈ দলই বরংনি যত দিগি ন খেয়াল নারগৈ বন কতর কলক খাই কাইসা বসকাংনি সাল ব খরকসা বরকঙ্গই বসারেনান বাকি আজাগাও খরকসা টিচারনি বিনি মানে অবদান বেলাই সে কতর হঙ্গাই অমনি বাকি ন যে মনে হয় হিনে হিঞ্জাগো যে খরকসা টিচার ন যে সমাজনি বড় মনে সুনাম নাই সোসাইটি ন গঠন খেলাইনি হিনে হিঞ্জাগো টিচার্স রং ন কারণ কাইসা বরক ন সে বরক তো কাইসা বরক কাহাম হিসাবে তিসাও হঙ্গাই ও বরক ন বসকাংনি দিন থাঙ্গিয়াক নই চিনিয় সোসাইটি নি বঙ্গি লিড খেলাইনাই বন থাঙ্গিয়াক নই কাইসা অ্যাডমিনিস্ট্রেশন বন থাঙ্গি কতর কলকি থাঙ্গি সিমি ন বিনি থং পাইসগৈ বিনি ফিজিক্যাল সিমি মেন্টাল বিনি সোশ্যাল ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট মেন্টাল ডেভেলপমেন্ট বিনি স্কিল ডেভেলপমেন্ট বিনি তারমানে ভ্যালুস হ্যাঁ ক্যারেক্টার অপর যত বিনি বিশৃঙ্গ চারাফ্রু সিমি ন দ্রুক দ্রুক দ্রুক দায়রি খাঙ্গাই বন থাঙ্গি খরকসা কাহাম বরকি নেতা বসকাংনি চিনি সমাজ আবন বাকি ন কাইসা টিচার নি অবদান বেলাই খাই ন কতর খাই নগো আংখাই
1: বেলাই কতর অবদান বিনি অব টিচার রং বাকি কাইসা কতর সামুং বুহনে মানো হদানি বাকি কাইসা কতর সামুং পজা হরি দো ফরংনাই র অজাগ ম্যাডাম টিচার দে পালাইজামানি বনি যে তামনি বাকি পালাইজাকা বা সাবনি মঙ্গই পালাইজাগি তং অবনি লাইভ মানে কিসি চা তুমুং চিনি
0: টিচার্স দে পালাইজাং মা খাইতো অব খাইতো চুংযতন সাইমান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিনি বচিনি ইন্ডিয়ানি গতং মানে সেকেন্ড প্রেসিডেন্ট হ্যাঁ গাই বিনি বুমুক চুংযতন সাইমান খরকসা প্রেসিডেন্ট হিসাবে সাইমান খরকসা প্রফেসর হিসাবে খরকসা এডুকেটর খরকসা তামহিনাই ফিলোজফার হিসাবে সাইমান গাই ব যখন প্রেসিডেন্ট তংফ্রুব বিনি আব 1962 নি কক অফ্রুব বিনি খরকসা স্টুডেন্ট বিনি থানি থাঙ্গা যে স্যার বিনি অ্যাকচুয়ালি বিনি আচাই মানে সালকে তিন তিন দিন না আচাই ওতা 1888 ব আচাই মানে পাঁচই সেপ্টেম্বর 1888 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ব যখন প্রেসিডেন্ট ফ্রুকাই নর্মালি বিনি যে বন হামজাং নাই রক লুকু রক বিনি স্টুডেন্ট রক তাই বিনি ফলোয়ার্স রক থাঙ্গিয়াকি বন তামখলাইকা সাকা স্যার আপনি জন্মদিন চিং সেলিব্রেট খাইনি হেঙ্গে সাকা হেঙ্গে ব সাকা আফ্রু ব সাকা তো নাই দি আনি জন্মদিন সেলিব্রেট খাইনা নাঙ্গিয়া তা খাই দি বরং আং খুশি নাই আং প্রেসিডেন্ট হিসাবে নিজের পরিচয় রেনা মজং আসে আং নিজের টিচার হিসাবে সে বেশি পরিচয় রেনা মজং হাঙ্গাই আনি আচাই মানে সাল ন টিচার্স ডে হিসাবে নরক যদি সেলিব্রেট খেকেছে আং বেলাই গংনাই টং থং নাই হাঙ্গাই আ ইয়ার নি সিমি ন 5th September 1962 নি সিমি ন টিচার্স ডে হিসাবে চীন ইন্ডিয়াও সেলিব্রেট খাই যাব তা অবখেঙ্কা বিনি লাইথাং মানে লাইভ মা
1: 5th September নো মানে বিনি আসাইমানি তারিখ
0: বিনি আসাইমানি সাল ন এ
1: তে হিঙ্গাকে অবনো ব ফরংনাই রং সাল
0: ফরংনাই রং নি টিচার্স ডে হিসাবে ববনো পালাই দে হিনে হিঙ্গাতা
1: ম্যাডাম নন তো খরকচা ফরংনাই ব কে জরা কলম মার মই নং অ সামং বাই গতালই টংকা অ সামং রং ন তুই নে নিনি কিসাছ মুইতো তমার বা মুইতো নারক জানাই কক রক টংকা কে তুমু সম্বাই শেয়ার কাল
0: ব সামুং রং
1: যে টিচিং লাইন নং যে জরা কলংমা রমুনে সামুং খালাই ফাইকা গাই আরনি মুংসাস মুইতু নারক জাংনাই কক রক তুমু টংখাং গংকে যেটা চন খাবা সার ও আমহাই টংখাং গে সনো কিসা
0: অব তো আং তো ফরংমানি দুখা থামসি উমর কানা নাইখা আং ফরংমানি গাই অজগাবো অফ্রু সালসা আং ব্যাংক থাঙ্গু ব্যাংক থাঙ্গা হাঙ্গাই ন চিং তো ফরংমানি রম দে আং 24-25 years হাফ ফরংদানি হাঙ্গাই সালসা আং ব্যাংক থাঙ্গ্রুব খরকসা বড় গানে বসকাঙ্গ ফাইক নেন ফাইক খুলম পাই আংবা মলং চাই থাকা মশা।

0: boni tamsa nei boni poti ba cha samung no rutu gi kariman
1: khoroksa phrang nai to bini classroom to kbang ma charai tongu nge charang ra bo daily bo to assessment khlaiu bini kbang ma question rak sungui kok rak shawui saima no khoroksa phrang nai je bo borong ni bisingo bo ma hai quality to
0: quality to
1: अब कक सावै क्वेशन सुंगै ओमहायके सायमानोता असेसमेन्ट जिने डेली असेसमेन्ट जों अब अब्जर्व खायमान
0: अब्जर्व खालायमानि बिसिंति सायमान
1: आवन बिसिंति
0: कायसा क्लास तो गबांगमा बनि मजा मेडा बा गबांगमा बिनि छात्र छात्रि दङ बा सोंनाय सोंनाय जों रक दङ अबरंग न बायके थानसाके बरंग न सय जागाव तालांनान बागै जासारि तिसाना बागै नै খরচা ফরনে বো হাই রাইডার রমনা না
1: নিউ এডুকেশন সিস্টেম খাই তো অব তাম হেনাই আগে নি লেকচার মেথড করি খা আগে নি লেকচার মেথড হঙ্গাই তাম নে টিচার ফরঙ্গাই তো লেকচার রে হঙ্গাই টিচার ফরঙ্গা হঙ্গাই স্টুডেন্ট অক শুধু খনাও মেইন নলেজ সাপ্লাই রে নে টিচার হঙ্গাই তাবু নি দিন খাই আম হাইলে ইয়া তাবু খাই জং বরং বিভিন্ন চিকন চিকন গ্রুপ খাইব পুরি মানো কেসা চার পাঁচজন কেসা গ্রুপ চার পাঁচজন কেসা গ্রুপ খেয়ে পড়ুন কেসা কেসা অ্যাক্টিভিটি মানে ওরকম না সলভ খাই দিই একটা কোয়েশনই রেখে মনে আনসার করে দিই ম কেসা প্রবলেমস রেখে আপনার সলভ খাই দিই বা মনে কোয়েশনে আনসার নরংনি মতে বুতেই উংন অমহেকে এরি মানো বা কুইজনি মাধ্যমে যে বরং পড়ি মানো বা অমহাই গ্রুপ ডিসকাশন কুইজ হাইয়াকে বা তাই আলকা প্র্যাকটিক্যাল অন্য কোনো নতুবা অ্যাক্টিভিটি বেসড অমহায় খেলায়াক নেই ন মানে কম্বাইন খেলাই মাপুরি রুত ও একটা টিচিং মেথড হঙ্কাই চিং যতন মানিয়া হঙ্কে ও অ্যাক্টিভিটি বেসড বা গ্রুপ ডিসকাশন বা অমহায় রগ হঙ্কাই চিং যতন ইনভলভ খেলাই মানো
0: ইনভলভ খেলাই নেই যতন
1: যতন থানসা খেলাই মানো
0: যতন ফরঙ্গিব মানো তাবনি যে এডুকেশন টাল পলিসি
1: ওর গবাং মানো তো গবাং মানে বিশিঙ্গ মেইন মেইন আনি যেটা মকল নংমা খাই যতনি বাকি ন সমান খাই সুযোগ যতন ন মাদার টাং নক গুরুত্বরে মানে তাই যদি আগিনি সিমি ন সাজাগ হাইফানো অর তেইব স্পেশালভাবে অঙ্ক যাখা যে যে ও এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং তাই হোলিস্টিক ডেভেলপমেন্ট বলতে স্টুডেন্ট রংনি ন মানে বরংনি থুম পাইসগ্রে ডেভেলপমেন্ট বরংনি ফিজিক্যাল মেন্টাল বরংনি ভ্যালুস সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট থুম পাইসগ্রি বই অবরণ প্রতি স্পেশাল রেমং অবরক তাই আগে হিঙ্গে চিংনু গোতাম কেসা কমার্স স্ট্রিমে পরীক্ষা আঙ্কাই বা সায়েন্স নি সাবজেক্ট নাই মিয়া সায়েন্স সাবজেক্ট পরীক্ষা আঙ্কাই আর্টস নি সাবজেক্ট নাই মিয়া আঙ্কা ও ডিস্টেন্স ন তাবুনি এনইপি 20 ও অব কমিডি রেখা আং সায়েন্স সাবজেক্ট পড়ব কেসা আর্টস নি সাবজেক্ট আর নাই মানো আমায় একটা ডিস্টেন্স কমিডি রেখা কম্বিনেশন টিকিসা ক্লোজ খাই রেখা
0: অবকে যতন সে চাসামু
1: অবন বেলাই চামান কারণ অনেক বড় তঙ্গ মহাই আর্টস পড়ব কেসা সায়েন্স নি সাবজেক্ট বিন ইন্টারেস্ট তঙ্গ হঙ্গাই সায়েন্সে পড়ব কিছু আর্টস নি সাবজেক্টে ইন্টারেস্ট দঙ্গ যেটা হঙ্গাই তাইব তঙ্গ ভোকেশনাল ডেভেলপমেন্ট তাবুনি দিন তো সোশ্যাল চেঞ্জ থাকাই না এডুকেশন চেঞ্জ সুথাও হঙ্গাই তাবু তো যত না টেকনোলজি বেসড চিনি হঙ্গাই আগিনি হাই শুধু জেনারেল লাইন পড়িয়াক নাই তাবু খুব একটা জব অপরচুনিটি করিখা করিনি বাকি তাবু ভোকেশনাল এডুকেশন খুব গুরুত্ব রাখা বিভিন্ন এনএফি 20 হব অব প্রত্যেকটা স্কুল খুলনা বাকি সাজাক অব খুলগিব তঙ্গ তাবু
0: তাবুনি অ জরা অব টেকনোলজি নি কক নং সাকা বা টেকনোলজি নো সামঙ্গ ফনাঙ্গে রন্দি স্মার্ট ক্লাস ইন্টারনেট ডিজিটাল এডুকেশন অবরক যে ফরংনাই রং নো বস ফরংনাই রং নি সামঙ্গ নো বস কলাই খলাই তিসা কানে খাকলা
1: ফরংনাই রং বাগৈলে কম্পারেটিভ প্লে যেটা আং ওয়ানসক মানে হিংকাই ফরংনা রং বাকিখাব কেসা বরংনি তাম হিনাই টুলস ফরংতানি বরংনি কেসা টুলস হিসাবে আপনার অ্যাপ্লাই খাই মানো ও ইন্টারনেট বা টেকনোলজি ন কিন্তু সরংনাই রংনি ক্ষেত্রে হিংকাকে সানা থাকা

কাপাংনিত খুটেব খুকসং তিনি নিপান্দা খামা বাকি নরক যতন পাইফ্লাইয়া হামচাকমা তাই হামবাইয়া ফারো তাই আসুক সাবইন তিনি ও পান্ডা নি আং বাচা সিনাই নরক যতন কাহাম করং তংদি তাই চি নিপান্দা রগ্ন চয়াবুই খনাউই তংদি তে কক দুক্তি করঙ্গুই তংদি যতন কাহাম করং তংবাই পাই থাক।

রোদে হাঁপিয়ে উঠেছেন, কিংবা দুপুরের খাবারের পর আলসেমিতে একটু চোখ জড়িয়ে আসছে কি? একদম চিন্তা নেই, রেডিও টিউন যখন করে আমাদের সাথে জুড়ে গেছেন তখনই একঘেয়ে দুপুরটাকে চাঙ্গা করে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আপনাদের সবাইকে দারুণ একটা দুপুরের আড্ডায় স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি জুড়ে গেছি আপনাদের সঙ্গে অনিন্দিতা। পরের কিছুটা সময় কাজের ফাঁকে ফাঁকেই চলবে মিষ্টি সব গান আর কিছু মন ভালো করা গল্প। তো কাজের মাঝে আপনার মস্তিষ্ককে দিন একটুখানি ব্রেক, আর রেডিওর ভলিউমটা দিন বাড়ি, আর চলুন শুরু করা যাক আজকের মঙ্গলবারের আমাদের দ্বীপ প্রহরের আসর।

প্রিয় শ্রোতা বন্ধুরা, অক্ষরের ক্যানভাসে জীবনের ছবি আঁকার যে কারুকাজ, তারই নাম গল্প। আর যে গল্প আমাদের হাসায় কাদায় কখনো এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে দেয়, জীবনকে আবার নতুন করে ভাবতে শেখায়, আজকের গল্পপাঠের আসর চিরায়ত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অনিন্দিতা। চলুন আর দেরি না করে প্রবেশ করি আজকের গল্পের সেই ছায়াময় জগতে। চিরায়ত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট গল্প নারকেল কোড়া। গল্পটি লিখেছেন সায়ন্তন মণ্ডল। আর হ্যাঁ, গল্প শেষে গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। গায়ের চাদরখানা আর একবার পাক দিয়া উত্তম বিছানায় পাশ ফিরিয়া কোলবালিশে পা তুলিয়া আবার একটা ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। না না, শীতকাল নয়, ভাদ্রের বর্ষা। দুদিন যাবত বৃষ্টি থামার কোনো নাম নেই। টিনের চালের ওপর বৃষ্টির শব্দটা প্রথম প্রথম বেশ লাগে, ঘণ্টাখানিক পর সেই একই শব্দ কেমন যেন ঘরের ভেতর ঢুকিয়া পড়ে, বালিশের তুলোর মধ্যে, ভাঙা জানালার কম্পাটে, মানুষের চিন্তার ভেতরেও। মনে হয় কতকাল ধরিয়া বুঝি এই বৃষ্টি পড়িতেছে, এর আরম্ভ কোথায় শেষই বা কোথায় কে জানে। একটা পুরনো মাটির হাঁড়ি পাতা টুপ টুপ করিয়া জল পড়িতেছে। হাঁড়ি ভরিয়া গেলে উত্তমের মা জলটা উঠোনে ফেলিয়া আবার যথাস্থানে বসাইয়া দেন। সকাল হইতে তিনবার জল ফেলিতে হইয়াছে। দাওয়ার একপাশে তাদের গাঁইটা বাঁধা, গায়ের হাড়গুলো প্রায় গোনা যায়, অথচ স্বভাব বড় শান্ত। বৃষ্টির ছাট লাগিলে মাঝে মাঝে লেজ নাড়িয়া মুখ তুলিয়া ঘরের দিকে যায়। তাহার বাছুরটা গত শীতে মরিয়াছে, তারপর হইতে দুধও কম হয়ে গেছে, দুধও কমে গেছে। তবু উত্তমের মা সকালে যতটুকু দুধ পান তাহা হইতে এক বাটি আলাদা করিয়া রাখিয়াছেন। আজ জন্মাষ্টমী, সকালেই বলিয়াছেন দুধটুকু কেউ চাহিতে এলে দিস নে বাবা, আজ গোপালের ভোগে লাগবে। উত্তম তখন আধ ঘুমে বলিয়াছিল, কে আবার চাইবে? মা কোনো উত্তর দেন নাই। ঘরের বাইরে বর্ষার অন্ধকার, সামনে কাঁচা উঠোন, তার পাশেই বাঁশের বেড়া, বেড়ার গায়ে অপরাজিতার লতা উঠিয়াছে, এত বৃষ্টিতে ফুলগুলো নুইয়া গেছে। পশ্চিম পাশে একটা বুড়ো নিম গাছ, তার নিচে ভাঙা ঢেঁকি, নিমের পেছন দিয়াই গ্রামের পথ। উত্তমের বাবা নাই 6 বছর, সেই যে এক আশ্বিনে জ্বর হইল, প্রথম দুদিন জন্মিয়াও মাঠে গিয়াছিল, তৃতীয় দিন আর উঠিতে পারিলেন না। তখন ঘরে ধানের মড়াই ছিল, উঠোনে 2টা গরু, পুকুরের দক্ষিণ পাড়ের বাঁশ ঝাড়টাও নিজেদের ছিল। ছয় বছরে এক এক করে কত কি গেল উত্তম হিসাব করে না। হিসাব করিয়া কি লাভ, এখন মার ছেলে, একখানা ছোট মাটির ঘর, সামনের দাওয়া, গাইটা, কয়েকখানা সুপুরি গাছ, একটা রোগা পেঁপে গাছ, আর পেছনের জমিতে 2 জোয়ার হাত কচু শাক। বেলা গড়াইলে বৃষ্টি একটু পাতলা হইল, মা কচুর

কাঁটিতে কাঁটিতে বলিলেন, ওঠ রে বার, ফুল তুলতে যাবি নে? উত্তম চোখ না খুলিয়া বলিল, এই বাদলায়। মা বলিলেন, বৃষ্টি হলেই কি ঠাকুরের তিথি থেমে থাকে রে? উত্তম আর কথা বলিল না, চাদর সরাইয়া উঠিয়া বসিল। মা বলিলেন, আজ হাটে ফুলের দাম পাবি, যত পারিস তুলে আনিস। উত্তম একটা পুরনো গামছা কাঁধে ফেলিল, তারপর ঘরের আড়ার ওপর থেকে বেতের ছোট সাঁচিটা নামাইল। বাহিরে পা দিতেই কাঁদা গোড়ালি পর্যন্ত উঠিল। দুদিনের বৃষ্টিতে গ্রামের চেহারাটা বদলাইয়া গেছে। যে পথ দিয়া চৈত্রে ধুলো উড়ে, সেখানে এখন ছোট্ট ছোট্ট জলের ধারা। বাঁশবনের তলায় দিনের বেলাতেও প্রায় সন্ধ্যার মতো অন্ধকার। ভেজা বাঁশ পাতা হইতে মাঝে মাঝে ঝুপঝুপ করিয়া জল পড়ে। প্রথমে সে গেল ঘোষদের পোড়া ভিটার দিকে। মধুঘোষের বাড়ি এককালে বড় ছিল, এখন ভিটা ছাড়া আর কিচ্ছু নাই। একটা ভাঙা মাটির দেওয়াল, তাহার গায়ে শ্যাওলা, উঠানের মাঝখানে বড় বাতাবি লেবুর গাছ, আর দক্ষিণ কোণে আছে একটা অতি পুরনো টগর। কাহার হাতে লাগানো কে জানে, ডালাপালা একদিকে হেলিয়া মাটির কাছে নেমে এসেছে। যত্ন নাই, সার নাই, তবু ফুল ফোটে। বর্ষার জলে ধোয়া সাদা টগরগুলো অন্ধকার পাতার মধ্যে কেমন যেন নিজেরাই আলো করিয়া আছে। উত্তম এক এক করিয়া ফুল তুলিল। ভেজা ফুলে আঙুল ঠান্ডা হইয়া গেল। খোসেদের ভিটার পেছনে একটা ডোবা, ডোবার জল কালচে, কচুরি পানা আর শ্যাওলায় ঢাকা। পারে কলমিলতা, হেলেঞ্চা, দু একটা বন্ধুতরা। একটা বুড়ো পাকুরের শিকড় জলের ভেতর নামিয়া গেছে, পচা পাতার গন্ধ ওঠে। ডোবার ওপরে ভট্টাচার্যদের বাগান, সেখানে জবা আছে, লাল জবা, একখানা হলদে জবা, আর বেড়ার ধারে এক বুড়ো স্থলপদ্মের গাছ। ফুল খুব বেশি হয় না। আজ আশ্চর্য, একটা ফুল আধখানা খুলিয়া আছে। উত্তম হাত বাড়াইয়া ফুলটা তুলিল, তারপর থামিল। ফুলটা সাজির অন্য ফুলগুলোর সঙ্গে রাখিল না, কাঁধের গামছাটা নামাইয়া এক কোণে খুব সাবধানে জড়াইল। তারপর আরও চারখানা সবচেয়ে টাটকা জবার কয়েকটি টগর আলাদা করিয়া সেই গামছাতেই রাখিল। এগুলো বিক্রি করিবে না, কেন তাহা বলিবারও দরকার নাই। ফুল তুলিতে তুলিতে বৃষ্টি আবার পড়িতে আরম্ভ করিল। খুব জোরে নয়, পাতলা, সোজা রেখার মতো। দূরে সুপুরি বনের মাথা বৃষ্টির মধ্যে ধূসর, কোথাও একটা ঘুঘু ডাকিল দুইবার, তারপর চুপ। ফিরিবার পথে মুখুজ্জদের পুরনো পুকুর পড়িল। এককালে পুকুরটা নাকি খুব পরিষ্কার ছিল, এখন উত্তর পার ভাঙা, জলে শালুক, পানি ফল, কচুরি পানা, পুরনো সিঁড়ির দুখানা পাথর বর্ষায় দেখা যায়। এক ধারে বেঁকে যাওয়া অশ্বথ, তার গায়ে একসময় শিব মন্দিরের ইটের চিহ্ন। উত্তম পুকুরের ধার দিয়া হাঁটিতে হাঁটিতে হঠাৎ দাঁড়াইল। জলের ধারে কয়েকটা ছোট ছোট নীলচি ফুল ফুটিয়াছে, নাম সে জানে না। ফুলগুলো এত ছোট যে বাজারে কেহ কিনিবে না, তবুও সে দুই একটা তুলিল। কেন তুলিল সে নিজেও জানিল না। বাড়ি ফিরিয়া মা সাজির ফুলগুলো দেখিয়া বলিলেন, মন্দ হয় নাই। তারপর গামছার গিটের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন, ওখানে কি রে? উত্তম বলিল, কিছু নয়। মা হাসিলেন না, প্রশ্নও করিলেন না। উত্তম ভাত খাইতে বসিল, মোটা চালের ভাত, কচুর লতি, সামান্য নুন মরিচ। মা নিজের পাতের একটু লতিও শেষে উত্তমের পাতায় দিয়া দিলেন। উত্তম বলিল, তুমি খাবে না মা? মা বলিলেন, আমার হয়ে গেছে রে। উত্তম জানে, তবুও আর কিছু বলিল না। বাজারের পথ বেরুতে বেরুতে বেলা পড়িয়া এলো। গ্রামের হাটটা বিলের ধার ঘেঁষে। সপ্তাহে দুই দিন বড় বাজার বসে, কিন্তু তিথি পার্বণে আশেপাশের লোকজন

দোকান পাতিয়া বসে। আজ কাদা বৃষ্টি, তবু লোক কম নয়। দূর হইতেই গন্ধ পাওয়া গেল, ভাজা তালের বড়া, গুড়, নারকেল নাড়ু, ভিজা মাটির সঙ্গে ধূপের গন্ধ যেন মিশিয়ে আছে। হাটের মুখে এক লোক কলার কাঁদি সাজাইয়া বসিয়াছে, আরেকজন মাটির ছোট পুতুল, কৃষ্ণ, রাধা, গোপাল, হামাগুড়ি দেওয়া গোপালের হাতে ননিচুড়ির হাড়ি, কারুর মাথায় কাগজের মুকুট, এক দোকানে তুলসীর মালা, এক দোকানে কাঁচের চুড়ি, কোথাও বাতাসা, কোথাও খই, কোথাও সন্দেশ। ময়রার দোকানের সামনে এসে উত্তম একটু দাঁড়াইল। বড় মাটির হাড়িতে ক্ষীর, কাঠের চামচে দোকানি ঘনক দুধ নাড়িতেছে, পাশে ছোট ছোট ছানার সন্দেশ, অন্যদিকে তালের বড়া ভাজার করায় একটা ছোট ছেলে বাবার হাত ধরিয়া বলিতেছিল, বাবা ওই গোপালটা নেবে গো? বাবা দাম জিজ্ঞাসা করিলেন, দোকানি বলিল আটানা। উত্তম নিজের সাঁচির দিকে চাহিল, আজ সব ফুল বিক্রি হইলে কত উঠিবে? তিন আনা, চার, দাম ভালো হইলে পাঁচ আনা। তার মধ্যে নুন আনিতে হইবে, ঘরে সর্ষের তেল প্রায় নাই, মায়ের হাঁটুর ব্যথার জন্য কদিন ধরিয়া একটু তেল গরম করিয়া মালিশ করেন, সেটাও ফুরাইতেছে। উত্তম ফুল সাজাইয়া বসিল। প্রথমে কেউ আসিল না, তারপর এক বুড়ি দুই পয়সার টগুন নিল, একজন ছয়খানা জবা, এক গৃহস্থের বউ দামাদামি করিয়া বলিল, ভিজে ফুলের আবার এত দাম কিসের রে? উত্তম বলিল না, আজ জন্মাষ্টমী বলিয়া দাম বাড়াইয়া দেয় নাই সে, শুধু সাঁচিটা একটু নিজের দিকে টানিয়া বসিল। বেলা গড়াইতে ফুল কমিতে লাগিল। একসময় একটি ছোট মেয়ে তার মায়ের হাত ধরিয়া আসিল, মেয়েটির মাথার চুল ভেজা, হাতে কাগজের বাসি, সাঁচির ফুলের দিকে চাহিয়া সে বলিল, মা ওই সাদা ফুলটা নেবে গো? মা বলিলেন, ফুল নিয়া কী করিবি, ফুল নিয়ে কী করবি? মেয়েটি বলিল, গোপালকে দেব গো। মেয়েটির মা আঁচলের গিট খুলিয়া পয়সা বাহির করিতে গেলেন। উত্তম বলিল, পয়সা লাগবে না গো। দুইটা টগর মেয়েটি হাতে নিল। দুইটা টগর মেয়েটির হাতে দিল। মেয়েটা চমকাইয়া তার দিকে চাইল, তারপর ফুল দুইটা এমনভাবে ধরিল যেন বড় কিছু পাইয়াছে। উত্তম তাহার চলে যাওয়া দেখিতে থাকিল। হঠাৎ তার নিজের গোপালের কথা মনে পড়িল, বাড়ির সেই ছোট কালো পাথরের মূর্তি, মায়ের দুই হাতের তালুর মধ্যে ধরে, ঠাকুমা নাকি বহু বছর আগে কোথা হইতে আনিয়াছিলেন, কেউ ঠিক জানে না, গায়ের গরণও প্রায় মুচিয়া গেছে, শুধু মুখের কাছে আলো ফেলিলে ক্ষীণ একটা হাসির রেখা মনে হয়। আজ আশেপাশের কত বাড়িতে কত আয়োজন, কোথাও ক্ষীর, কোথাও লুচি, কোথাও মাখন মিশ্রি, কোথাও পাঁচ রকম ফল, আর তাদের গোপাল। উত্তম গামছার গিঁটে হাত দিল, টাটকা জবা আছে, টগর আছে, আতখোলা স্থল পদ্ম আছে, আর সকালবেলা দুটুকু আছে। তারপর মনে পড়িল, নারকেল থাকিলে ভালো হইত, মা একটু নারকোল কোড়া দিয়ে দুধের ভোগ করিতে পারিতেন। বাজারে নারকোলের দাম জিজ্ঞাসা করায় সে আর দাঁড়াইল না, তার সাধ্যের বাহিরে। কিন্তু ভট্টাচার্যের বাগানে দক্ষিণের কোণে সেই উঁচু নারকেল গাছে অনেক নারকেল ধরিয়াছে। কত চৈত্রে ভট্টাচার্য মশাই নিজেই বলিয়াছিলেন, ওরে উত্তম, মাঝে মাঝে উঠে শুকনো ডালা নামিয়ে দিস, এক আটটা নারকেল খেতে স্বাদ হলে নিয়ে যাস। কথাটা অনেক দিনের, আজ কি সেই কথা নেওয়া যায়? উত্তম বসিয়া বসিয়া ভাবিল, চুরি করিবার ইচ্ছা তাহার নাই, তবু একখানা নারকেল গোপালের ভোগের জন্য। সন্ধ্যার আগে বাজার গুটাইতে শুরু করিল, শেষের কয়খানা ফুলও বিক্রি হইল। উত্তম পয়সা গুনিল, দু আনা, চার আনা, দুই পয়সা। মুদি দোকান হইতে নুন কিনিল, সামান্য সর্ষের তেল, দুই পয়সা হাতে থাকিল। বাতাসার দিকে একবার তাকাইল, তারপর কিনিল না। ফিরিবার পথে আকাশ আরো গাঢ় হইয়া এসেছে, মেঘ নিচের বিলের জল প্রায় কালো, তালগাছের মাথাগুলো দূরে কেমন একা একা দাঁড়াইয়া, ধান জমি কোথায় শেষ আর বিল কোথায় শুরু বোঝা যায় না। ভট্টাচার্যদের বাগানের কাছে

আসিয়া উত্তম থামিল। বাড়িতে তেমন কেহ নাই, ভট্টাচার্য মশাই নিশ্চয়ই পূজা করাইতে গিয়াছেন। নারকেল গাছটা ভিজা, অনেক উঁচু। উত্তম গামছার ফুলগুলো একটা শুকনো জায়গায় রাখিল, তারপর কোমরে কাপড় শক্ত করিয়া গিঁড় দিল। গাছের গায়ে হাত রাখিতেই ঠান্ডা ভেজা পেঁচা ভাব, একটু ভয় হইল বর্ষার গাছ পিছলাইয়া যায়। তবু উঠিতে লাগিল, মাঝে মাঝে উঠে আর নিচে তাকাইল না। উপরে পৌঁছাইয়া দেখিল পাশাপাশি দুইটা ভালো নারকেল ঝুলিতেছে, একটা পাড়িল, তারপর আরেকটার দিকে হাত বাড়াইয়া থামিল। মা নারকেল খাইতে ভালোবাসেন, আরেকটা নিলে কি এমন ক্ষতি? বাগানে কত গাছ, কত নারকেল। তবু সে দ্বিতীয়টা পাড়িল না, নিজের মনে বলিল একটাই ঢের। তারপর ধীরে ধীরে নামিয়া গেল। নারকেলটা গামছার ফুলগুলোর পাশে বাঁধিল, বাড়ির পথ ধরিল। তখন সন্ধ্যা নামিতেছে, দূরে কোনো বাড়িতে শঙ্খ বাজিল, তারপর আরেক বাড়িতে কোথাও খোল করতাল শুরু হইয়াছে। বৃষ্টি ভেজা বাতাসে আওয়াজ আসে, আবার মিলাইয়া যায়। পথের ধারে পুরনো বকুল গাছের দিকে, বকুল গাছের নিচে দিয়ে যাইবার সময় উত্তম থামিল। ফুলের সময় নয়, তবু কেমন একটা বকুলের গন্ধ যেন এলো। উত্তম গাছের দিকে চাহিল, পাতা ভেজা, নিচে শুধু কাদা। সে আবার চলিল। বাড়িতে পৌঁছে দেখিল মা ইতিমধ্যে দাওয়া ধুইয়া রেখেছেন। দাওয়ার একপাশে ছোট্ট পিতলের প্রদীপ, ঘরের মেঝে ঝাড় দেওয়া, একটা জাম বাটিতে চালের গুঁড়া জলে গুলিয়া রাখা। মা নারকেল দেখিয়া বলিলেন, কোথায় পেলি? উত্তম বলিল, ভট্টাচার্যদের গাছ থেকে। মা জিজ্ঞাসা করিলেন, বলে নিয়েছিস তো? উত্তম একটু থামিয়া বলিল, আগেই বলেছিলেন লাগলে নিতে। মা তার দিকে একবার চাহিলেন, কিছু বলিলেন না। নারকেলটা হাতে নিয়া ঘুরাইয়া দেখিলেন, তারপর বলিলেন, বেশ নারকেল। উত্তম গামছার গিট খুলিল, জবা, টগর, আতখোলা, স্থলপদ্ম আর নাম না জানা ছোট ছোট নীলচে ফুল দুইটা। মা অবাক হইয়া বলিলেন, এগুলো বেচিস নি? উত্তম বলিল, না। মা জিজ্ঞাসা করিল, কেন? উত্তম খুব স্বাভাবিক স্বরে বলিল, সব বেচে দিলে গোপালকে কি দিতুম? মা আর কিছু বলিলেন না, উঠোনের দিকে মুখ ফিরাইয়া নারকেলটার গায়ে হাত বুলাইতে লাগিলেন। বাহিরে আবার মিহি বৃষ্টি আরম্ভ হইয়াছে। কিছুক্ষণ পর মা বলিলেন, চালের গুঁড়োটা নিয়ে আয় তো। তাদের ঘরে চাল বেশি নাই, তবু জন্মাষ্টমীর কথা ভাবিয়া মা আগের দিন এক মুঠো আতপ চাল আলাদা করিয়া রেখেছিলেন। শিলে বাটিয়া গুঁড়া করিয়াছেন। দাওয়ার মাটি আবার একবার ভেজা কাপড়ে মুছিয়া মা আঙ্গুল চালের কোলায় ডুবাইলেন। প্রথমে একটা ছোট পদ্ম, তারপর দুপাশে লতা। উত্তম পাশে বসিয়া দেখিতেছিল, বলিল, আমি দিই মা? মা হাসিয়া বলিলেন, দে। উত্তম ছোট ছোট পায়ের ছাপ আঁকিতে আরম্ভ করিল, দরজার বাইরে হইতে ঘরের ভেতরে গোপালের আসন পর্যন্ত। একটা পায়ের আঙ্গুল বেশি মোটা, একটা বাঁকা, আর একটা গোড়ালি প্রায় নাই। উত্তম বলিল, খারাপ হচ্ছে যে। সে মুছিতে গেল। মা হাত ধরিয়া বলিল, থাক। উত্তম বলিল, দেখতে ভালো লাগছে না। মা বললেন, ও ঠিক দেখবে। কথাটা বলিয়া মা আবার নিজের কাজে মন দিলেন। উত্তম আর মুছিল না, অসমান ছোট ছোট সাদা পায়ের ছাপ মাটির দেওয়ার উপর দিয়া ঘরের ভেতর গেল। সন্ধ্যা নামিতে মা গায়ের দুটুকু উনুনে বসাইলেন। নারকেল ভাঙা হইল, ভালো নারকেলই বটে, ঘন সাদা শ্বাস। উত্তম কুড়ুনি ধরিয়া বসিল। কুড়ুনির দাঁতে নারকেলের শ্বাস ঘষিতে ঘষিতে ছোট সাদা কুচি থালাই জমিতে লাগিল। মা বলিলেন, বেশি কুড়োস নি, কালো লাগবে। উত্তম একটু থামিয়া বলিল, আজই সবটা দিই না মা? মা বলিলেন, সব দিলে কাল আমরা খাবো কি রে? উত্তম হাসিল, বলিল, গোপাল সব খাবে নাকি গো? গোপাল সব খাবে নাকি গো? মা বলিলেন, কি জানে রে। দুধে সামান্য নারকোল কোড়া পড়িল, চিনির কৌটো প্রায় খালি, একটু পুরনো গুড় ছিল,
মা সেটার থেকে শেষে এক টুকরো ভাঙিয়া দুধে দিল।

উত্তম বলিল, সবটা দিওনি মা। মা বলিলেন, কেন রে? উত্তম বলিল, তুমি তো মাঝে মাঝে গুড় খাও। মা কড়াই নাড়িতে নাড়িতে বলিলেন, আমার আবার গুড় খাওয়ার শখ হলো কবে থেকে রে। উত্তম চুপ করিল। গুড় গলিয়া দুধে মিষ্টি গন্ধ উঠিল, নারকেলের গন্ধ, ভেজা কাঠের ধোয়া, বৃষ্টি ভেজা সন্ধ্যা, ছোট রান্নাঘরটুকু যেন সেই গন্ধে ভরিয়া গেল। পূজার জন্য ব্রাহ্মণ ডাকা হয় না, ভরসা নাই। গত বছর পাশের গ্রামের ভট্টাচার্য মশাই আসিয়াছিলেন, দক্ষিণা দিতে চার আনা গিয়াছিল, এবছর সেই চার আনাই সংসারে বড় টাকা। মা মন্ত্র বিশেষ জানে না, ঠাকুমার কাছে সোনা দু একটা নাম, এক আধটা শ্লোকের ভাঙা অংশ, সেইটুকুই। স্নান করিয়া ভেজা চুলে আঁচল দিয়া তিনি গোপালকে কাঠের ছোট আসনে বসাইলেন। গোপালের কাপড়টাও পুরনো, হলুদ রং প্রায় উঠিয়া গেছে, মা সযত্নে ধুইয়া শুকাইয়া রেখেছিলেন। উত্তম ফুলগুলো সাঁচাইল, জবা দুই পাশে, টগর সামনে, স্থলপদ্মটি গোপালের পায়ের কাছে, নাম না জানা নীল ফুল দুটো কোথায় দেবে বুঝতে না পারিয়া শেষে পাশে রাখিল। প্রদীপ চলিল, ঘরে আর কোনো আলো নাই, ছোট্ট হলুদ শিখার আলোয় মাটির দেওয়াল, বাঁশের আড়া, গোপালের কালো পাথরের মুখ, সব কেমন বদলাইয়া গেল। মা চোখ বুঝিয়া বসিলেন। উত্তম দরজার ধারে, বাইরে বৃষ্টি, সুপুরি বনের মধ্যে জোনাকি, গাইটা মাঝে মাঝে দড়ি নাড়িতেছে, দূরে কোথাও বড় বাড়িতে শঙ্খ করতাল কীর্তনের শব্দ, মাঝে মাঝে বাতাসে পরিষ্কার ভাসিয়া আসে, আবার মিশিয়া যায়। মা আস্তে আস্তে নাম বলিতে লাগিলেন, কি বলিতেছেন সব উত্তম শুনিতে পায় না। কিছুক্ষণ পরে ভোগ রাখা হইল, ছোট্ট কাঁসার বাটিতে সামান্য দুধ, নারকেল কোড়া, আর কিচ্ছু নাই। উত্তম বাটিটার দিকে চাহিয়া রহিল, তার মনে পড়িল বাজারের ক্ষীরের হাড়ি, বাতাসা সন্দেশ, তালের বড়া, রঙিন মুকুট, বড় বড় গোপাল, কত কি। সে আসতে বলিল, মা। মা বলিলেন, উত্তম জিজ্ঞাসা করিল, গোপাল কি সব বাড়িতেই যায় মা? মা চোখ না খুলিয়া বলিলেন, কেন রে? উত্তম বলিল, যাদের বাড়িতে অনেক ভোগ হয় তাদের বাড়িতেই কি বেশি থাকে? মা এবার চোখ খুলিলেন, প্রদীপের ক্ষীণ আলো ছেলের মুখখানার দিকে চাহিয়া রহিলেন কিছুক্ষণ, তারপর বলিলেন, সে আমি কেমন করে জানবো বাবা? উত্তম যেন ওই উত্তরের আশা করে নাই। মা আবার প্রদীপের দিকে চাহিলেন, আস্তে বলিলেন, যার যেখানে মন লাগে সেখানেই বুঝি থাকে। আর কিছু বলিলেন না উত্তমও না। বৃষ্টি আরো মিহি হইয়া এল, রাত্রির বাড়িতে লাগিল, পাড়ার কেহ কেহ কেহ কেহ প্রসাদ দিতে এলো, কারোর হাতে বাতাসা, কারোর হাতে কলার টুকরো, কোথাও হইতে দুটো মিষ্টিও আসিল। মা মিষ্টি দুটোর একটা উত্তমকে দিতে গেল। উত্তম বলিল, তুমি খাও মা। মা বলিলেন, তুই খা রে। শেষে দুজন আতখানা করিয়া খেল। রাত্রি বেশ হইলে মা বলিলেন, ও পাড়ার হরিমতির মাকে একটু প্রসাদ দিয়ে আয় তো রে, হাঁটুখানা ফুলে আছে, আসতে পারে নাই। একটা ছোট্ট বাটিতে ভোগ দিলেন, অল্প দুধ, সামান্য নারকেল কোড়া, দুইটা টগর ফুল। উত্তম বাটি হাতে বাহির হইল। বৃষ্টি তখন প্রায় থামিয়ে এসেছে, আকাশে মেঘ, তবু কোথা হইতে অল্প আলো, জমা জলে সেই আলো কাঁপিতেছিল, বাঁশ ঝাড়ের তলায় কাদা, পুরনো ডোবার ধারে ব্যাং ডাকিতেছে, পাকুড়ের শিকড়ের ফাঁকে জল জমিয়া কালো, দূরের বিলের দিকে কে যেন বাঁশি বাজাইল কি। উত্তম থামিয়া শুনিল, না বোধহয় শিয়ালের ডাকের সঙ্গে বাতাসের শব্দ, সে চলিল। হরিমতির মা প্রসাদ লইয়া আশীর্বাদ করিলেন, বলিলেন, তোর মাকে বলিস রে কাল সকালে যাব। উত্তম ফিরিবার পথে কোথাও দাঁড়াইল না, বাড়ির কাছে আসিতে দেখিল প্রদীপের আলো এখনো দাওয়াই পড়িতেছে, মা বোধহয় ঘরের ভেতর, দাওয়ার সামনে জমা জল, বৃষ্টির ফোঁটা আর খুব বেশি নাই, তবু নারকেল পাতা হইতে জল পড়িতেছে টুপটাপ। উত্তম উঠানে পা দিয়া হঠাৎ থামিল। উঠানের একেবারে ধারে, যেখানে দাওয়ার আলো আর ঠিকমতো পৌঁছায় না, সেখানে একটা ছোট্ট ছেলে দাঁড়াইয়া আছে।

প্রথমে উত্তম ভাবিল পাড়ার কোনো ছেলে, কিন্তু এত রাতে এমন বৃষ্টির মধ্যে ছেলেটা চুপ করিয়া দাঁড়াইয়া মাথা কাঁধ গা সব ভিজিয়া একাকার, মনে হয় অনেকক্ষণ ধরিয়া এই বৃষ্টির মধ্যে দাঁড়াইয়া আছে। উত্তম ডাকিল, কে রে? ছেলেটা নড়িল না। উত্তম আর একটু আগাইল, দাওয়ার প্রদীপের শিখা বাতাসে একেবারে দুলিয়া উঠিল, সেই ক্ষীণ আলো সামান্য ছেলেটার মুখে পড়িল। খালি গা, কোমরে হইতে একটুখানি পীত বস্ত্র জড়ারু, পুরনো ভিজিয়া গায়ের সঙ্গে লেগে আছে, হাতে সরু একটা কাঠের মতো কিছু। উত্তম প্রথমে ভাবিল ডাল, তারপর চোখ সয়ে আসিতে মনে হইল ডাল নয় বাসি। ছেলেটার গায়ের রং এত কালো যে অন্ধকারের মধ্যে শরীরটা কোথায় শেষ হইয়াছে বোঝা যায় না, শুধু মুখখানা আর সেই হাসি। কি ছিল সেই হাসিতে উত্তম বুঝিতে পারিল না, অথচ তাকাতেই বুকের ভেতরটা কেমন নরম হইয়া গেল। সারাদিন বৃষ্টি, কাদা, বাজারের ভিড়, পয়সার হিসাব, নুন তেলের চিন্তা, সব যেন এক মুহূর্তে অনেক দূরের কথা হইয়া গেল। চোখ দুটো কেমন বড় নয়, তীক্ষ্ণও নয়, তবু একবার তাকাইলে চোখ সরাইতে ইচ্ছে করে না, যেন কতদিনের চেনা, অথচ কোথায় দেখিয়াছে কিছুতেই মনে পড়ে না। উত্তম আরেক পা এগুলো, বৃষ্টির কয়েকটি ফোঁটা ছেলেটির কপাল হইতে গড়াইয়া গালের ওপর নামিল, সে বাঁশিটা হাতে ধরিয়ে আস্তে হাসিল, তারপর খুব সহজ স্বরে বলিল, কি গো প্রসাদ দেবে বলেছিলে, আমায়ও দেবে নাকি একটু নারকেল কোরা?

কথায় আছে, ভালো সময় নাকি দ্রুত ফুরিয়ে যায়। গল্পের কল্পলোক থেকে আবারও মাটিতে পা রাখার সময় চলে এলো। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। গল্পের এই ধারাবাহিকতা বজায় থাকুক, শব্দের আলো জ্বলতে থাকুক আমাদের হৃদয়ে। এই কামনায় আজকের গল্প পাঠের আসর এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুনছিলেন চিরায়ত পর্বে ছোট গল্প শান্তন মণ্ডলের লেখা নারকেল গোড়া।

0: হ্যালো, নমস্কার। হ্যাঁ, সেই গল্পের মায়াবী জগতে ভাসতে ভাসতে আমরা চলে এসেছি মাটির কন্ঠ নিয়ে এবারে হৃদমাঝারের আসরে। চলুন, যে বন্ধুরা এই মুহূর্তে আমার সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের হৃদমাঝারের আসরে। হ্যাঁ, আমাদের এই আসর অর্থাৎ মাটির গান, যেখানে আপনারা জানাবেন এই মুহূর্তে আপনার কোন গানটি শুনতে ইচ্ছে করছে আমাদের আজকের আসরে। চলুন বন্ধু, যারা অপেক্ষা করছেন তাদের অনুরোধ নিয়ে তাদের কাছে ফিরে যাওয়া যাক। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, ভালো ভালো আছি, ভালো আছি।
1: হ্যাঁ, গরিবের ঘরে গোপাল দাঁড়িয়ে রইল বাসি নিয়ে, আবার নারকেল কুড়াতে যেতে চাইলো, সুন্দর আমি সবটা শুনছি।
0: হ্যাঁ, আসলে মানে আমাদের ঠাকুর তো আমাদের ভাবের
1: আর হবে মন যা কর তোরাই করো, এইভাবে এই গানটা।
0: আচ্ছা,
1: তোমার কোনো গান আছে?
0: না না, আপনি বলুন আরো একবার, বলতে হবে, কথা পরিষ্কার শোনা যাচ্ছে না আপনার।
1: সহজ মার গান আছে নি কাছে?
0: হ্যাঁ হ্যাঁ, সহজ মার গান আছে, আপনি বলুন। যে কোনো দেহ, আচ্ছা দেহতত্ত্ব। হ্যাঁ

0: ধন্যবাদ অন্য, অসংখ্য
1: ভালো লাগলো, আপনি ভালো থাকবেন,
0: ভালো থাকবেন,
1: ভালোবাসার মতো আপনার মধ্যে আরো
0: ভালো থাকবেন আপনিও। খুঁড়ির গানটা বলছে 3:50 এই মুহূর্তে আমি অনিন্দিতা আপনাদের সঙ্গে রয়েছি, শুনছেন আকাশবাণী এফএম মুদ্রান্ত 101.6 MHz প্রচার তরঙ্গে। হ্যালো নমস্কার।
2: হ্যালো,
0: হ্যালো বলুন, কি রয়েছেন
2: দিদি? তোমার কথা সাউন্ড কমাচ্ছে কেন?
0: কেন সাউন্ড কম, আমি তো একেবারে বাড়িয়ে রেখেছি একেবারে, এখন কি বলবো বলুন তো। আচ্ছা বলুন।
2: আচ্ছা বলো, আমি বুদ্ধমধু থেকে উত্তম লোধ বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
2: রুনালের থেকে গান বাজাইও।
0: কি গান বলুন, যে কোনো আচ্ছা ঠিক আছে আমি বাজিয়ে আপনাকে শোনাবো, নিশ্চয়ই শোনাবো, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু আপনারা এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতি রবিবারের নিয়মিত আসর রিদমাচারে। হ্যালো নমস্কার, কি রয়েছেন?
3: হ্যালো,
0: হ্যালো,
3: মলনগর থেকে বলছি লক্ষ্মী।
0: হ্যাঁ বলুন।
3: আমাকে একটু গান শুনে দিবেন, কান্দে হাসন রাজার মন মনে আরে।
0: কান্দে হাসন রাজা, তাই তো?
3: হ্যাঁ
0: ঠিক আছে শোনাবো।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, বলুন।
1: ভালো আছে?
0: হ্যাঁ, ভালো আছি, ভালো আছি।
1: আচ্ছা, অনেক দিন পর আপনি কথা শুনলাম।
0: না না, আমি তো সেই 2 তারিখে অনুষ্ঠান করে গেলাম, অনেক দিন হয়নি এখনো।
1: হ্যাঁ,
0: আমি তো সেপ্টেম্বর মাসের 2 তারিখেই অনুষ্ঠান করেছি, আপনার অনুরোধ ছিল বোধহয়, হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম, রবীন্দ্রসঙ্গীতের। বলুন। হ্যাঁ, আছে আছে, অমরপালের সচিরাঙ্গিনা মাঝে। আচ্ছা, ঠিক আছে, শোনাচ্ছি। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: হ্যাঁ, আমি রেখা রায় বলছি, নাগরজলা উত্তর বাদারঘাট থেকে।
0: হ্যাঁ, বলুন বলুন।
2: আজকে ঈদ মাদারে তো না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: খুব সুন্দর এটা অমর পালের কণ্ঠে। হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ,
2: আমি যে গানটার কথা বলছি,
0: হ্যাঁ,
2: দিন বন্ধুরে দয়া করে শ্রীচরণে দাও আমারে।
0: আচ্ছা, দিন বন্ধুরে। আচ্ছা, উনার
2: হ্যাঁ,
0: কণ্ঠে যদি আমি গানটা না পাই, তাহলে অন্য একজন শিল্পীর কণ্ঠে আপনাকে শোনালে হবে তো?
2: হ্যাঁ হ্যাঁ, হবে
0: আচ্ছা
2: তাহলে। যে নিশীতে যাই ও ফুল বনে, এটাও দিতে পারেন।
0: আচ্ছা, ঠিক আছে, আমি তো প্রথমে আপনার যেটা
2: আচ্ছা
0: অনুরোধ
2: আচ্ছা, ঠিক আছে
0: করেছেন,
2: ঠিক আছে, প্রথম।
0: নিশ্চয়।
2: হ্যাঁ হ্যাঁ, মন মাঝি, হ্যাঁ,
0: হ্যাঁ
2: দিন
0: হ্যাঁ,
2: বন্ধুরে দয়া, দিন বন্ধুরে দয়া করে শ্রীচরণে দাও আমারে।
0: আচ্ছা, ঠিক আছে, শোনাব।
2: ঠিক আছে, ভালো আছেন তো?
0: ভালো আছি, ভালো থাকবেন আপনিও। হ্যালো, নমস্কার।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি বন্ধু, বলুন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার।
1: গান শুনতে পারবো ম্যাডাম?
0: হ্যাঁ, আমি গান শোনাচ্ছি।
1: বাংলা না হিন্দি?
0: আপনি আমাদের অনুষ্ঠান শুনুন শ্রোতা বন্ধু। হ্যালো, নমস্কার।
1: ম্যাডাম, আমার নামটা

হ্যাঁ আমার মনে আছে তো। হ্যালো নমস্কার, হ্যালো বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন। যে কোনো গান? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ বলুন বলুন। কালো বিড়াল? আচ্ছা আচ্ছা, পূর্ণদাস বাউল, তাই তো? ঠিক আছে শোনাব। আমার হাতে এই মুহূর্তে একজন এক দুই তিন ছজন শ্রোতাবন্ধুর অনুরোধ কিন্তু আছে, তো চলুন পরপর সবার পছন্দের যে গানগুলো অনুরোধ করেছেন বন্ধুরা তাদের গানে একে একে চলে যাচ্ছি। শহরের ইট কাঠের কোলাহল ছেড়ে আজ আমরা চলুন হারিয়ে যাই সেই শেকড়ের টানে। আবারও আপনারা শুনছেন রিদ মাঝারে।

এবারে শুনবেন, কান্দে হাসুন রাজা, লক্ষ্মীদেবী যে গানটির অনুরোধ জানিয়েছিলেন অমর পালের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি এই মুহূর্তে রিদমাঝারের আসরে। এবারে যে বন্ধু অনুরোধ করেছিলেন দীনবন্ধুরে অথবা নিশিতে না যাইও ফুলমা ফুলবনে, সেই বন্ধুর গানে যাব। তারপর আরও দুটো অনুরোধ আমাদের হাতে রয়েছে, সেই গানগুলো শোনানোর পরে আমি আবারও ফিরে আসছি আপনাদের পছন্দের গান নেবার জন্য।

মাঝি শ্যামল তরি, অমর পালের, শিল্পী অমর পালের কণ্ঠে। এবারে যে গানটি আপনাদের শোনাবো প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে, যে কোনো একটি গান শুনতে চেয়ে শ্রোতাবন্ধু একজন আমাদের অনুরোধ জানিয়েছিলেন, রিন মাঝারির আসরে চলুন এই গানটি শোনা যাক।

0: যে বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন ফোনের উপরান্তে তাদের কাছে যাই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি আড়ালিয়া নেতাজি সুভাষপল্লি থেকে ছবি চক্রবর্তী বলছি দিদি
0: হ্যাঁ
1: ভাই।
0: হ্যাঁ বলুন বলুন বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আমি ওই জলের গাঠে দেখে আইলাম, কি সুন্দর শ্যামরায় দিদি ভাই, এই গানটা শুনতে চাই দিদি ভাই।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি শুনিয়ে দিচ্ছি।
1: হ্যাঁ
0: ধন্যবাদ,
1: দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার। চলুন শুনি, জলের ঘাটে দেখাইলাম, কি সুন্দর শ্যামরায়, পৌশালী ব্যানার্জির কণ্ঠে।

0: চলুন একজন বন্ধু ফোনের উপরান্তে অপেক্ষা করছেন, ওনার অনুরোধটুকু নেই। হ্যালো, নমস্কার, কে? কথা হলো না বন্ধুর সঙ্গে। আমরা রয়েছি এই মুহূর্তে একেবারে মাটির সঙ্গে জুড়ে, মাটির গান নিয়ে শেকড়ের সঙ্গে জুড়ে আমরা রয়েছি রিদমাঝারের আসরে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো,
1: নমস্কার ম্যাম।
0: হ্যাঁ বলুন বলুন।
1: আমি উদয়পুর থেকে দীপা দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমি শেষের দিনে পালকি আসবে আমারও বাড়িতে এই গানটি শুনতে চাই।
0: আচ্ছা, শেষের দিনে পালকি এলো।
1: হ্যাঁ,
0: শেষের দিনে পালকি এলো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি যদি শোনাতে পারি। এছাড়া কি অন্য কোনো গানের অনুরোধ রয়েছে?
1: যদি এটা না হয় তাহলে কোন কলমে লিখছো ছবিটি ভাগ্যটা বলো আমার, এটা শুনিয়ে দিন।
0: ঠিক আছে, আমি দেখছি, আপনার গানগুলো একটু দেখতে হবে আমাকে। ধন্যবাদ।

0: দুঃখিত যে বন্ধু একটু আগে ফোন করলেন, তার কোনো গান আমি শোনাতে পারবো না, এর কিছু কারণ রয়েছে যদিও। চল, বন্ধুকে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: ভাইয়া,

0: हेलो नमस्कार।
1: हेलो
0: हेलो,
1: हेलो गांधीदन
0: হ্যাঁ বলুন।
1: গ্রুপে প্রেম ভক্তি অবলম্বন খবর কালে
0: আরো একবার বলতে হবে আপনাকে।
1: গ্রুপে প্রেম ভক্তি অবলম্বন খবর কালে
0: গুরুপদে,
1: হ্যাঁ
0: গুরুপদে প্রেম ভক্তি, তাই তো? ঠিক আছে, চলুন শুনতে থাকুন, ধন্যবাদ।

শুনলেন এই গানটি আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে। লালন সাইজি হাসুন রাজা আব্বাসউদ্দিন আহমেদ থেকে শুরু করে ভবা পাগলা, তাদের সুরের ধারায় ধুয়ে যাক আমাদের মনের সব ক্লান্তি। হ্যালো নমস্কার, হ্যালো।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো
2: হ্যালো ম্যাডাম,
1: হ্যাঁ বলুন।
2: ভালো আছেন তো?
1: ভালো আছি।
2: আচ্ছা, আমি একটা বাংলা গান শুনতে চাইছিলাম।
1: আচ্ছা,
2: গুরুদেব কিনাবইয়ের গানটা শোনেন যাবে এখানে?
1: আচ্ছা, আপনি আমাদের অনুষ্ঠান শুনুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই আপনার যে অনুরোধ রেখেছেন সেটা আমাদের অনুরোধের আসরে বাঁচবে নিশ্চয়ই। হ্যালো, নমস্কার।
2: হ্যালো ম্যাম, নমস্কার।
1: নমস্কার,
2: আমি আনন্দনগর থেকে তপন দাস বলছি।
1: বলুন।
2: আমি একটু জানছি, কৃষ্ণের নাম কন্যা কে বা শোনাবে?
1: আরো একবার বলুন। কৃষ্ণের,
2: কৃষ্ণের নাম কর্ণে কে বা শোনাবে?
1: আচ্ছা, কর্ণে কে বা শোনাবে?
2: রাধারমণ দত্তের।
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আমি দেখছি।
2: ধন্যবাদ।
1: হ্যাঁ, ভালো থাকবেন।

স্টুডিওর ঘড়ির কাঁটায় 3:55 হয়ে 55 সেকেন্ড, সময় যে কীভাবে চলে যায় সুরের খেয়ায় ভেসে টের পাওয়া যায় না। আজ তো সময় প্রায় শেষ হয়ে এলো, তবে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, প্রযুক্তির যুগে আমরা যত আধুনিকই হই না কেন, আমাদের শেকড় কিন্তু লুকিয়ে আছে এই মাটির কানে। আজকের মতো হৃদমাঝারে আসুর এখানেই শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। কেমন লাগছে আজকের সফর, কেমন লাগছে গান গল্প আড্ডায় জানাতে ভুলবেন না কিন্তু। তবে সুরের বাঁধন কিন্তু পরোক্ষভাবে রয়েই গেল আমাদের মাঝে। যে বন্ধু একদম শেষে একটি অনুরোধ রেখেছিলেন কৃষ্ণের নাম কর্ণিয়ারকে শোনাবেন, শোনাবে তারই অনুরোধের গানটি দিয়ে আসুর খানা শেষ করব এখানে। আসুর শেষ করছি এখানেই তার পছন্দের গানটি দিয়ে।

0: ঘড়ির কাঁটায় তিনটে বেজে 59 মিনিট হয়ে 50 সেকেন্ড। সময় এখন সংবাদ শিরোনামের। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হচ্ছে। আগামীকাল মনোনয়নপত্রগুলো স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ বলেছেন, সাক্ষরতা জ্ঞান সূচক এবং একটি উন্নত ভবিষ্যতের দ্বার উন্মোচন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে শ্রী যোশী নাগরিকদের শেখার এই যাত্রায় কেউ যেন পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য নিজেদের অঙ্গীকার করার কথা জানিয়েছেন। তিনি বলেন, একটি শিক্ষিত নাগরিক সমাজই হল বিকশিত ভারতের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ডিজিটাল ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। আজ আগরতলা প্রজ্ঞা ভবনে অর্থ পরিকল্পনা ও তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে অনলাইন পেনশন মডিউল নিশ্চিত করতে নেক্সট জেন HRMS পোর্টাল উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই কর্মক্ষেত্রে কার্যকর হচ্ছে পেপারলেস ই অফিস ব্যবস্থাপনা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ডিজিটাল সার্ভিস বুক সহ চারটি পদ্ধতির অনলাইন পরিষেবা চালু করবেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ আগরতলায় সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার সূচনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী। এদিকে আগরতলা প্রেস ক্লাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে একটি অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। শুনলেন সংবাদ শিরোনাম।
1: কেক কেনা দিবা?
2: তা কইবা তাই।
1: সত্যি?
2: হ্যাঁ সত্যি।

আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের 101.6 MHz আকাশবাণী FM উচ্চায়ন্তে। আমি আপনাদের চিরচেনা বন্ধু আনন্দিতা এই মুহূর্তে রয়েছি। ঘড়ির কাঁটায় ঠিক এই মুহূর্তটি সময় কাটানোর একটা দারুণ মুহূর্ত। আজ মঙ্গলবার, আমরা ফিরে যাব পেছনের কোনো এক সোনালি দিনে, যেখানে সুরের জাদুতে মজে থাকত গোটা একটা সময়। হ্যাঁ বন্ধুরা, প্রতি মঙ্গলবারের নিয়মিত অনুষ্ঠান ফেলে আসা দিনের গান আমরা সাজিয়েছি পুরনো দিনের কিছু কালজয়ী হিন্দি চলচ্চিত্রের গানের পাশরা নিয়ে, যে গানগুলোর আবেদন এখনও একটু কমেনি। তাহলে দেরি কেন, এক কাপ চা হাতে তুলে নিন আর কানে হেডফোন গুঁজে চলুন, হারিয়ে যাই সুরের সেই মায়াবী জগতে।

দেববর্মণের সুরে আশা ভোসলের গাওয়া বাংলা গানগুলো ছাড়া আজও পুজো প্যান্ডেল অচল। কিনেদের রেশমি চুরে আজ যাই আসবো আরেকদিন বা একটা দেশলাই কাঠি জ্বালাও কেন, যে এখনো পুরনো হলো না তা সম্ভবত সমাজবিদ্যার গবেষণার বিষয় হতে পারে।

একজন নারী চাইলে সত্যি সব পারে, পাহাড় চড়া থেকে শুরু করে সুরের আকাশ সব কিছুই জয় করতে পারেন। আর যখন এই কথাটি বলা হলো, তখন সবার আগে মনে ভেসে ওঠে এমন এক সুর সম্রাজ্ঞীর নাম, যিনি নিজের কণ্ঠের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ রেখেছেন। আজ 8ই সেপ্টেম্বর, কিংবদন্তি শিল্পী আশা ভোসলের জন্মদিন। সঙ্গীতের এই দুনিয়ায় আশা ভোসলে এক বিপ্লবের নাম। আজ তার জন্মদিন, আমাদের একটাই প্রার্থনা, তার সুরের দীপ্তিতে আমাদের চারপাশ যেন আরও সুন্দর হয়ে ওঠে। আজ ফেলে আসা দিনের কাঠের অনুষ্ঠান তারই কণ্ঠে, তারই গানে, তারই সৃষ্টিতে মজে থাকবে।

0: এই গানগুলো শুনলে কি বলবো, মনে হয় সম্মোহনের ঘোর কাটতেই চায় না। একজন বন্ধু সঙ্গে আছেন, কি বলবেন?
1: হ্যালো, নমস্কার।
0: হ্যালো,
2: হ্যালো,
0: বলুন বলুন। হ্যাঁ,
1: আমি আপনার
0: দুঃখিত শ্রোতা বন্ধু, আমি আপনার কোনো কথাই শুনতে পাচ্ছি না। আচ্ছা, কত সাল হবে সেটা? সম্ভবত 80-এর দশকের মাঝামাঝি। কারখানা অধ্যুষিত এক মফস্বল, কালী পুজো শেষ হয়েছে, বাতাসে তখন খানিক হিমেল ছোঁয়া টের পাওয়া যেত। তেমনই হিম আর জ্যোৎস্নায় মাখামাখি একটা রাত, তথাকথিত ভদ্রাঞ্চল যেখানে শেষ, সেই সীমানায় এক পল্লীতে মঞ্চে অনুষ্ঠান চলছে। তখন সারা রাত মাইক চললেও কারোর কিছু বলার ছিল না, সেখানে সারা রাত ব্যাপী বিচিত্র অনুষ্ঠান। তখন জামানা কণ্ঠকণ্ঠীদের, মানে বিখ্যাত গায়ক গায়িকাদের গানের কভার ভার্সন গাইতেন যারা, তাঁদের। রাত 10টা নাগাদ রফিক

কণ্ঠী যিনি মঞ্চে উঠে 11টাতেই নেমে পড়লেন, কিশোর কণ্ঠীর আবির্ভাব অনেক দেরিতে। এমন সময় মঞ্চে আগমন মিস লায়লার। তিনি মঞ্চে প্রবেশ করলেন লায়লা মে লায়লা গাইতে গাইতে। মঞ্চে তখন ডিস্কোর বর্ণিল আলোর বল হিমজ্যোৎস্নাকে প্রায় পুলকিত যামিনী করে তুলেছে। এমন সময় মিস লায়লা স্টেজে ছড়ানো কৃত্রিম ধোঁয়ার কুণ্ডলিকে দু হাতে ঠেলতে ঠেলতে গিয়ে উঠলেন, রাত বাকি বাত বাকি হো না হে জো হো জানে দো। মদিরামা খানু আসার কণ্ঠে গানটি তখন যিনি গাইছেন তিনি সেই গানের মূল গায়িকার কতখানি ধারে কাছে পৌঁছাতে পেরেছিলেন তা বলা শক্ত, কিন্তু সেই হিম রজনীতে মধ্যরাত পার করে একের পর এক আশা ভোসলে আছড়ে পড়ছিল মাঠে। কখনো একটা দেশলাই কাঠি জ্বলাও, কখনো বা চুরালি আহে তুমনে চো দিল কো, কখনো বা ইয়ে মেরা দিল প্যার কা দিওয়ানা, খড়ির কাঁটা পার করে দিচ্ছিলেন আশা কণ্ঠ। কখনো বা রাহুল দেববর্মনের করা মিঠে গলায় মনিকা ও মাই ডার্লিং গোছের ঠেকা দিয়েছেন সহশিল্পী কেউ কেউ, কিন্তু সেই রাত তখন আশা ভোসলের। আজ যেমন আমাদের দ্বীপ প্রহর আশা ভোসলের।

90-এর দশকে যখন এফএম প্রচার তরঙ্গ চালু হলো আকাশবাণীতে, উপস্থাপক উপস্থাপিকারা বারংবার একই অনুরোধ পেতেন ফোনে, দাদা দিদি একটা কিশোর কুমারের গান শোনাবেন। আসমুদ্র হিমাচলে যখন কিশোর কুমার নামক কিংবদন্তির ছায়া লম্বমান, তখন পুরুষশাসিত বলিউডে মহাপুরুষ দেখানো একের পর এক সিনেমায় কোণঠাসা নায়িকা বা নিহাদ আইটেম ললনাদের উষ্ঠে উঠে আসা সেই সব গানের চাহিদা কি তবে ছিল অন্তঃসলীলা? একবার সেই ফুলগু স্রোতকে বাইরে নিয়ে আসতে পারলেই যাবতীয় ম্যাসকুলিনিটি উধাও। আশা ভোসলে নামক কণ্ঠটির জাদু বোধ হয় এখানেই।

শুনলেন এই গানটি সুরেশ ওয়াদিকার এবং আশা ভোসলের কণ্ঠে। এবারে পাঠের গানটি শুনবেন, অসাধারণ একটি গান, তিন দেবিয়া ছায়াছবি থেকে। দুঃখিত, আসলে যে গানটি আপনাদের শোনাতে চেয়েছি, ছায়াছবির নাম ইয়ে রাত ফির না আয়েগি।

0: ওঠে। প্লেব্যাক গায়িকা হিসেবে তখন মধ্য গগনে বিরাজ করছেন শামশাদ বেগম, গীতা দত্ত এবং উদীয়মানা শিল্পী হিসেবে তারই সহোদরা লতা মঙ্গেশকর। বড় বাজেটের ছবির দরজা তখনও আশার কাছে অধরা। খানিকটা কম বাজেটের ছবিতে আশার ডাক পড়ে। আর 1952 সালে সং দিল ছবিতে ওপি নাইয়ারের সুরে ছমছম আছম গানটি ছিল তার কেরিয়ারের প্রথম সীমানা পেরোনো। একজন বন্ধু সঙ্গে আছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, আমি বলছি।
0: হ্যাঁ বলুন। ধন্যবাদ,
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন আপনিও।

1981 রূপসাগরের অরূপ রতন হিসেবে মাঝ আকাশে বিরাজ করছেন রেখা। মুজাফফর আলীর ছবি উমরাও জানের ছায়াছবিতে আশা ভোসলে কণ্ঠ দিলেন গজলে। খাইয়ামে সুরে ইনা আঁখো কি মস্তি মে দিল চিজ ক্যা হ্যায় আপ মেরি জান লিজিয়ে। উনি প্রমাণ করলেন যে দীর্ঘ সময় পশ্চিমী সুরে যাপন করলেও ভারতীয় যুগের দুনিয়াতেও তিনি সমান অধিকারিণী। আর তার কয়েক বছর বাদে আবার গজল, রাহুলের সুরে গুলজারের ইজাজত, মেরা কুৎসামান জিতে নেয় জাতীয় পুরস্কার। দেশের পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও সমান গিয়েছেন। রাহুল দেব বর্মনের সুরে তার গাওয়া বাংলা গানগুলো

0: আজও পুজোর প্যান্ডেল, তার বাংলা গান বাংলা গানগুলো ছাড়া আজও পুজোর প্যান্ডেল অচল। ওই যে প্রথমে শোনালাম, কিনে দে রেশমি চুরি, দেশলাই কাঠি জ্বালাও, শুধু রাহুল দেব বর্মন কেন, বাংলা সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্তের সুরেও কম গান রেকর্ড করেনি আশা ভোসলে। বাংলা ছায়াছবির গানও অবাধেও যাতায়াত ছিল তার লতা আর আশা, যে বাঙালি নন তা মনেই রাখতেন না বাংলা শ্রোতারা। রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন আশা ভোসলে, সে গানও প্লাবিয়েছে পুজো প্যান্ডেল। তোমারই ঝর্ণা তলার নির্জনে বা সহেনা যাতনা এখনও কানের মধ্যে ঘুরপাক খায়, শেষ 80-90-এর দশকের গোড়ার কৈশোর পেরোনোর বাঙালির। অগণিত গান, গানের পর গান, জীবনকে কি পিছু ফিরে দেখেছিলেন এ নারী। উনার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই সব কিছু জানেন। প্রথম আধ ঘন্টা সময়ে উনার কয়েকটা, মানে উনির এই মহাসমুদ্র থেকে কয়েকটা ঝিনুক তুলে নেবার চেষ্টা হিন্দি গান আপনাদের শুনিয়েছি, এবারে আধ ঘন্টা যে সময়টা আমরা পাব সেটা উনার কণ্ঠে বাংলা গান শুনব। একজন বন্ধু আছেন, একটু কথা বলে নি। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো নমস্কার ম্যাম।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি কালীবাজার থেকে বলছি।
0: বলুন
1: ম্যাম। হ্যাঁ, আজকে অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে।
0: ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন আপনি? আর কিছু বলবেন?
1: মানে আজকে যে গানগুলি শুনছি অনেক কান্তর, এই গানগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগার কথা অবশ্যই জানাবেন, না জানালে তো আমরা বুঝতেই পারবো না কোথায় ভুল করছি, কোথায় আর একটু এগিয়ে যেতে পারলে ভালো ছিল, কোথায় আপনাদের মনের কোণে একটু জায়গা করে নিতে পারবো। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো ম্যাম।
0: হ্যাঁ বলুন।
2: হিন্দি গান একটা শুনুন যাব।
0: শোনা যাবে, কিন্তু অনুরোধের আসরে চলুন যাচ্ছি পরের গানে।

মনটা কেমন যেন নস্টালজিক হয়ে গেল, তাই না? এই গানগুলো শুধু কিছু নোট বা সুর নয়, এগুলো এক একটা আবেগ, এক একটি স্মৃতির প্যান্ডোরা বক্স। হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি কিংবা কিশোর কুমার, আশা ভোসলে, তাদের কণ্ঠের জাদুতে আজও যেন জীবন্ত হয়ে ওঠে ফেলে আসা দিনগুলো। আচ্ছা, আপনাদের কি মনে আছে সেই দিনগুলোর কথা, যখন রেডিওর সামনে বসে নোটবুকে গানের লিরিক্স লিখে রাখতেন, কিংবা প্রিয় মানুষের মন ভরাতে ক্যাসেট রেকর্ডার বা টেপ রেকর্ডারের গানগুলো রেকর্ড করা সেই উন্মাদনা?

কোনো বিশেষ স্মৃতি? চলুন পরের গানটিতে যাচ্ছি। পরের গানটি বন্দি ছায়াছবি থেকে, একেবারে অন্য একটা মেজাজের গান।

0: सारेगामा कारवां।
1: এবারে আর একটু অন্য মেজাজে নিয়ে যাব। অভিনয় যাও সরকার দিল্লাভিভারানিহি বলে হাজার ডাকলেও কিন্নর কণ্ঠ সাড়া দেবে না আজ। সমস্ত শক্তি দিয়েও যদি উচ্চারণ করা যায় নেহি নেহি অভি নেহি, তবে মায়া জগৎ থেকে উত্তর আসবে নেহি নেহি কভি নেহি। এক মহাবৈচিত্র্যময় সময়কে কণ্ঠে ধারণ করেছিলেন, সেই কণ্ঠ আর উত্তর দেবে না। মোহু নামের শব্দটির কি মহিমা? এই প্রশ্নের 92 বছর তো প্রায় শতাব্দীর সমান, তবু আশা কণ্ঠ শুনলে মনে মনে অগণিত মানুষ গেয়ে উঠবেন। ম্যাথরি দের জিভিলু তো না সে কি ঘুঁট পিয়ে ভিলু, এই নিশান নামে বোধ হয় মোহ আর তাকে ধারণ করেছিলেন আশা ভোসলে নামের এক নশ্বর মানবী, যে মোহ আর কোনো কিছু দিয়েই ফিরিয়ে আনা যাবে না।

ঘড়ির কাঁটা বলছে আজ আমাদের এই স্মৃতির পাতা উল্টানোর সময় ফুরিয়ে এসেছে। গানগুলো ফুরলেও তার রেশ কিন্তু মনের কোণে রয়ে যায় অনেকক্ষণ। আশা করি আজকের এই ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান বা এই পুরনো দিনের গানগুলো আপনার বিকেলটাকে একটু হলেও মোহময় করে তুলেছে। আবারও নতুন কোনো দিন, আবারও নতুন একটা মঙ্গলবার আসবে, আবারও নতুন গান আপনাদের কাছে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত স্মৃতির পাতায় আর একবার ফিরে যাব আমাদের ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান। এখানেই শেষ করছি এই গানটিতে, আসরের শেষ গান।

ঘড়ির কাঁটায় 5টা বেজে 50 সেকেন্ড। আপনাদের সকলকে শুভ সন্ধ্যা। রেডিওর ফ্রিকোয়েন্সি টিউন ইন করে ফেলেছেন আশা করি। সারাদিনের ব্যস্ততা ক্লান্তি একেবারে ঝেড়ে মুছে এক কাপ চা নিয়ে আশা করি ঝুমে সাঁসাত অনুষ্ঠানের জন্য আপনারা একেবারে তৈরি। কারণ আজ ঝুমে সাঁসাত অনুষ্ঠানে আপনাদের যে গানগুলো আমি শোনাবো সেটা, হ্যাঁ ঠিক আছে, পা হয়তো থমকে দাঁড়াবে না, হয়তো এই যে 1.5টা ঘন্টা সময় জুড়ে কোনো বোরিং কথা নয়, কোনো প্যাচপ্যাচে প্যাচাল নয়, শুধু হাই ভোল্টেজের খাঁটি এমন কিছু বিটস, এমন কিছু গান, বিশ্বাস করুন, শুনতে থাকুন ঝুমে সাঁসাত।

শুনছিলেন এই গানটি গীত ছায়াছবি থেকে। এবারে যাবো পরের গানে। অসম্ভব সুন্দর একটি গান আশা ভোসলের কণ্ঠে, এবং গানটিতে অভিনয় করেছেন হেলেন।

এই গানটিতে পিকচারাইজেশনে রয়েছে নুরুন আইরানি, এবং এই গানটির পিছনে অসাধারণ একটা সুন্দর গল্প আছে, হয়তো কোনো দিন শোনাবো আপনাদের।

0: বন্ধু আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন।
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, নমস্কার।
1: গান শুনতে পারবো ম্যাডাম?
0: হ্যাঁ, গানই শোনাচ্ছি, আপনি শুনতে থাকুন।
1: আজকাল এইও নাই,
0: না, আমাদের সোমবার বৃহস্পতিবার শনিবার অনুরোধের আসর।
1: ও ম্যাডাম
0: ভালো থাকবেন।
1: সরি সরি।

0: Gente, vamos ver de gane. হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: বলুন।
1: ওই দিদি, কারবা বউয়ের একটা গান শুনিয়ে যান না, ভালো কারবা।
0: আচ্ছা
1: যা দেয়ারা ওয়াদা।
0: আচ্ছা, ঠিক আছে, শোনাবো শোনাবো, ধন্যবাদ।

ঝুমে সাথ সাথ আজ পুরোনো গানের আমেজে রয়েছে আহা লতা মঙ্গেশকরের কণ্ঠে, কি অসাধারণ গানটা! ইয়ে কন আ যায়া মেরা দিল চুনানে, একেবারে হৃদয় হরণ করা গান। চলুন আরও একটা গান আপনাদের শোনাচ্ছি লতা মঙ্গেশকরের কণ্ঠে, তালাশ ছায়াছবি থেকে।

এফএম উজ্জয়ন্ত মানেই শুধু গান নয়, মানে যেমন কোনো একটা গান নয়, একসঙ্গে অনেক ছোট ছোট গান, গল্পের ঠাসা বুনের তৈরি এক অপূর্ব বিশাল সমাবেশ, যেন একটা বিরাট রঙিন কার্পেট যা বাইরে থেকে দেখে একক মনে হলেও আসলে তার মধ্যে থাকে অজস্র রঙের সুতোর নকশা। কথার নকশি কাঁথায় যখন সুরের নিখুঁত বুনন, গান গল্পে জমে ওঠে তখন আমাদের আলাপন। এবারের গানটি আশা ভোসলে এবং মহম্মদ রফির দ্বৈত কণ্ঠে ধর্ম কাঁটা ছায়া ছবি থেকে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প মানিক বন্দ্যোপাধ্যায় একটি গল্প লিখছিলেন। গল্পের এক জায়গায় মানুষের চামড়া পোড়া গন্ধের কথা ছিল। লেখক সেই মুহূর্তে এই এই পোড়া গন্ধটি কেমন হয় তা বুঝে উঠতে পারছিলেন না, অথচ গল্পের স্বার্থে এটা প্রয়োজন। মানিকবাবু নিজের হাঁটুর চামড়া খানিকটা পোড়ালেন। কেন পোড়ালেন, পুরস্কারের জন্য, মহত্ব হওয়ার জন্য, নাকি ভাবের ঘরে চুরি করবে না সেজন্য? এই ডেসপারেশন, এই অনেস্টি না থাকলে শিল্পী হওয়া যায় না। ভাবুন তো, মানিকবাবু কি বোকা, এরকম কেউ করে? আর এই যে গানগুলো শুনছি এগুলো খুব ডেসপারেট না হলে তেমনি বানানোও যায় না, কম্পোজও করা যায় না, গাওয়াও যায় না। চলুন যাচ্ছি পরের গানে, অসাধারণ একটা ক্যাবারে সঙ্গ।

শুনছিলেন এই গানটি রামপুর কা লক্ষ্মণ ছায়াছবি থেকে। আজকের ঝুমে সাসাদ একটু অন্যরকম গানের মেজাজে আছি। হ্যাঁ, নতুন গান সেই গানের সঙ্গে তো আমরা প্রচুর অনুষ্ঠান করি, কিন্তু পুরনো দিনের গানেও যে একটা কি বলবো মজা আছে, সেখানেও যে মাথা দুলিয়ে নাচা যায়, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। আরও অনেক একদম পেছনে চলে যাচ্ছে, 1964 সালের রিলিজ হয়েছিল জিন্দগি ছায়াছবি থেকে।

0: শুনছিলেন এই গানটি, একেবারে অন্য ধারার একটি গান, মোহাম্মদ রফির কণ্ঠে, সজি রহি গলি মেরি মা ঝুনর গোটে মে। ছায়াছবিতে অভিনয় করেছিলেন মাহমুদ, অসম্ভব ভালো একটি ছবি, যারা দেখেছেন ওনারা বলতে পারবেন। আচ্ছা, যাচ্ছি এবারে পরের গানটিতে। খুঁড়ির কাঁটা বলছে 6:14 হয়ে 27 সেকেন্ড, এই 4 ঘন্টার সময় গান, গল্প, আড্ডায় আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা ছিলাম। আর ধীরে ধীরে আপনাদের বিদায় জানানোর সময় চলে আসছে, কারণ রাতের অনুষ্ঠান নিয়ে মানালি ইতিমধ্যেই কিন্তু স্টুডিওতে পৌঁছে গেছে। চলুন, একজন বন্ধু সঙ্গে রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যালো,
1: অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে।
0: আমি আজকে একদম মানে পুরনো গানগুলোই মানে একটু অন্যরকম, একটু মানে মজার গান, একটু খুশির গান, একটু আনন্দের গানগুলো একটু পুরনো দিনের একটু বাছাই করে আপনাদের জন্য রেখেছি।
1: এই গানটা দেখেছি ছবিটা, কুমারা বাপ।
0: হ্যাঁ, কুমারা বাপ, ঠিক ঠিক ঠিক ঠিক। এটাতে আরো আরেকটা গান আছে, চান্দা ও চান্দা, খুব সুন্দর গানটা।
1: ভুলে গিয়েছি, আগে সিডি ছিল না?
0: হ্যাঁ হ্যাঁ, তখন
1: দেখেছিলাম আর কি।

0: ধন্যবাদ। আমি জানি আমাদের শ্রোতা বন্ধুদের ভেতরে অনেকেই এমন রয়েছেন যারা পুরনো গান ভালোবাসেন। হ্যাঁ, ফেলে আসা দিনের গানে আমরা তো একটু পুরনো গান শুনিয়ে থাকি, কিন্তু এই ধরনের গানগুলো সচরাচর শোনা হয় না। সেই গানগুলো থেকে আপনাদের জন্য বাছাই করে গানগুলো নিয়ে এসেছি। অনুষ্ঠান কেমন লাগছে আপনি জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালো লাগা মন্দ লাগা এগুলো অবশ্যই আমাদের জানাবেন। তাতে কি হয়, আমরা আপনাদের জন্য যে কোনো অনুষ্ঠান যখন তৈরি করি তখন আপনাদের কথা মাথায় রেখেই সেই অনুষ্ঠানের গান বা সেই অনুষ্ঠানের যে ধারা সেগুলো বাছাই করে থাকি। সে জায়গায় যদি আপনারা আপনাদের ভালো লাগার কথা জানান দেন আমাদের, তাহলে আমাদের খুব সুবিধা হয় অনুষ্ঠানগুলো আপনাদের মতো করে পরিচালনা করার। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো দিদি, আপনি সব আয়ুর্বেদিক গান দিচ্ছেন তো, খুব সুন্দর। একটু আগে পরশমণির একটা গান দিচ্ছেন লক্ষ্মীকান্তের।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আরো দেন পুরোনো গান।
0: হ্যাঁ দেবো, এবারেও আরো একটি থাকবে আপনাদের আপনাদের জন্য
1: আয়ুর্বেদিক গান।
0: ধন্যবাদ ধন্যবাদ। পরশমণি ছায়াছবি থেকে এই মুহূর্তে আরও একটি গান রইল আপনাদের জন্য।

0: পরের গানখানা শুনব গুমনাম ছায়াছবি থেকে। আপনাদের রাতের সফর সঙ্গে মানালি ইতিমধ্যে স্টুডিওতে পৌঁছে গেছে। আজকের মতো অনিন্দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কথা হবে, গান হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো একদিন। ভালো থাকুন, জুড়ে থাকুন আকাশবাণী এফএম উচ্চান্তর সঙ্গে। সকলকে নমস্কার।
1: জয় হাঙ্গামা কা ভাগ রই তুমে
2: ইয়া আল্লাহ
3: কালে সে ডর গয়ে ক্যা হমে কালে হ্যায়।

তো জানাই। 101.6 MHz FM উজ্জয়ন্তের আজকের সান্ধ্যকালীন আসরে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। আর স্টুডিওর ঘড়িতে কিন্তু এই মুহূর্তে সন্ধ্যে 6:31:27 বেজে গেছে। আর আজ নানান অনুষ্ঠান নিয়ে আপনাদের বন্ধু আর যে মানালি কিন্তু হাজির হয়ে গেছে। হ্যাঁ, বলে দিচ্ছি আজকের অনুষ্ঠানে কী কী রয়েছে আমার ঝুলিতে। প্রথমেই ছন্দে গানে পর্ব রয়েছে, আর আপনাদের ভীষণ এই পর্বে আজ জানেন শুধুমাত্র ত্রিপুরার কবিদের কবিতা নিয়েই কিন্তু থাকব। তারপরেই শুনবেন আপনারা আপনাদের আরও পছন্দের অনুষ্ঠান সুস্বাস্থ্য, রয়েছে প্রণমী তোমারে এবং সেই সঙ্গে রোজকারের মতন আজ রাতে। আর আজ রাতে পর্বে কথা হচ্ছে জ্ঞানের আলো নিয়ে, যেহেতু আজ সাক্ষরতা দিবস তাই আজ জ্ঞান নিয়েই কথা হোক, আলো নিয়েই কথা হোক। থাকবো রাত 11টা পর্যন্ত আপনাদের সঙ্গে। তাহলে স্বাগত জানাচ্ছি আরও একবার ছন্দে গানে পর্বে, এবং ছন্দে গানে পর্বের প্রথম গান আমার খুব প্রিয় একটি গান, তারপরেই নদী নিয়েই কবিতায় ডুব দেব। চলুন সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্তের ছন্দে গানে।

ত্রিপুরার কবি পীযূষ রাউত, তিনি পাহাড় ভালোবাসেন, নদী ভালোবাসেন। কবি পীযূষ রাউত লিখছেন, চোখের সম্মুখে এই যে নদী, ধীর লয়ে বয়ে চলা কলকল্লোলিনী নদী, কখনো বানভাসি জলে দুঃখ ছড়ায়, কখনো শস্যভূমি উপহার দেয়, তার জলে তার পারে তার ঘূর্ণি স্রোতে কোনো নাম তার লেখাজোখা আছে? সে তো কর্ণফুলীও হতে পারে, হতে পারে জিয়াওয়ার আলী, বিপাশা হলেও আপত্তি নেই কোনো, হতে পারে মায়ানমারের ইরাবতী নদী। নামে কি আসে যায়, নদী সে তো নদী। সুমুখে তোমার এই যে অরণ্য ভূমির অত্যুচ্চ পর্বত, শীর্ষ চূড়ায় দুধ সাদা অনন্ত তুষার, রড়রিন রণে সাজানো শরীর, অথবা ঢেউ তুলে নেমে যাওয়া অথই সবুজ, সে কি হিমাদ্রি হিমালয় নাকি মধ্য পৃথিবীর অবাক কিলিমাঞ্জারো, অথবা সীমান্তিক ইউরাল? তার উঁচু ও বিস্তৃত দেহের কোথাও কি খোদিত আছে পরিচয় জ্ঞাপক কোনো নাম? নামে কি আসে যায়, পর্বত সে তো পর্বতই। দেখো নির্নিমেষ চোখে দেখো, দূরের রহস্য ঘেরা দিগ্বলয়ে এক হয়ে যাওয়া সমুদ্রের অনন্ত সুনীল, সে কি ভারত মহাসাগর, চীন সাগর, নাকি দিশাহীন দূর আটলান্টিক? কখনো সুবোধ বালক, কখনো দুরন্ত অস্থির যোদ্ধা, সূর্যোদয় সূর্যাস্তের

মনোরম চিত্রাঙ্কনে ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্মনের তুলি ও ইজেল চোখে পড়ে। নাম কোনো তার, কোনো নাম তার লেখা আছে গাংচিলের ডানায়? গর্জনশীল চল্লিশার দুর্বিনীত হাওয়ায় পাহাড় পাহাড় ঢেবে নামে কি আসে যায়? সমুদ্র সে তো সমুদ্রই, দূরে অদূরে এই যে গ্রাম জনপদ কৃষকের মাঠ শালুক ফুল ফোটা পুকুর বাঁশ ছাড়ে তীর্তীরে হাওয়া, সে তো ভাগ্যপুরও হতে পারে, ভিন দৃশ্যপটে ব্রাজিল অরণ্যের কোনো গ্রাম হতে পারে, সুঘন উত্তাপে দূর মরু শহরের নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে কোনো জনপদ। নামে কি আসে যায়? জনপদ সে তো জনপদই। আমাদের সম্মুখে এই যে একটা মানুষ, তার গায়ের রং আগুনে পোড়া, ইটের মতো তামাটেও হতে পারে, হতে পারে তেল কুচকুচে কালো, সে কোন ভাষায় কথা বলে, গান গায়, বিলাপ করে, সে কি ককবরক? তেলেগু হলেও আপত্তি নেই, অথবা মেরু উত্তরের গৌণ কোনো আঞ্চলিক ভাষা। সুনির্দিষ্ট কি নাম তার? নামে কি আসে যায়? মানুষ সে তো মানুষই, মানুষ সে তো মানুষই।

0: सारेगामा कारवां।
1: ঠাকুরদা আদর করে নাম দিয়েছিলেন সৌদামিনী। সন্ধ্যা যুবতী হলে হাসনুহানা ফুটত অশুদ্ধ গাছের গা ঘেঁষে, আর তাতেই মনে হতো যেন জীবন যৌবন গলাগলি করে আদর খাচ্ছে। ওই অশুদ্ধ তলা, ঘুম ভাঙানো হাসনুহানা আর পুকুর ঘেঁষা জীর্ণ পথ, ওটুকুই আমার নিজস্ব দেশ ছিল। সকাল বিকেল দাওয়ায় বসে স্নিগ্ধ আলোয় বই খুলে বসতাম যখন, তখন অবশ্যই বইয়ের পাতা কানমূলে শিখিয়ে দিত দেশের এ মাথা আর ও মাথা। তবু ভাবতাম এইসব বইয়ের পাতা আমার অশুদ্ধ তলার খবর জানে না, ঘুণাক্ষরেও জানে না। সপ্তমীর এক চিলতে

চাঁদ কেমন ঘরা ভরে জ্যোৎস্না ঢালে। রাঙাদা কানের কাছে মুখ এনে বলতো যখন, জানিস দেশ স্বাধীন হবে, তখন ঘোর লাগা জ্যোৎস্নার দিকে তাকিয়ে ভাবতাম, এই তো বেশ আছি। ঠাকুমা শিল নোড়া থেকে তিল বাটা তর্জনীতে তুলে বলতেন, মায়ামাইন ছেড়াবার স্বাধীনতা, মন চাইলেই কি আর নিঝুম রাইতে জ্যোৎস্নার ভিতর বৈশা থাকা যায়। আমি রাঙাদার খাতার মানচিত্রের ভুল সীমান্ত দাগ নখে ঘষে তুলতাম। তারপর আমাদের অনেকগুলো বছর কেটে গেল, দেশ স্বাধীন হলো, বছর গড়ায় এক অপার অলিক স্বাধীনতার সাথে, নিঃসঙ্গ গাছের ছায়া আর নিষ্কাম চাঁদের আলোর সাথে কৈশোর হয় যৌবন। রাঙাদার ছানি পোড়া চোখের নিচে অসত্য গাছের ছায়া পড়ে, ঠাকুমার হাসিমাখা মুখ ঝুলে থাকে ঠকঠকে শুকনো দেয়ালে, দেশ সাবালক হয় আমাদের আমোদে আহ্লাদে। আমার ভুল সীমান্ত আঁকা হাতে লেগে থাকে তিল বাটার গন্ধ। স্বাধীন পৃথিবীর মানচিত্রে তখন যত্রতত্র হানাহানি। রাঙাদার চিঠি আসে, মায়াটারে বিয়া দিলাম শুধু, পড়তে চাইছিল। স্বাধীনতার সাথে আরো হাঁটা হয় দীর্ঘকাল, প্রাজ্ঞ দেশ নতুন দেখা অসত্য পাতায়ও এসে সজস্র বলি রেখা, আর আমার হাত থেকে তখনও সেই তিল বাটার গন্ধ। হঠাৎ রাঙাদার ফোন, নাতনিটা ফেরে নাই ঘরে, রাইত অনেক। কি যে কস্তরা রাঙা, আজ কবি সব কাণ্ড, মায়া মানুষ কি স্বাধীন হইব কোনো জন্মে? ঠাকুরদা আদর করে নাম দিয়েছিলেন সৌদামিনী, যেন বিদ্যুৎ রেখা, অথচ আমি এক ঘরা জ্যোৎস্নার আলোকে স্বাধীনতা ভেবে কাটিয়ে দিলাম প্রলম্বিত এক পরাধীন জীবন।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।

কবি কাকলি গঙ্গোপাধ্যায় লিখছেন, ডুবে যেতে যেতে লোকটা বলেছিল পৃথিবী সত্যি সুন্দর, বলেছিল শুধু এই পৃথিবী বৃষ্টি ভুলে গেছে। কেউ কেউ শুনেছ এ কথা? কেউ কেউ দেখেছ তার ডুবে যাওয়া? ভর দুপুরে ভরা জলের বুকে তলিয়ে গেল একটি আপাদমস্তক তৃষ্ণা শরীর। সেদিন লোকটির সব ব্যবচ্ছেদ জনসমক্ষে একটাই কথা বলেছিল, ভয়ে কি নির্ভয়ে কিংবা কৌতূহলেই নিছক জমা হলো অনেকেই, নিপুণ অস্ত্রে দেখা গেল সমস্ত ঘটনা, এক ঝাঁক বুনো পাখি ছাড়া উড়ে গেল আকাশে, নদীর জলে স্পষ্ট কলধ্বনি নাকি শোনা গেছিল, ভেতরের কল কব্জা বলতে আর কিছুই ছিল না, শুধু হৃদয়ের জায়গাটিতে আটকে ছিল এক খণ্ড মেঘ, জমাট নিথর। অবাক মানুষগুলো যখন সম্বিত ফিরে গেল, একটা শেকল নাকি মৃত্যুর স্পষ্ট আওয়াজ বাজছিল কান। কবি দিলীপ দাস লিখছেন, এসো অমৃত সন্তান, আমাদের সবার একই তো আকাশ, সবার জীবনের একই সমুদ্র সন্ধান, তবু যে কেন এই ক্ষুদ্র ক্ষুদ্র হৃদয় বিন্যাস, ভাটিয়ালি ভাগ হয়, পড়ে থাকে রিক্ত দীর্ঘশ্বাস, সীমারেখাকে দীর্ঘ চরাচরে যেখানে হৃদয় চায় অসীম পরাপার, আমাদের মাতৃভূমি সারা বিশ্ব জুড়ে যেখানে হৃদয়ের কোনো সীমা নেই, যেখানে অনুভব রাত্রি দিন সেতু পারাপার করে, সেখানেই বেঁধেছে এই জীবনের অর্কপ্রভ ঘর। কান পাতো, শোনো এই সময়ের প্রস্তর, দিনের পাখিরা যখন ভোরের আজানে জেগে ওঠে নতুন জীবনের সমগান গায়, এ সময়ে দক্ষিণ এলো তুমি উত্তরের দিকে, উত্তরে যাও দক্ষিণের কাছে, পশ্চিমে যাও নতুন সূর্য সন্ধানে, হৃদয় আজ হোক এক বিশ্ব পরিবার, সকল মানুষ এসো অমৃত সন্তান, হাত ধরো আমার। তারপর আকাশ রামধনু জীবনের মাস্তুলে উড়ুক, আদিগন্ত পাল এসো সমুরা সারস, মেলো নীল কল্লোলিত কালের পাখা, এসো রিক্ত পরাজিত এসো জয়গান, ওরাও উৎফুল্ল প্রেমের নিশান, এসো কবি অপার অমৃত রাজপথে, হাত ধরো চলো হেঁটে যাই, চলো গান গাই মানুষের জয়সার গান, চলো গ্রামে আলপথে নদী বন্দরে, চলো ফুল পলাশ রেণু ধূসর আকাশে ওড়াই।

কবি বলছেন মানুষের কথা, আকাশ ও দেশের কথা। কবি বলছেন একটা দুঃখের কথা, দুঃখ কি কখনো কারুর বিলাসিতা হয়ে ওঠে? কবি বৃন্দা নাগ লিখছেন দুঃখ বিলাসী। একটা মানুষ ঠিক আমার মতোই দেখতে, হাঁটতে বলতে, কিন্তু কথাগুলো পথগুলো ঠিক আমার মতো নয়, আলাদা। আমি ভিড় থেকে দেখি ও বহু দূরে একটা শুকনো গাছের নিচে একা দাঁড়িয়ে থাকে। আমি ওর সাথে সই পাতি না, ওর সাথে কথা বলতে গেলেই সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায়। আমার চেনা আকাশটা ঠিক আমাকে

চিনতে চায় না। পদগুলো বলে, তুমি তো আমাদের পথিক নও। আমার চোখের পাতায় কুয়াশা জমে, ও আচ্ছন্ন করে আমাকে, ভোলায় আমাকে। আমি ওর মতো হয়ে উঠি, আমার আঙুলের ডগায় তারা জ্বলে ওঠে, আমি ডুবতে থাকি, আমার চুলগুলোতে আঁধার নামে। হঠাৎ ঠেলে সরিয়ে দিই ওকে, বলি, আমি ভালো আছি, হ্যাঁ হ্যাঁ আমি বেশ ভালো আছি, যাবো না তোর সাথে, ভিড়ে হারাবো। আমার চেনা আকাশটা বুকে করে নিয়ে দোলনায় দোল খাবো, আর তারপরই পদগুলো আবার আমার সাথে হাঁটতে থাকে, আর আমার চুলগুলো হাসতে হাসতে হাওয়ায় মিশে যায়।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই সেরা কথা পর্বে। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। আজ সেরা কথা পর্বে গৌতম বুদ্ধের কথায় থাকছি। গৌতম বুদ্ধ, যিনি বলতেন, অতীতকে নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎকে নিয়ে উদ্বিগ্ন হয়ো না, বর্তমান মুহূর্তে মনকে স্থির করে চলো। গৌতম বুদ্ধ বলতেন, ঘৃণা কখনো ঘৃণার দ্বারা দূর হয় না, ভালোবাসার দ্বারাই ঘৃণাকে দূর করতে হয়। অর্থাৎ প্রতিশোধ কিংবা রাগ, আবার রাগও অনেক রাগের জন্ম দেয়। ক্ষমা, সহমর্মিতা এবং ভালোবাসাই মানুষের মধ্যে দূরত্ব কমাতে পারে। তিনি বলছেন, হাজার যুদ্ধ জয়ের চেয়ে নিজের মনকে জয় করা সবচেয়ে শ্রেষ্ঠ। আসলে আমরা কিন্তু নিজেরাই সবার থেকে নিজের বেশি শত্রু হই, নিজের সমস্ত ক্ষতি আমরা নিজেরাই করি। কিন্তু তারপরেও অন্যদেরকে শত্রু ভাবা মন বুঝতেই চায় না। আমরাই কিন্তু অনেক সময় নিজেদের পায়ে নিজেই কুড়ুল মারি, এই জিনিসগুলো ভাবতে হয়। তুমি নিজেই তোমার আশ্রয়, অন্য কেউ তোমার আশ্রয় হতে পারে না। অর্থাৎ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উন্নতির জন্য শেষ পর্যন্ত নিজের ওপরই নির্ভর করতে হয়। আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার শক্তির একমাত্র উৎস। আসলে বাইরের শত্রুকে আমরা সহজেই হারিয়ে দিতে পারি, কিন্তু নিজের লোভ, নিজের রাগ, নিজের অহংকার এবং সেই সঙ্গে নিজের দুর্বলতা, এই সমস্ত কিছুকে জয় করার নামই হচ্ছে সাফল্য।

অন্যকে সাহায্য করলে বা অন্যের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে নিজের সুখ কমে না, বরং আরও তা বেড়ে যায়। গৌতম বুদ্ধের বাণী, শান্তি বাইরের কোথাও নেই, শান্তি তোমার নিজের মধ্যেই রয়েছে। অনেকেই আমরা সুখ ও শান্তির খোঁজে বাইরে ঘুরে বেড়াই, ছুটে বেড়াই, কিন্তু প্রকৃত প্রশান্তি যে আসে নিজের মনকে বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারলে, সেই আসল পদ্ধতিটাই আমরা অনেক সময় ভুলে যাই। আসলে গৌতম বুদ্ধের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের ভেতরে। আর সেই যুদ্ধ জিততে পারলেই মানুষ খুঁজে পায় সেই অপার শান্তিকে, সেই অপার ভালোবাসাকে। এবং এভাবেই কিন্তু জীবনের মুক্তির পথ আমরা খুঁজে ফেলতে পারি, কারণ তিনি বলেছেন পথ চলতে চলতেই পথ তৈরি হয়। অর্থাৎ সাফল্যের জন্য সব উত্তর আগে থেকে জানা দরকার নেই, সাহস করে শুরু করলেই ধীরে ধীরে নতুন সুযোগ ও নতুন পথ তৈরি হয়। তোমার চিন্তাই তোমার জীবন গড়ে তোলে, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি তুমি ইতিবাচক ভাবো তাহলে জীবন ইতিবাচক হবে। তাই জীবনের চিন্তাকে সুন্দর এবং নির্মল রাখা অত্যন্ত জরুরি। এক ফোঁটা জল যেমন কলস ভরিয়ে তোলে, তেমনি ছোট ছোট সৎকর্ম কিন্তু জীবনকে মহৎ করে তোলে। বড় সাফল্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট ভালো কাজই একজন মানুষকে মহান করে তোলে।

গৌতম বুদ্ধ বলছেন, যেমন একটি প্রদীপ অন্য প্রদীপকে জ্বালিয়ে নিজের আলোকে আরও প্রজ্বলিত করে, তেমনি সুখ ভাগ করলেও তা আরও আনন্দের হয়।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সেরা কথা। এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ, তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উচ্চায়ন্ত।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সরকারি সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। আহমেদাবাদে ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের স্টেজ 3-তে ভারত 2টি সোনাসহ মোট 5টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করেছেন। জিএফএফ 2026-এর মূল ভাবনা কৃত্রিম বুদ্ধিমত্তা, পোটেনশিয়াল টু ইম্প্যাক্ট, এজেন্টিক এআই, টোকানাইজেশন, কোয়ান্টাম, ট্রাস্টেড কানেক্টেড গ্লোবাল সিস্টেমস ফর ইনক্লুসিভ ফাইন্যান্স। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিকে মূল ভিত্তি করে ভারত ফিনটেক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে দেশ বিদেশ থেকে আসা সব অতিথি ও প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি আরও বলেন, গ্লোবাল ফিনটেক ফেস্ট বিকশিত ভারত গড়ার যাত্রাকে আরও সুগম করবে।
1: গ্লোবাল ফিনটেক ফেস্ট মে লাগাতার ইয়ে মেরা থার্ড ইয়ার হ্যায়, ইয়ে হ্যাট্রিক বাতাতি হ্যায় কি বিকশিত ভারত কে লিয়ে আপ কিতনে মহত্বপূর্ণ হ্যায়, আপকা কাম কিতনা মহত্বপূর্ণ হ্যায়। হর বার জব মে ইয়াহাঁ আতা হুঁ তো মুঝে পহলে সে জ্যাদা

0: एनर्जी अनुभव होती है, पॉसिबिलिटीज का दायरा एक्सपेंड होता दिखता है। ये साफ साफ लगता है कि रिस्क टेकिंग कैपेसिटी बढ़ रही है, ड्रीम्स और बोल्ड हो रहे हैं, और इसलिए विकसित भारत के फ्यूचर को लेकर मेरा विश्वास और मजबूत हो रहा है।
1: প্রধানমন্ত্রী আজ নাগরিক ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, তারা সমাজসেবা ও পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনযাত্রায় অঙ্গ করে তোলার চেষ্টা করেন। গুজরাটের নভসারিতে বিজেপির নবনির্মিত অফিসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের তৃণমূল স্তরের মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। পিএম স্বনিধি প্রকল্পের সুদূরপ্রসারী ও ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পটি স্বল্প সুদে ঋণ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করেছে। এর ফলে ক্ষুদ্র বিক্রেতা ও ফুটপাতের হকাররা বিশেষভাবে উপকৃত হয়েছেন। এর আগে গুজরাটের ভদোদরায় তিনি 35,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শ্রী মোদি এর পাশাপাশি 20,700 কোটি টাকারও বেশি ব্যয় নির্মিত পশ্চিমাঞ্চলীয় বিশেষ পণ্য পরিবহন করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এখন থেকে বুলেট ট্রেনে চেপে মাত্র 1.5 ঘন্টায় ভদোদরা থেকে মুম্বাই পৌঁছানো যাবে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে এই রেল ও অন্যান্য প্রকল্পের উদ্বোধন করে বলেন, বিকশিত ভারত গড়ে তোলার পথে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ অবদান যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের 12-13 তারিখে নতুন দিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দ্বিপাক্ষিক বৈঠকে রাশিয়ার ইউক্রেন সংঘাতের বিষয়টি উত্থাপন করা হবে।
2: बायलेटरल द्विपक्षीय वार्ता बहुत सारे राजनेताओं के साथ हमारे प्रधानमंत्री की होगी। रशिया और यूक्रेन की जो संघर्ष चल रही है उसकी बारे बात है। ये मुद्दा भी बहुत सारे मुद्दे जब द्विपक्षीय वार्ता होंगे तो बहुत सारे मुद्दे ऊपर उठ के आएंगे और उसमें एक ये मुद्दा भी रहेगा।
1: रशिया ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, ভারত এই দুটি দেশের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সম্প্রতি বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইউক্রেন ও পোল্যান্ড সফর করেন। শ্রী জয়সওয়াল বলেন, শ্রী মোদি যুদ্ধ নিরসনে লাগাতার চেষ্টা চালিয়ে আসছেন। অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, নেপালের ভয়াবহ বন্যায় ভারত সেদেশের ত্রাণ ও পুনর্গঠনে সব রকম সহায়তা অব্যাহত রেখেছে। বর্তমানে 7টি বিমানে 95 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। ভারত চীন সম্পর্ক নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, উভয় দেশই ইতিবাচক পথে এগোচ্ছে। দুটি দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, গতকাল অরুণাচল প্রদেশের ওয়াচা ও চীনের অংশে দামাইতে প্রথম সিনিয়র মিলিটারি কমান্ডার লেভেল ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়।
2: Pursuant to the understandings reached between the special representatives of India and China for consultation and coordination, the WMCC mechanism that we have, meetings of which were held in Beijing and in New Delhi in May and August 2026, respectively, the first senior highest military commander level flag meeting was held at Wacha on the Indian side in Arunachal Pradesh on 6 September and in Damai on the Chinese side on 7 September.
1: ভারতীয় বায়ুসেনা চলতি মাসের 14-16 তারিখ পর্যন্ত জয়সালমিনের পোখরানে ড্রোনাথন 2026-এর আয়োজন করবে। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, এর উদ্দেশ্য হল দেশীয় পদ্ধতিতে আনম্যান্ড এরিয়াল সিস্টেম এবং কাউন্টার আনম্যান্ড এরিয়াল সিস্টেমের প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করা। অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সবই সম্ভব হবে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পৌঁছেছেন। শ্রীলঙ্কার উপ প্রতিরক্ষামন্ত্রী অরুণা জয়াসেকারা এবং শ্রীলঙ্কার ভারতের হাই কমিশনার সন্তোষ ঝা তাকে অভ্যর্থনা জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এবারের গুরুত্বপূর্ণ সফরে রাজনাথ সিং শ্রীলঙ্কার নেতৃবৃন্দের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। বিশেষ করে সামুদ্রিক ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরও জোরদার হওয়া জরুরি। এবারের সফরে প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা অংশ নিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইমান মাজারি হাজির এবং হাদি আল ছাট্টাকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আবেদন জানিয়েছে। সাইবার অপরাধ বিষয়ক আইনের অপব্যবহার নিয়ে এই দুই মানবাধিকার আইনজীবীর দীর্ঘ কারাবাসে অ্যামনেস্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এক চিঠিতে তারা বলেছে, এই দুই আইনজীবীকে গ্রেপ্তারের আগেই তাদের আগাম জামিন মঞ্জুর হয়েছিল। তা সত্ত্বেও চলতি বছরের 23 জানুয়ারি তাদের গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদের একটি দায়রা আদালত তাদের প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্টের অধীনে 10-17 বছর কারাদণ্ড দিয়েছে। বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকার বঙ্গভবনে সেদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এই বৈঠকে উভয় পক্ষই দুটি দেশের জনগণের পারস্পরিক স্বার্থের সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী ত্রিবেদী বলেন, তাদের মধ্যে আলোচনায় ভারত বাংলাদেশ সম্পর্কের গভীরতার বিষয়টি উঠে আসে। দুটি দেশের অভিন্ন ইতিহাস,

সাংস্কৃতিক মেলবন্ধন এবং জনগণের মধ্যে সম্পর্ক বিশেষ তাৎপর্য বহন করছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারতের দ্বিতীয় তথা শেষ পর্ব। দেবাশিস চৌধুরী ও দীপ পুরকায়স্থের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। গোটা বিশ্ব থেকে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এই দিনটি পালিত হয়। শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী আজ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, সাক্ষরতা জ্ঞান, সুযোগ ও ভালো ভবিষ্যতের দ্বার উন্মুক্ত করে। তিনি দেশবাসীকে আজকের দিনে শিক্ষা শক্তিকে উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুজরাটের একতানগরে আগামী 22শে সেপ্টেম্বর 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছরের পুরস্কার প্রাপকরা বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের এবং নানা সিনেম্যাটিক ফর্মে তাদের অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে নন ফিচার ফিল্মে বিভাগে এবং রাম নামে শ্রেষ্ঠ ডকুমেন্টারি ফিল্ম হিসেবে জুরি দ্বারা মনোনীত হয়েছে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং অসম বিধানসভার প্রাক্তন সদস্য ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সরকার রাজস্থান, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানার ITI ক্লাস্টারগুলির জন্য 735 কোটি টাকারও বেশি প্রকল্পের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা ছাড়পত্র দিয়েছে। এর মধ্যে রাজস্থানের জন্য 241 কোটি টাকা, উত্তরপ্রদেশের জন্য 240 কোটি টাকা এবং তেলেঙ্গানার জন্য 254 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITIS অর্থাৎ PM সেতুর পঞ্চম জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এটি অনুমোদিত হয়। বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার পর সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির বিরুদ্ধে পরিস্থিতি জটিল ও উত্তপ্ত করার জন্য অভিযোগ করেছে। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুতি গোষ্ঠী সেদেশের একাধিক শহরের বিভিন্ন অসামরিক হামলা চালিয়েছে। এর ফলে শিশু ও নারীসহ 73 জন নাগরিক আহত হয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেছেন, এই হামলা এক দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি প্যারাসিজের স্টেজ 3-তে শেষ দিনের আগে আজ ভারত 2টি সোনা, 2টি রৌপ্য, 1টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক পেয়েছে। পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তোমর কুমার ও শ্যাম সুন্দর স্বামী ইরাকের আব্বাস কাসিম ও আনোয়ার আল দাউদকে 152-139 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে গ্লোবাল ফিনটেক ফেস্ট 2026-এর উদ্বোধন করেছেন। আসন্ন ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। যথাযোগ্য মর্যাদায় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা তিনি ককতুমা বুবাক রকংখা মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি বদোদরা তৈ নবসারী ও কিচাশ খামক্রাই গান তাংবু তাংনো চেঙ্গেরেখা তৈ কুনালা কাইখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী রং তৈ আইখর ন হামচাজাক তৈ চুকচাক ভারতনি থং হই ফানবকসিনো এডিসি ভিলেজ কমিটিনি চংবারেনি চংবলাই ইয়াসাকমা তিনি পাইখা চংবলাই রকনো খনা আমজক নাইজাগানো ডিজিটেল ত্রিপুরা স্নাম তিসানা নাহারী বসকাঙ্গী তঙ্গ ত্রিপুরা হাপাং হই সাকা রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় তাবুক ককতুমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি বদোদরা তৈ নবসারী ও কিচাশ খামক্রাই গান তাংবু তাংনো চেঙ্গী কুনালা কাইখা বদোদরা ও খক থাম চিবা সাই রাজাক রাংনি গবাং তাংবু তাংনো চেঙ্গীরিবৈ মন্ত্রীবক্রক ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট ই করিডোরনি কাইথাম নাংকুকমা দীখিল নো বসংনি বখাক ইয়াফারি রেখা আবুবাই হাকতনি ডেডিকেটেড ফ্রেইট করিডোর নেটওয়ার্কনি সামুং চা সাকা মন্ত্রীবক্রক সাকা বেবাগৈ নৈ সাই চার লাখ কিলোমিটার কলক অক করিডোর ভারতনি নাংকুকমা তাংবেখে হামসামুংনি মারি আবনকারী মন্ত্রীবক্রক কিচাশ কতাল পজা রকানাই মালখুং সেপ তৈ টান্ডা রোদ বদোদরা ট্রেন সেপ নব চেঙ্গিরেখা রেল তৈ বসংলা

0: আর ফুয়ারমং চেং ফেরাং তাং বতাং তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা বিশেং নক বাকমানি সামুং বতাং নব চেঙ্গেরেখা মন্ত্রীবক্রক নভসারি ও বিজেপি নি কতাল হাইটেক হাবানক ন চেঙ্গেই মন্ত্রীবক্রক হদানি সেবা খাইনাতে স্রাই স্রাই তংমান শালব্রুম নি লাংমাব লয় খাইনানি কবকমুং নারেখা মন্ত্রীবক্রক হাকতনি হামক্রায় শিখলারক নি বারজানি কক্ন খুরসাখা
1: দুনিয়া কে সামনে সুপার পাওয়ার বনা হো দেশ তৈরি উসকা ইকো সিস্টেম ভি বানানা হোগা ইহি কাম ভারত গ্রাউন্ড পর কর রাহা হ্যায় তবি কিসি দেশ সে ইউরেনিয়াম কে লিয়ে সমঝোতে হো রহে হ্যায় কিসি সে ক্রিটিক্যাল মিনারেলস অর রেয়ার আর্থ মিনারেলস কো লেকর সমঝোতে কিয়ে জা রহে হ্যায় এ সারি মেহনত দেশ কে যুবাও কে ফিউচার সুরক্ষিত করনে কে লিয়ে দিন রাত মেহনত করকে কি জা রহি হ্যায়
0: মন্ত্রীবক্র গসালো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনাতে পোষণ মানি বিসিসি পুংমানোরগৈ ব্রী তেচরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী নি কাইসা কক্ষাল হদালাম শেয়ার খ্লাইকা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু অ তালনি নৈচিনী শালমারি গুজরাট নি একতানগর ফিল্ড ছিনি চিনই বসন্ত কেশকাত ইয়াফারানো ককথুমতে আওয়াইমুং ককচং লাইনকনি বখাক্তই সাজাখা তাকলাইনি সকাত ইয়াফারমাও দাল বিদাল ককতাই তকেনি দাল বিদাল বাবাইন খুরসাইতি সাজাগানো মারাঠি সাঁওতালি তামিল মালায়ালম তেলেগু কন্নড় নখবই জুদা জুদা ককতাই কাহামকুক তকেনি বাবাই রকন সকাত ইয়াফারমানি বিশংতি গসিমুং ইয়াফার জাগানো বসং রাজাখনি ফাতারো হাকতনি জুদা জুদা থায় বসন্তকে সকাত ইয়াফার্মা পান্ডার যুগালেনি ককচং মুগনাহারকা নাইখং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই রুশনি রাষ্ট্রবক্রক ভ্লাদিমির পুতিন ব্রিক্স কক মালাইমুংনি আলাইদা জরাব বাবাইনী ককলাম সালাইমাব আচুগানো বৈহা ককচং লাইনকনি খুকফাং রণধীর জেসওয়াল তিনি কক তুমা থুমনাই রকনি কক মালাইমুঙ্গ অকক শাখা ব শাখা অকক মালাইমাও রাশিয়া বাই ইউক্রেন জবা নাংলাইমানতৈয়ী কবাংকু কক সালাইজাগানো দিল্লি কতালো তৈ কাইসা ভার্চুয়াল ব্রিফিং ক্রেমলিন নিখোক ফাং দিমিত্রি পেসকপ ককতুমা থুমনাই রকন শাখা অজা খরকনই খরকসাতে খরকসানী হামারি ক্রংজাকন তৈ ককলাম সালাইয়ানো হনিব খাখলাই জাগো পেসকপ শাখা রাশিয়া হায়ুংনি কবাংকুক রকনি বিশিং ভারতন কাইসা মজমকতর দায়নাই হনই ওয়ানসুগো ক্রেমলিন নিখোক ফাং তৈব শাখা অ সেপ্টেম্বর তালনি সালচি নৈ তৈ সালচি থাম সাল মারিব ব্রিক্স কক মালাইমুঙ্গ কক সালাইজাকনাই রকনি বিশিং খুরসাজাক থাই যতনি কুচুগ তঙ্গানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবা এআই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শাখা হাকতনি তাংসে বাইশ নামজাক বুলেট ট্রেন আমজক মুংতৈ চলিরি জাগানো তিনি বদুদ্রা ও নমো ফর বিকশিত ভারত পান্ডাও ব অকক শাখা ব শাখা ও বুলেট ট্রেন মন্ত্রীবক্রকনি বাইথাং চুকজাক ভারতনি ওয়ানসকম বাই খা বাচাউইস নামজাখা বুলেট ট্রেনি পুইলা বুখুংনি বেকরেপ নামা সামুং সালকিচা সেকাং পাইখা বস্কাং বিশিনি মে তাল এবা জুন তাল আমজক মুংতৈ চলিমানি উল অ বুলেট ট্রেন ও মন্ত্রীবক্রক পান্ডাতৈ চেঙ্গৈ রিওয়ানো মুং গনাং রচাব গরং ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকানি তিনি আচাইমানি বিশি সারা পুংমা সাল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ভূপেন হাজারিকানি ফাইসিং বরম রেবৈ খুলুমুং ইয়াফারকা হদালামো মন্ত্রীবক্রক শাখা ডক্টর ভূপেন হাজারিকানি খরাং হাকতর গনাঙ্গৈ আসামনি লাংমাতে ভারতনি সালচি সালকা আমচাইনি সিসামানো তুনি রিমানি রচাব মুংনি বিশিংতৈ লেখাবাই আলুকু রকনি ওয়ানসকমা খাকামা রকন ব ফুনুক লাংখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকানি আচাইমা বিশি সারা পুংমানো রগৈ বিনি ফাইসিং বরম রবৈ খুলুমা খুলুমুং ইয়াফারকা হদালাম ব শাখা ভূপেন হাজারিকানি রচাপমুং অসমীয়া হুকুমুন হায়ুংনি থানি রমৈ তিশাকা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হডালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হায়ুং বেরামনি আইখর সৃংমা সালন রগৈ রংমন্ত্রী প্রহ্লাদ যোশী শাখা আইখর সিনেমা রংমা সেপ তাই কাইসা কাহাম কতাল থিনাংনি দগারলাম ফিয়গৈরব হদালাম মোচাং যোশী অ আইখর সিনেমা রংমাও কেব উকলগ ক্লাইয়ী টংয়াতৈ অবহাই ক্লাইসকনানি বাকি বাইথাং সুমাইতাংনানি কবখা বসাকা কাইসা রং রং হদানো ওংখা হামচাজাক ভারতনি থং মন্ত্রীয়করা প্রফেসর

ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি রংতাই আইখর্ন হামসাজাক তৈ চুকজাক ভারতনি থংহনই ফান বক্সিনো তিনি দিল্লি কতাল বসং আইখর শ্রংমা সাল তৈ উল্লাস বাণিক নৈ সাই নৈ চিদক পান্ডাও ব অকক সাকা মন্ত্রী অক্রা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনী নাহার মুংঙ্খা বিরাসাত ভি বিকাশ ভি অমন্ত্রণ বুষ্কাঙ্গ তনিউই কাইসা এল এম রুকজাক ভারত সংসাই তিসানা তৈ আবনি লগি হা কতনি হামসাজাক হুকুমু খাতি নারকনানি সাকা ফান বক্সিননা মন্ত্রী অক্রাতেই বসাকা হাকতনি রংনি সেপ্ন শৈলামত লাংনানো নাহারই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি বসং রং রায়দা জল ফ্লাইকা আবনি লগে লগে রংনতেই বচুকজাকতে লাইতেসা খাইনাও হাপাং রং বাইবাকসা তাং সেপ্ন গদাল রেখা হনিব খুসাখা ব হাস্তে হাপাং রংনি হামক্রায় আলাইদাকে সাকথারই সামং তাঙ্গি দঙ্গ হনিব খুসাখা মন্ত্রী অক্রা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি বাকি চংব্লাই আসাকমা তিনি পাইখা অ চংব্লাই রগ্ন খা আমজক নাইজাগাদ চংব্লাই রসাই নাহারনানি পাইথাক সাল অ তালনি সালচিসা সালমারি খুরসাইমানু অ সেপ্টেম্বর তালনি সালচি নৈ চি চার সালমারি ও বারা চার চিসনি ভিলেজ কমিটিনি বেবাগৈ ব্রী সাই বারা চুকু চিসনি আচুক ঠাইনি বাকি বোট ইয়াসাক জাগানো বোট লেখা জাগানো অক্টোবর তালনি সালবা সালমারি ও রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায়সাকা ডিজিটাল ত্রিপুরা স্নামতিসানা নাহারৈ বুসকাঙ্গৈ তঙ্গ ত্রিপুরা হাপাং তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন রং ওয়ানসক তাং তৈ ককথুম তাং সেপনাইখুংনি সাকথার্ম বাই অনলাইন পেনশন মডিউল খ্লাইশকনানি বাকি নেক্সট জেন এইচ আর এম এস পোর্টাল জেঙ্গৈ ব অকক সাকা মসাং সিনহ রায়সাকা স্রাই স্রাইকে হাপাংনি সেপ্ন লুকুরকনি থানি লাইতে সাকে সগৈ রেনানি ওংখা হাপাংনি নাহারমুং হাপাংনি সামুংনি থাইও পেপারলেস ই অফিসনি সামুংব রমজাখা পান্ডাব রংমন্ত্রী ডিজিটাল সার্ভিস বুক রকবৈ রায়দা এবা সিস্টেম কাইব্রীনি অনলাইন সেপ চল খাই রেখা হায়ং ফিজিওথেরাপি সালনরগৈ তিনি আগরতলা আউলিব কাইসা হজাকমুং হিমবতক সংসাজাকা থংকরংতাই দ্রোণাচার্য সকাতমানজাক বিশ্বেশ্বর নন্দী রবীন্দ্র শতবার্ষিকী নখলা নিশিমি অ হিমবতকন চেঙ্গৈ রেখা ব হায়ং ফিজিওথেরাপিনি সালনি নাংকুকমানি কগ্ন খুরসাবৈ ককনা রেখা ব শালব্রুম শাকনু নাইকলৈ তংনানি তাই শাখাম আমজকমুংনি শাখা ফান বক্সিনখা বিলোনিয়ানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজও তিনি রাং পুইসানতেই সাবুই মানমানি শিবির কাইসা সংসাজাখা আর বিআই নি সাকথার্মাবাই তাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি চুবাচুবাই স্রংনাই স্রংনাই জগ রক্ন রংনতৈ রাংনতৈ হজাকমুং বাংরানো নাহারৈ শিবির যুগালি জাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই কম থিংজাক পইলা ডিভিশন সুপার ফোর ক্রিকেট বাতাইমুং খানানি সিমি চেঙ্গানো অ বাতাইমুঙ্গ কসমোপলিটন চলমান সঙ্গ ইউবিএসটি তাই ওপিসি মানজাগানো তাবুক নবাতিবারনি ককতুমা বসকাং দাম নৈচি ব্রিয় সালচি ধলাই গুমতি হাঙ্করো ফেরাঙ্কগৈ কবাং বাতি ওয়াইমানো হনৈ হজা খ্লাই রেখা নবাতিবার নাইখং খনা তুংমারি তঙ্গানো সাকাবো থামচি থাম ডিগ্রি তে খামাবো নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি তংমানি সাকাবো থামচি ব্রী দশমিক চার ডিগ্রি তে খামাবো নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সেকাং ককতুমা বুবাগ্রক তৈ বৈশা সাফিরো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি তিনি গুজরাট নি বদোদরা তৈ নভসারি ও কিজাসে খামক্রাই গনাং তাংবতাং চেঙ্গে রেখা তৈ কোনালা কাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি রংতাই আইখর্ন হামসাজাক তৈ চুকজাক ভারতনি থংহনৈ ফান বক্সিনো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি বাগৈ চংব্লাই আচাকমা তিনি পাইখা চংব্লাই রগ্ন খনা আমজক নাইজাগানো ডিজিটাল ত্রিপুরা স্নামতিসানা নাহারৈ বুসকাঙ্গৈ তঙ্গ ত্রিপুরা হাপাং হনৈ সাকা রংমন্ত্রী প্রণজিৎ সিনহা রায় কক্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো খনাফুং দামসনি তাময় সতী ব্রীজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যারা জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্যই উন্মুক্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। আগামীকাল মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11 সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28 সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা আগামী 5ই অক্টোবর। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ আগরতলার প্রজ্ঞা ভবনে অনলাইন পেনশন মডিউল নিশ্চিত করতে নেক্সট জেন HRMS পোর্টালের উদ্বোধন করেন। এর ফলে এখন থেকেই সরাসরি কর্মচারীদের ছুটি, GPF, পেনশন এবং ডিজিটাল সার্ভিস বুকের পরিষেবা সহজতর হল। অর্থ পরিকল্পনা এবং তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বচ্ছতার সঙ্গে সরকারি সুযোগ সুবিধা জনগণের কাছে সহজে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যেই কর্মক্ষেত্রে কার্যকর হচ্ছে পেপারলেস ই অফিস ব্যবস্থাপনা। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া গড়ার, রাজ্য সরকারও সেই দিশাতে এগিয়ে চলেছে। তাই বিধানসভা থেকে শুরু করে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত পেপারলেস ই অফিস ব্যবস্থা চালু করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব ডক্টর প্রশান্ত কুমার গোয়েল, প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল অডিট শৈলেন্দ্র বিক্রম সিং, অ্যাকাউন্টেন্ট জেনারেল ANDD রণেন্দ্র সরকার, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার প্রমুখ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালানো হবে। আজ বদোদরায় নমো ফর বিকশিত ভারত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, বুলেট ট্রেন তৈরি হচ্ছে তার প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত। বুলেট ট্রেনের প্রথম বডি ফ্রেমের কাজ গত পরশু সম্পন্ন হয়েছে। আগামী বছরের মে অথবা জুন মাসে পরীক্ষামূলকভাবে চালানোর পর বুলেট ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা ও সাক্ষরতাকে উন্নত ও শক্তিশালী ভারতের স্তম্ভ হিসেবে সবসময় গুরুত্ব প্রদান করেন। আজ নতুন দিল্লিতে জাতীয় সাক্ষরতা দিবস এবং উল্লাস মেলা 2026 অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হল বিরাসত বিকাশও এই মন্ত্র অনুসরণ করে একটি জ্ঞানভিত্তিক ভারত গড়ে তোলা এবং একই সাথে উন্নয়নের পাশাপাশি দেশের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বের উপরও জোর দেওয়া। তিনি বলেন, যারা জ্ঞান এবং শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। মুখ্যমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে চালিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। পাশাপাশি শিক্ষাকে আরও কার্যকর এবং সহজলভ্য করতে সরকার শিক্ষার সঙ্গে প্রযুক্তিকেও যুক্ত করেছে বলে তিনি জানান। তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষার মানোন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার আজ জন্মশতবার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠস্বর সমগ্র দেশের কাছে অসমের প্রাণস্পন্দন এবং উত্তর পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল। সঙ্গীতের মাধ্যমে অগণিত মানুষের ভাবনা এবং আবেগকে তিনি প্রকাশ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, ভূপেন হাজারিকার সঙ্গীত অসমীয়া সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিক্স সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই আলোচনায় রাশিয়া ইউক্রেন সংঘাত অন্যতম আলোচ্য বিষয় হতে চলেছে। নয়াদিল্লিতে আরও একটি ভার্চুয়াল ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পেসকভ বলেন, রাশিয়া বিশ্ব সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ভারতকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে আলোচ্যসূচির শীর্ষে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন AIR অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে AIR নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বদোদরা এবং নবসারিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি প্রকল্পের সূচনা করে তিনি ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ

0: করেন। এর ফলে দেশের ডেডিকেটেড ফ্রেট করিডোর নেটওয়ার্কের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রায় 2,800 কিলোমিটার দীর্ঘ এই করিডোর একবিংশ শতাব্দীর ভারতের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সাফল্য। এদিন তিনি একাধিক নতুন মালগাড়ি পরিষেবা এবং টান্ডার রোড বাদোদরা যাত্রীবাহী ট্রেনেরও সূচনা করেন। পাশাপাশি রেল ও জাতীয় সড়ক সম্প্রসারণ, কাদানা বাঁধে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি প্রদানের কর্মসূচির সূচনা হয়। নবসারীতে বিজেপির নতুন হাইটেক কার্যালয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী সামাজিক সেবা এবং পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার আহ্বান জানান। সরকারি প্রকল্পের সুফল সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও তিনি জোর দেন। প্রধানমন্ত্রী দেশের সার্বিক বিকাশে যুবশক্তির ভূমিকার বিস্তারিত উল্লেখ করেন।
1: এআই মে দুনিয়া কে সামনে সুপার পাওয়ার বননা হয় তো দেশ কো উসকি তৈয়ারি উসকা ইকোসিস্টেম ভি বানানা হোগা। ইয়াহি কাম ভারত গ্রাউন্ড পর কর রাহা হ্যায়। তবে কিছু দেশ সে ইউরেনিয়াম কে লিয়ে সমঝোতে হো রহে হ্যায়, কিছু সে ক্রিটিক্যাল মিনারেলস অর রেয়ার আর্থ মিনারেলস কো লেকর সমঝোতে কিয়ে যা রহে হ্যায়। এ সারি মেহনত দেশ কে যুবাওঁ কে ফিউচার সুরক্ষিত করনে কে লিয়ে দিন রাত মেহনত করকে কি যা রহি।
0: একই দিনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং পোষণ মাসের 10 বছর পূর্তি উপলক্ষে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবীর একটি নিবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি ব্যবস্থাকে গণ আন্দোলনের রূপ দেওয়া এবং মাতৃপুষ্টি ও শিশুর পরিচর্যার উপর জোর দেওয়াই অপুষ্টিমুক্ত ভারত গড়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছেন, এবছর বিভিন্ন ভাষা ও চলচ্চিত্রের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিকেল 370 শ্রেষ্ঠ ফিচার ছবি এবং ভাঙার শ্রেষ্ঠ নন ফিচার ছবি নির্বাচিত হয়েছে। রামনামি পেয়েছে শ্রেষ্ঠ তথ্যচিত্রের সম্মান। ব্রহ্মযুগমের জন্য মামুটি এবং চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাচ্ছেন। আর্টিকেল 370 জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পাবেন ইয়ামি গৌতম। স্বাতন্ত্র্য বীর সাভারকারের জন্য শ্রেষ্ঠ নবাগত পরিচালকের পুরস্কার পাবেন রণদীপ হুডা। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নন ফিচার বিভাগে একটি সাঁওতালি ছবিও সম্মানিত হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের লক্ষ্যে আজ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের 65 জন বুথ লেভেল অফিসার এবং 7 জন সুপারভাইজারকে নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। তিনি শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে এসআইআর হেল্প ডেস্কের উদ্বোধন করেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে আজ আর্থিক সাক্ষরতা শিবির অনুষ্ঠিত হয়। আরবিআইয়ের উদ্যোগে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় ছাত্রছাত্রীদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজ আগরতলা শহরে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। বিশিষ্ট ক্রীড়াবিদ এবং দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পদযাত্রার সূচনা করেন। তিনি বিশ্ব ফিজিওথেরাপি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, খেলাধুলা এবং দৈনন্দিন জীবনে শারীরিক সুস্থতা বজায় রাখতে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্য সচেতনতার উপরও গুরুত্ব আরোপ করেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার 4 ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবে কসমোপলিটন, চলমান সংঘ, UBST এবং OPC। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা ধলা এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, যারা জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ, শ্রেষ্ঠত্বের শিখর তাদের জন্য উন্মুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের বদোদরায় ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের উদ্বোধন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 22 সেপ্টেম্বর গুজরাটের একতানগরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। টিসিএ পরিচালিত প্রথম ডিভিশন সুপার 4 ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী আগরতলা এবং এফএম অজন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আগামী 10ই সেপ্টেম্বর আমরা বিশ্ব আত্মহত্যা

0: প্রতিরোধ দিবস হিসেবে পালন করি। আর এই দিবসকে সামনে রেখে আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলবো আত্মহত্যা প্রতিরোধ নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক জ্যোতির্ময় ঘোষ, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমে যেটা জানবো যে আত্মহত্যা, যেটা নিয়ে আজ কথা বলবো আত্মহত্যা প্রতিরোধ, আত্মহত্যা বলতে কি বুঝবো?
1: খুবই সুন্দর আপনার প্রশ্ন। আমি প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি এই কারণে যে আপনারা আজকের এই দিনটিকে বিশেষ করে সুইসাইড প্রিভেনশন, ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে, আমরা সেটা টেন্থ সেপ্টেম্বর 2026 আমরা পালন করতে যাচ্ছি। তো সেই দিক থেকে আমি বলতে চাই, আপনি যেই কোশ্চেন আমাকে করেছেন যে সুইসাইড, যেটা আমরা বাংলায় বলি আত্মহত্যা, তো সেটার দিক থেকে যদি বলেন, এটার বিভিন্ন দিক আছে। আমি শুধু একটা দিকেই বলবো, বিশেষ করে মানসিক দ্বিধাগ্রস্ত যারা, ডিপ্রেশন, ডিপ ডিপ্রেশন, মেজর ডিপ্রেশনে যারা ভোগেন, তারা সাধারণত এই ধরনের সুইসাইড নেওয়ার যে অ্যাটেম বা সুইসাইড করার যে টেন্ডেন্সি, এটা এদের মধ্যে একটু বেশি দেখা যায়। এই ছাড়াও আপনি ধরেন, আমরা যেটা বলতে চাই যে ডিপ্রেশন, ডিপ্রেশন কেন আসছে, ডিপ্রেশন আসার পেছনেও আপনি যদি ভাবেন তাহলে বিভিন্ন দিক আছে। যেমন ইকোনমিক্যালি যারা খুবই দুর্বল থাকে, এডুকেশনের থেকে যারা খুবই দুর্বল থাকে, পিছিয়ে পড়ছে যারা, ধরেন সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তে সর্বাঙ্গীনভাবে যে একটা লোককে চলতে হলে তার যে বেসিক নিড, যে একটা ঘর দরকার, একটা বাড়ি দরকার, একটা খাওয়ার দরকার, একটা সুসুন্দর স্বাস্থ্য সুন্দর রাখার জন্য তার একটা হেলথ সুস্বাস্থ্যর অধিকারী দরকার, এই যে সমস্ত কিছুগুলি যদি আপনি বিচার করেন, তাহলে আমাদের সোসাইটিতে এখনও অনেকেই আছেন যারা প্রভার্টি লাইনের নিচেই আমরা বলতে পারি, যার জন্য এদের মধ্যে প্রথম দেখা যেত এই প্রবণতাটা বেশি। কিন্তু আজকাল দেখা যাচ্ছে না, আমাদের
0: ছড়িয়ে গেছে,
1: ছড়িয়ে গেছে
0: আজকে, এই জন্যই কিন্তু আমাদের আলোচনার তাৎপর্যটা অনেক বেশি।
1: হ্যাঁ, অনেক বেশি। তো আমরা সেই দিক থেকেও যদি বলতে চাই, আমাদের দেশ এখন অনেক উন্নত হয়েছে। এখন আমাদের স্বাস্থ্য যদি বলেন, স্বাস্থ্য দিক থেকেও আমরা এখন অনেকটা সচেতন হয়েছি। এখন আমাদের যে ফিজিক্যাল যে স্বাস্থ্য, সেই বিষয়ে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট, সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার উপরে ভীষণ জোর দিয়েছেন, এবং আমাদের পাবলিক স্কুল লেভেল থেকেই তাদেরকে অ্যাওয়ারনেস, সেন্সিটাইজেশন, এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ওদেরকে সদা সর্বদাই স্বাস্থ্যের প্রতি যাতে নজর দেওয়া হয়, সেই বিষয়ে বিশেষভাবে চিন্তা করার জন্য ওনারা সবসময় সর্বাঙ্গীনভাবে চেষ্টা করে যাচ্ছেন।
0: তো আপনার কাছে আরেকটা যেটা জানতে চাইবো, যে আপনি বলছিলেন যে এই যে ডিপ্রেশন থেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তো এই যে ডিপ্রেশনটা, সেটা কি মানে শুধু এবার মানসিক দিক থেকে অনেকটা দুর্বল যারা হচ্ছেন সেই পথ বেছে নিয়েছেন, কিন্তু আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি যে তরুণী যারা আছেন ওদের মধ্যেও কিন্তু অনেকে এই পথ বেছে নিচ্ছেন, সেটা কেন হচ্ছে?
1: এটা দেখুন, এটা যেটা বলছিলাম আপনাকে, যেমন ইকোনমিক্যাল যদি স্বাধীনতা না থাকে, সেটা একটা বিরাট অন্তরায়। এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করার বিষয় বা অ্যাটেম নেওয়ার বিষয় বা এই বিষয়ে ভাবা, তো ঠিক সেরকম আপনার যদি চাকরি যদি না পায়, কোনো এমপ্লয়মেন্ট যদি না থাকে, আনএমপ্লয়মেন্ট যে বিষয়ে আমরা, যেটা এখন সবাই সবচেয়ে বার্নিং প্রবলেম, যেটা গভর্নমেন্ট তো আর সবসময় সবাইকে 100% দিতে পারবেন না, কিন্তু সেটা

0: একটা বিরাট অন্তরায় পড়াশোনা করার পরে ইয়ং জেনারেশন যারা চাকরির আশায় খুব বসে আছে, এক্সাম দিচ্ছে, বিভিন্ন কিছু করছে, ইভেন এক্সাম পাস করার পরেও আপনার কারণ আমার পোস্ট তো নেই, আমি কোথা থেকে দেব? আমার পোস্ট আছে দুইটা, এখন আমার ক্যান্ডিডেট আছে 10 জন, তাহলে সেইভাবে 8 জন বাদ হয়ে যাবে। তো এই যে বাদ হয়ে গেল, এদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেসিভ কগনিশন হলে জীবন আমি অকৃতকার্য, কিছুই করতে পারলাম না, পড়াশোনা করলাম, বিশেষভাবে এক্সামে উত্তীর্ণ হলাম, কিন্তু আমি আমি পেলাম না, তাহলে তখনই তাদের মধ্যে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে আপনার এই যে ডিপ্রেসিভ কগনিশনটা, মনের যে ভাবটা, তাহলে আমি আর বেঁচে থেকে কি করব, আমি বেঁচে থাকার আমার লাভ কি? কারণ পৃথিবীতে এসে আমি অলরেডি 30 বছর 32 বছর কাটিয়ে ফেলেছি, আমি কিছুই বাবা মাকে দিতে পারছি না, কিছুই বাবা মার জন্য চিন্তা করতে পারছি না, তাহলে অবশ্যই আমার এই জীবন রেখে বা এই জীবন আমার কন্টিনিউ করে আমার হয়তো কোনো লাভ নেই, কারণ কেউ আমাকে সেটা রিকগনাইজ করবে না।
1: বা আর অনেক সময় যেটা ওরা বলে থাকে যে আমাকে কেউ বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না,
0: না তো সেটার দিক থেকে ধরুন এখন দেখুন এই যে একটা মোবাইল, এত সুন্দর আমাদের এখন, এটা কত কিছু আমরা জানতে পারি, কিন্তু এখন ইয়ং জেনারেশনের মধ্যে এটা দেখা যাচ্ছে, এখন তো আপনার কেউ কারোর সাথে দেখা করতে হয় না, এই মোবাইলের মাধ্যমে আপনার ওদের মধ্যে অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে, ওদের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে, সব কিছু আপনার মোবাইলের মাধ্যমে, কেউ আসেনি, কিন্তু ফেস টু ফেস কেউ দেখা সাক্ষাৎ নেই, এর মধ্যেও কিন্তু সব কিছু হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখুন এই যে কাণ্ডকীর্তিগুলা, এগুলি যে চলছে বা এগুলি যে হচ্ছে, এটা কিন্তু আপনার, আমরা যেরকম ওই যে বললাম আপনাকে মোবাইলটা আমাদের খুব দরকারি জিনিসের মধ্যে একটা, কিন্তু এটার অপব্যবহার হচ্ছে।
1: ডাক্তারবাবু আলোচনায় ফিরছে, একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: বলছি যে প্রসঙ্গে কথা বলছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন একটা বিষয়কে কেন্দ্র করে বহু চর্চিত হয়ে গেছে এই বিষয়টা, আরো সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না।
0: আচ্ছা,
2: ঘটনা হচ্ছে গিয়ে আপনি যে কথাটা বলছেন এটা নেগেটিভ এফেক্ট থেকে, আমি যদি একটু খুশি হই আপনি যদি পজিটিভ এফেক্টটা বলেন, বিষয়টাকে বুঝতে পারছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝতে পারলাম।
2: কিছু করার নেই আপনি যেটা বলছেন,
0: গভর্নমেন্ট দেখেন এখন কত ধরনের প্রোগ্রাম করেছে, যেমন স্টেট মেন্টাল হেলথ প্রোগ্রাম একটা প্রোগ্রাম চলছে, বিশেষ করে আপনার নট অনলি ফর সুইসাইড প্রিভেনশন, মেন্টাল হেলথটাকে কিভাবে উন্নত করা যায়, কিভাবে আপনার সেটাকে দাঁড় করানো যায়, মানুষকে কিভাবে সেন্সিটাইজ করা যায়, এটার থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়, এটার বিভিন্ন দিক আমরা এখন আলোচনার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে, সাইকোথেরাপির মাধ্যমে, ফার্মাকোথেরাপির মাধ্যমে, ইভেন ইসিটি থেরাপির মাধ্যমে আমরা বিভিন্ন দিক থেকে সেটার পূর্ণ যে সহযোগিতা বা পূর্ণ যে চেষ্টা, সেটা আমরা সমস্ত দিক থেকে চালিয়ে যাচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রত্যেকটা স্বাস্থ্য ডিপার্টমেন্ট, সেটা এখন প্রত্যেকটা বিষয়ের উপরে বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রাম চলছে। তো সেই দিক থেকে আমি অবশ্যই পজিটিভ থিং, আজকে আমরা যে আলোচনাটা করছি সেটা সেটা একটা পজিটিভ থট, কারণ এটা কেউ বলতে সাহস পায় না, কেউ লজ্জা করে, কেউ আপনার ওই আমাদের সাংস্কৃতিক বা যেটা বলবো আমরা কালচারাল যে ব্যাকগ্রাউন্ড, সেখানে স্টিগমা চলে আসে, বলতে চায় না, লজ্জা পায়। তো আমরা সেই দিক থেকে প্রত্যেকটা জনসাধারণের কাছে, প্রত্যেকটা শিশুদের কাছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ভাই বোনদের কাছে আমাদের একটাই জিনিস থাকবে, সেটা প্রত্যেকটা জিনিসের সমাধান আছে।
1: ডাক্তারবাবু আলোচনায় ফিরছে, নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি।
3: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
4: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদ

0: এ ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
0: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
0: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
0: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: আকাশবাণী আগরতলা এবং FM উজ্জন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলছি আত্মহত্যা প্রতিরোধ নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক জ্যোতির্ময় ঘোষ। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা বলছিলাম যে এই যে আত্মহত্যা নিয়ে যখন মানে কারোর মধ্যে কি প্রাথমিক কিছু লক্ষণ দেখা যায় বা ও কি নিজেকে ধীরে ধীরে গুটিয়ে ফেলতে থাকে?
3: হ্যাঁ অবশ্যই, এটার মধ্যে প্রথমেই আপনি দেখবেন ও কারোর সাথে কথা বলছে না, আইসোলেটেড থাকবে, ও সোসাইটি থেকে উজ্জ্বল হয়ে যাবে এবং ওকে সবসময় জিজ্ঞেস করে করে কথা আদায় করতে হবে। তারপরে দেখবেন একা একা বসে বসে কান্নাকাটি করছে, একা একা কথা বলছে না, চুপচাপ থাকছে, খাওয়া দাওয়া করছে না, ঘুম নেই। সব সময় একটা দেখলে মনের মধ্যে দেখবেন একটা ভরা আক্রান্ত একটা মন, ওর কোনো হাসি নেই মনের মধ্যে, কোনো প্রাণ নেই মনের মধ্যে। তো এই সমস্ত জিনিসগুলো দেখলে আপনাকে ইমিডিয়েটলি আপনার অ্যালার্ট হতে হবে যে তার হায়ার সেন্টার বলতে আমরা মাথায় ব্রেইনের কথা বলছি। তাহলে কি হবে, ওটা ইমিডিয়েটলি আপনাকে অ্যাকশান করতে হবে এবং ইমিডিয়েটলি অ্যাকশানের জন্য, কারণ তারা তো ওই যে বললাম অফিসে যাবে না, কাজ করবে না, স্নান করবে না,
2: খাওয়া দাওয়া করবে, সবার থেকে গুটিয়ে
3: নেবে,
2: আমি কারোর সাথে দেখা করবো না, কথা বলবো না।
3: তখন কিন্তু আপনার ওই যে বললাম বিভিন্ন দিকের চিন্তা ওদের কাছে বেড়ে যাবে। তখনই ওদের যখন এক্সেসিভ ডিপ্রেশন চলে আসে মনের মধ্যে, তখন দেখে সব দিক থেকে আমি পরাজিত, কিছুই করতে পারছে না লাইফে, সবটাই দেখলাম আমার বিফল হয়ে যাচ্ছে, ওই তখনই এরা সাধারণত এই ধরনের চিন্তা ভাবনা করে, সুইসাইডাল ইয়ে করে।
2: তখন ডাক্তারবাবু, এই যে ওর পরিবারের যারা সদস্যরা আছেন বা যারা দেখছেন বিষয়টা, ওদের ভূমিকা কী থাকবে?
3: এই দেখুন, আমি এটাই বলছিলাম, এখানে ইমোশনাল হলে চলবে না। আমার মেয়ে কথা বলছে না, আমার ছেলে কথা বলছে না, চুপচাপ থাকছে, নিরিবিলছে, ওনারা তো ওইটা প্রকাশ করতেই লজ্জা করেন, ওরা স্টিগমার জন্য ওরা আসতে চান না, সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে চান না, সাইকোলজিস্টদের সাথে কথা বলতে চান না। তাহলে আপনি তো জানতে পারবেন না আজকের এই যে সভা বা আপনার সাথে যে এই যে কথাবার্তা, এই যে আমরা প্রোগ্রামটা নিচ্ছি, এটার উদ্দেশ্য একটাই, মানুষ যাতে অন্তত সচেতন হন, এগুলিকে আমরা প্রিভেন্ট করতে পারি, এগুলির জন্য ওকে সবসময় আমরা আপলিফমেন্ট করার জন্য আমরা ওকে পজিটিভ থট, যেটা আমরা একটু আগে আমাদের একজন দর্শক বলছিলেন যে পজিটিভ থটের মাধ্যমে, ইয়েস, চিকিৎসার মাধ্যমে, পজিটিভ থটের মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে, সাইকোথেরাপির মাধ্যমে আমরা তাকে আপলিফমেন্ট করতে পারি। এবং এই ছাড়াও আমরা সাধারণত সমাজের মধ্যে স্কুল লেভেল, কলেজ লেভেল, আমরা বিভিন্ন অফিসের মধ্যে, পঞ্চায়েত লেভেলে আমরা বিভিন্ন প্রোগ্রাম, যেটার জন্য সুইসাইড প্রিভেনশন ডে, যেমন আমরা এই সুইসাইড প্রিভেনশন ডেটা কবে থেকে শুরু হলো আজকে যদি সে কথা আপনি বলেন, যেমন আপনার 2003-এর 10th September এটা শুরু হলো কোথায়, VNA আপনার সুইডেন, এবং ইন কোলাবোরেশন উইথ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওনারা প্রথম ওয়েস্টার্নাইজ কান্ট্রি প্রথম সেটা ফিল করতে পারলেন যে আমরা যদি সুইসাইড

0: একে প্রিভেনশন করতে পারি, তাহলে আমরা অটোমেটিক একটা রোগ অন্তত আমরা নির্মূল করতে পারবো। হ্যাঁ, তো সেই কারণেই আপনার এটা 2003 শুরু হয়েছিল। এবং এই যে সুইসাইড প্রিভেনশন, এই মান্থটাকে আমরা সেপ্টেম্বর মান্থকে সুইসাইড প্রিভেনশন মান্থ হিসাবে আমরা অবজার্ভ করি, হ্যাঁ উদযাপন করি। তো সেই কারণে বলছি যে এটার বিভিন্ন দিক আছে। যেমন এখন আমরা যদি আমরা এই যে অ্যাওয়ারনেসের কথা আমরা বললাম, আজকে যেটা আমাদের কথাবার্তার মাধ্যমে, রেডিওর মাধ্যমে আমরা যেটা সবার কাছে পৌঁছাতে চাই, গ্রাসরুট লেভেল অবধি যে আমরা পৌঁছাতে চাই, সেটার মূল উদ্দেশ্যই একটা। কারণ এখন আপনি যেটা বলছিলেন যে ইয়ং জেনারেশনের মধ্যে এটা ভীষণভাবে বেড়ে গেছে, এবং ওল্ড এজ প্রবলেমের মধ্যেও সেটা এসে গেছে। ওল্ড এজ পিপলও আপনার মাঝে মাঝে মাঝে মাঝে আপনার সুইসাইডের করছেন। তো এই কারণে আমি এটাই বলতে চাই, মেসেজ দিতে চাই যে প্রত্যেকটা বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমরা যদি সচেতন থাকতে পারি, সুইসাইডেই বলুন, সিজোফ্রেনিয়াই বলুন, ডিপ্রেশনেই বলুন, ইভেন হেলথ কনসিয়াসের কথাই বলুন, তাহলে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা যদি একটু পাবলিক আমরা সচেতনতা আনতে পারি, তাহলেই কিন্তু আমরা এগুলি অনেকাংশে বন্ধ করতে পারবো। কারণ এটাকে প্রিভেনশন করার একটা বিরাট অধ্যায় হলো যে, কারণ আমরা রোগ চিকিৎসা করাটা বড় কথা নয়, রোগ চিকিৎসা আপনি একটা জিনিসের পরে একটা জিনিস আসবে অটোমেটিক করতে পারবেন, কিন্তু প্রিভেনশনটা যদি আমি আগেই চিন্তা করিনি, তাহলে আমার ট্রিট করতে হবে না, চিকিৎসা করতে হবে না, হবে না অটোমেটিক্যালি। আমি সেটা সমাজের কাছে যখনই আমি প্রথম থেকেই এটাকে বুঝিয়ে দেব, দেখেন বাচ্চাদের জন্য আমাদের প্রায় ধরেন 25টা রোগ, 25 রোগ, যেটা ইমিউন শিডিউল নাম শুনে থাকবেন, যে বাচ্চাদের পোলিও ইঞ্জেকশন দেওয়া, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়, মামসের ভ্যাকসিন দেওয়া, এরকম প্রচুর সংখ্যক আপনার ডিজিজ আছে যেটা বাচ্চাদেরকে আপনি জন্মসূত্র থেকে দিতে দিতে এটা এখন বন্ধ হয়ে গেছে, এটা কেউ দেখেই না এখন।
1: সেরকম ভাবে ডাক্তারবাবু খুব সুন্দরভাবে বললেন যে এই জিনিসটাকেও যদি আমরা নরমালাইজ করতে পারি।
0: ইয়েস ইয়েস, এই কারণেই আপনার গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে তো বললামই যেটা ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামের সাথেই আমাদের এই সুইসাইড প্রিভেনশনের দিকটাও কিন্তু আমরা সব সময় অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য আমরা সবসময় করে থাকি, কথা বলে থাকি, এবং বিভিন্ন দিকে আমরা বিভিন্ন সোসাইটির মাধ্যমে, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন সোসাইটি উইথ WHO দুটার সংমিশ্রণেই কিন্তু আপনি ওই সুইসাইড প্রিভেনশন ডেটা আমরা অবজার্ভ করি প্রতি বছর সেপ্টেম্বর মাস 10 সেপ্টেম্বর।
1: ডাক্তার, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে অতিরিক্ত মোবাইলের ব্যবহার, আমরা যেটা এখন দেখতে পাই যে মোবাইলের ব্যবহার করছে এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে ও হয়তো বা নিজের আত্মহত্যাটাকে যেটা বলে লাইভ টেলিকাস্ট করছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা লোক হয়তো বা ধীরে ধীরে মৃত্যু পথে এগোচ্ছে বা ওর মানসিক অবস্থা ভালো নেই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি?
0: তখন আমরা এই ক্রাইসিস পিরিয়ডটা তো আমাদের ম্যানেজ করতে হবে, ফার্স্ট ক্রাইসিস পিরিয়ডটা ইমিডিয়েটলি আমার নোটিস করতে হবে, প্রথমেই আমার অবজার্ভ করতে হবে যে কেন কি কারণে করছে ইমিডিয়েটলি ওনার সাথে। যেমন আমাদের 900-988 নাম্বার আছে, সেটা যদিও এটা আপনার ইমার্জেন্সি নাম্বার, এই নাম্বার ফোন করার সাথে সাথেই আপনার সুইসাইড প্রিভেনশন টিম চলে আসবে। হ্যাঁ, ইমিডিয়েটলি আপনাকে ইমিডিয়েট ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে শুরু করে দেবে, এবং হসপিটালাইজেশন যা যা দরকার হয় যখনই উনি ফিল করবেন তখনই আপনার ওই জিনিসটা আমরা করতে থাকব, এবং অটোমেটিকলি যখনই আপনাকে হসপিটালাইজ করা হবে তখনই সমস্ত কেয়ারগুলি আজ সুন্দরভাবে পরিষ্কারভাবে ওনাকে আমরা দিতে পারবো। এবং আমরা সেই চেষ্টাটাই করছি যে এটা সোসাইটির থেকে আসুক, সেটা এনজিও অর্গানাইজেশন থেকে আসুক, সেটা নিজের থেকে আসুক, সেটা প্রত্যেকটা ফ্যামিলির যাতে অন্তত এই জিনিসটা জানা থাকে, এটার জন্য গভর্নমেন্টের অনেক রকমের ব্যবস্থা আছে, এবং আমরা সেইভাবে ইমিডিয়েটলি আমাদের সাথে রেসপন্স করলে আমরা যেমন আমাদের এখন আপনার টেলি মানুষ একটা আমাদের সাবজেক্টস, সেটা আপনি ওই নাম্বারে ফোন করার সাথে সাথেই আপনাকে পেশেন্ট বাড়িতে নিতে পারে, এই বাড়ির থেকে
1: ফোন নাম্বারটা যদি ডাক্তারবাবু আবার বলেন আমাদের শ্রোতা।
0: টেলিমানুষের ফোন নাম্বার যেটা বলছিলাম সেটা হলো 9, এটা এক্স্যাক্টলি আমার মনে নেই।

0: 9 সামথিং
1: আচ্ছা
0: আর 8 এর যেটা বললাম এটা ইন্টারন্যাশনাল নাম্বার যেটা কথা বললাম আগে তো এই জন্য বলছে যে টেলি মানুষে আপনি এই নাম্বারটার সাথে সাথে ফোন করেছে যেমন আপনাদের মহিলাদের জন্য একটা স্টপ ইয়ে আছে সেন্টার স্টপ সেন্টার সেটা তো আপনার একটা নাম্বার আছে ওই নাম্বারে পুলিশকে ফোন করার সাথে সাথে ইমিডিয়েট চলে আসবে তো ঠিক সেরকম এটারও একটা নাম্বার আছে টেলি মানুষে আপনি যখনই ইয়ে করবেন এনি কাইন্ডস অফ সাইকোলজিক্যাল ডিজিজ যেটা আপনি অ্যাডভাইস নিতে চাইছেন যেটা কোনো পেশেন্টকে আপনি বাড়ির থেকে নিয়ে যেতে পাচ্ছেন না অথচ আপনার ওষুধ খাওয়াতে হবে ওকে আপনার অ্যাডভাইস করতে হবে চিকিৎসা নিতে হবে টেলিমানের সাথে সাথে আপনাকে ওখান থেকে বসেই আপনাকে অ্যাডভাইস করে দেবে
1: সেটা কিন্তু খুব ভালো একটা কথা বললেন যে অনেক সময় দেখা যায় যে হয়তোবা পরিবারের ওরা বুঝতে পারছে যে ওর একটা সমস্যা হচ্ছে কিন্তু ও চিকিৎসকের কাছে যেতে চাইছে না
0: আপনি ধরেন এটাকে আরো একটা যদি আরেকটু পরিষ্কার ভাবে যদি বলা অনেক সময় ভায়োলেন্ট থাকে নিয়ে যাওয়া যায় না
1: ঠিক
0: অ্যাভয়েড করতে যায় আনকোপারেটিভ পেশেন্ট

0: যার জন্য আপনার টেলি মানুষ এখন ইমিডিয়েট ব্যবস্থা আপনি করে দিচ্ছে। তাহলে আপনি না নিয়েই আপনি অ্যাডভাইস পেয়ে যাবেন, এবং সেই মতো যদি ট্রিটমেন্ট দেওয়া হবে তাহলে সেও আস্তে আস্তে বেটার ফিল করবে এবং ভালো হয়ে যাবে।
1: তো আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে এবার যখন পরিবারের লোক বুঝতে পারছেন যে হয়তো বা পরিবারের একজন এই পথে যেতে চাইছে, তো সেই ক্ষেত্রে ওকে কি একা একা রাখা ঘরের মধ্যে ঠিক হবে, নাকি ওর সঙ্গে সবসময় কেউ একজন থাকতে
0: না,
1: হবে?
0: অবশ্যই একজনের নয়, শুধু টোটাল ফ্যামিলির এই নলেজটা দিতে হবে প্রথম।
1: কিন্তু আমরা লুকিয়ে যাই,
0: আমরা লুকিয়ে যাই,
1: ঠিক,
0: ছেলে বা মেয়ে যেই হোক, ওকে আমরা গাইডেন্সের মধ্যে রাখতে হবে। যেমন সে একাও যদি ঘরে থাকে তাহলে আমরা অ্যালার্ট থাকতে হবে, সে কিছু করে ফেলতে পারে। তাহলে সেটার জন্য আমরা সব সময় বলি একজন, আমরা যেমন দেখুন, আমরা যখনই আমরা কিছু কিছু ডিপ্রেসিভ পেশেন্টের মধ্যে আমরা কিছু কিছু সাইন দেখতে পাই, এই সাইনগুলো দেখলেই আমরা, ওরা প্রকাশ করে, স্যার বাঁচতে ইচ্ছা করে না, মরে যেতে ইচ্ছা করে, সুইসাইড করে ফেলতে ইচ্ছা করে স্যার, এবং আমরা, আমি হয়তো করেও নিতে পারি, তখন ওই সমস্ত কারণের জন্য আমরা কিন্তু পেশেন্ট পার্টিকে, ফ্যামিলি মেম্বারদেরকে আমরা সাধারণত অ্যালার্ট করে দিই, আপনার কিন্তু এর রিস্ক পয়েন্ট রয়েছে, এবং এই জন্য আপনারা কিন্তু ওকে একটু, হ্যাঁ, অন্তত 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স রেগুলার আপনার দেখাশোনা করে করে রাখবেন, সঙ্গে থাকবেন, কোথাও তাকে একা বেরোতে দেবেন না, কোথাও একা যেতে দেবেন না, একা ঘরের মধ্যে রাখলেও যাতে, এই যেমন মনে করেন ফ্যানের মধ্যে ঝুলে যেতে পারে, অনেক রকমের কিছু করতে পারে, এটা সে কোথায় যাচ্ছে কী করছে ওর আপনাকে ফলো করতে হবে, সো দ্যাট আপনি, সে কোন দোকানে গেলো, হয়তো পয়জন কিনে নিয়ে আসবে, ঘুমের ট্যাবলেট নিয়ে চলে আসবে, দড়ি কিনে নিয়ে চলে আসবে, আপনি হয়তো বুঝতেই পারলেন না, মনটা খুব খারাপ,
1: তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সবসময় একজন
0: সবসময় একজন
1: থাকতে হবে।
0: গাইড, হ্যাঁ, সবসময় একজন গাইডকে আপনি রাখতে হবে, ফ্যামিলি মেম্বার, দ্যাট টু বি ফ্যামিলি মেম্বার, যার জন্য আমাদের হসপিটালে অনেক সময় যে আমরা ভর্তি করি, যখন পেশেন্টটা সিরিয়াস হয় তখন সেই ক্ষেত্রে আমরা সাধারণত আপনি একটা পার্টিকে রেখে দিই, একটা পার্টিকে আমরা রেখে দিই, কারণ আপনাদের উনি তো কিছু বলতে পারবেন না, আর ওনার যদি কিছু আনটোয়ার্ড ইনসিডেন্ট হয়ে যায় তাহলে আমাদেরকেই বলবেন, রেসপন্সিবল করে দেবেন, যার জন্য সেই কারণে আমরা কিন্তু মানসিক প্রতিবন্ধী, সরি, মানসিক ডিজিজ যারা, রোগে ভুগে যারা, যারা সিভিয়ার কেসে, আমরা কিন্তু বাড়ির লোককে অ্যালাউ করি থাকার জন্য হসপিটালাইজ।
1: আমরা আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে আবার ফিরছি, নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
2: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: সুস্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে এসেছি। আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানের সৌজন্যে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। হ্যাঁ ডাক্তারবাবু, যেটা নিয়ে কথা বলছিলাম, আপনি কিন্তু প্রথম থেকেই বলছিলেন যে তরুণ প্রজন্মের মধ্যেও কিন্তু বাড়ছে, তো সেক্ষেত্রে বাবা মা কিভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণী যারা আছেন ওদের মধ্যে কিভাবে কথা বলা শুরু করবেন?
0: হ্যাঁ, সেটা হলো, দেখুন, আমাদের ছোট্ট জীবনে আমরা এটা বলতে পারি, আপনার যদি একটা সন্তানই থাকে বা দুটা সন্তানই থাকে, তাহলে ওরা সকালবেলায় ঘুম থেকে উঠবে, একটা নির্দিষ্ট টাইমে উঠবে, প্রতিদিন সে টয়লেটে যাবে, বাথরুমে যাবে, সুন্দর করে মুখটুক হাত পা ধুবে, ধুয়ে টুয়ে ইয়ে টিয়ে করে, তারপরে আস্তে আস্তে যদি সে মনে করে একটু ব্রেকফাস্টের টেবিলে বসবে, মা হয়তো ব্রেকফাস্ট করে সুন্দর করে মা ওকে সব রেডি টেডি করে দিয়ে দিল, সে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করলো, করে টুরে দেখলো যেন এটা 9:30-এর মধ্যে হয়েছে, তখন সে আবার স্নানের ঘরে ঢুকে যাবে, তো স্নান করে সুন্দর করে ড্রেস ট্রেস করে স্কুলে চলে যাবে। স্কুল থেকে আবার বিকালবেলায় ফিরে এলো।

0: এসে আবার সুন্দর করে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে, মাস্টার থাকলে স্কুলে মাস্টার বাড়িতে চলে যাবে, অথবা প্রাইভেট টিউটর থাকলে প্রাইভেট টিউটরের বাড়িতে যাবে। কিন্তু এই যে সমস্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর যে রুটিনটা, এই রুটিনটার মধ্যে কোথাও ব্রেক আপ হয়ে যাবে। মা বাবার কর্তব্য হলো আমার ছেলেটা সব দিন এই নর্মাল রুটিনটা মেনটেন করছে কিনা।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই রুটিনটার কোথাও যদি ব্রেক হয়, কেন ঘুম থেকে দেরিতে উঠছে, কেন স্কুলে গেল না, কতদিন স্কুলে যাচ্ছে না, খাওয়ারটাও দেখলাম সেরকম নিচ্ছে না, হ্যাঁ তো ঘুমাচ্ছে কিনা, তখন এবার এটাও দেখতে হবে। তাহলে তার যদি সাফিসিয়েন্ট রেস্ট না হয়, তাহলে সে ঘুম ভালো না হয়, তাহলে সে সকালবেলা উঠতে পারবে না। তো এই কারণে এই সমস্ত কিছুর মধ্যে যদি আপনি দু একটা জিনিস পেয়ে, যেমন খাওয়ার কমে গেল, ঘুম কমে গেল, স্কুলের জন্য কোনো তাড়া নেই, কিচ্ছু নেই, কিরে বাবা কেন যাচ্ছিস না, বললে না যাবো না আজকে
1: ভালো
0: লাগছে
1: লাগছে
0: না, তো এই কারণগুলি যখনই আপনি একটু নোটিস করে ফেললেন, সাথে সাথে কিন্তু আপনার ইমিডিয়েটলি চিন্তা করতে হবে, সামথিং রং, সামথিং রং এই ছেলেটির সাথে। তারপরে ধীরে ধীরে ধীরে ওর সাথে যদি আপনি মিশতে পারেন, এটা হলো যে সবচেয়ে সাইকোলজিক্যালি ডিস্টারবেন্স যাদের হয় তাদের হচ্ছে খুব কাছের থেকে কেয়ার, ভালোবাসাটাই হলো যে মেইন ওদের। খুব ইকোনমিক্যালি বলেন বা ইয়ের কথা বলেন, ফিজিক্যালের বলেন, এগুলি কিচ্ছু দরকার নেই, ওকে মন থেকে খুব ভালোভাবে ওকে ভালোবাসতে হবে, ওকে কেয়ারটা সেভাবে দিতে, ওর সাথে মিশতে হবে, মিশে ওর ভিতর থেকে জানতে হবে কেন সে যাচ্ছে না, কেন কি অসুবিধা, ওকে বলতে হবে। তখন যদি কেউ যদি তাকে খুব ভালোভাবে ভালোবেসে যদি ওকে জিজ্ঞেস করে, অটোমেটিকলি সে আস্তে আস্তে আস্তে বের করবে, আমার এই অসুবিধা হচ্ছে মা, এই ওষুধে এটা রাখছে সেই রাখছে, এই জন্য আমি যাচ্ছি না, তখন দেখবে অটোমেটিকলি। আর সাধারণত ছেলে হলে মায়েদের সাথে খুব ইয়ে হয়ে যায়, আবার মেয়ে হলে বাবাদের সাথে খুব বন্ধুত্ব হয়ে যায়, যে বলে দেয় যে এই বাবা আমার অসুবিধা
1: হচ্ছে,
0: তাহলে ইমিডিয়েটলি আপনি একটা অ্যাডভাইস নিয়ে নিতে পারেন এবং সেইভাবে আপনি ইমিডিয়েটলি অ্যাকশন করতে পারেন। তো এই জন্য আমি এটাই বললাম যে ইয়ং জেনারেশন এখন দেখেন, বিশেষ করে যাদের এই অ্যাফেয়ার্সের কথাই আমি বলছি,
1: এখন আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম,
0: অ্যাফেয়ার্সটা এমনভাবে আপনার মানে কি বলবো, মানে ওই ড্রাগ যেরকম আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে বিশেষভাবে ঢুকে গেছে আপনার, ঠিক অ্যাফেয়ার্সটা এরকম এখন খুব ইজি হয়ে গেছে,
1: কারণ সবার কাছে
0: মোবাইল আছে,
1: মোবাইলের মাধ্যমে
0: পরিচয় হচ্ছে, হ্যাঁ পরিচয় হচ্ছে, অত দেখেও নি কিন্তু আপনার ওই মোবাইলের মধ্যেই দেখছে, এতেই আপনার ইয়ে হয়ে গেছে। তারপরে যখন দেখলো যে রিয়েল ঘটনা, সে ফাঁকি পড়ে গেছে, সে আপনার মিসগাইডেড হয়ে গেছে, তখন আর কি করবে, মা বাবাকে মুখ দেখাতে পারবে না, তখনই তারা ওই পথগুলো বেছে নেয়, তখন হয়তো এক্সট্রিম ডিপ্রেশনে চলে যায় ইমিডিয়েট, তখনই আপনার এগুলো হয়। তো এই জন্যই বললাম যে মা বাবার ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি অন্তত এটাই শুধু তার রুটিন, রুটিনটা তার নর্মাল রুটিনটা কেমন কাজ করছে, কেমন সে পারফরমেন্স করছে, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে এই বাচ্চারা ভালো আছে কি খারাপ আছে, বা আর কোনো রকমের অসুবিধা হচ্ছে, কোনো কিছু ডেভেলপ করছে কিনা। দেখুন এখন ছোট্ট একটা এক্সাম্পল আমি দিই, যেদিন আমি এটাই বলছিলাম যে আমার তো স্যার ঘুম আসে না,
1: সেটা কিন্তু অনেকেরই সমস্যা এখন,
0: আমার তো স্যার ঘুম না, ইয়ং বাচ্চা মেয়ে আমার ক্লিনিকে এসে, স্যার আমার তো ঘুম হয় না স্যার। তা আমি প্রথম প্রথম ভাবতেই পারি নাই এর ঘুম কেন হয় না, আমি বললাম কি তোমার কোনো টেনশন হয়, তোমার কোনো তোমার পড়াশোনা কি দিতে পারোনি, বা টিচার তোমাকে কোনো রকমের স্কোল করেছে, বা তোমার কোনো বন্ধু বান্ধবের সাথে তোমার কোনো রকমের ঝগড়াঝাটি হয়েছে বা কিছু হয়েছে, বলে না স্যার কিচ্ছুই না স্যার, এগুলি কিচ্ছুই নেই। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে স্যার বাবা মা, হাউ ফানি, বাবা মা কী হয়েছে বাবা মার, বাবা মা রেগুলার একটা টাইমের পরে এরা ঝগড়া করে।
1: আচ্ছা, সেই থেকে ডিপ্রেশন?
0: সেই থেকে না, ওর তো মাকে দেখলে ভয়ে ও কাঁপতে থাকে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা,
0: বলে মাকে দেখলেই স্যার আমার ভয় লেগে যায়, কারণ তখনই বাবাকে অ্যাটাক করবে। বাবার সাথে ঝগড়া করবে মানে, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস স্যার, এটা চলতে চলতে চলতে চলতে এখন আমার স্যার ভয়।

0: টেম্পারেচার ওদেরকে দেখলে, আমি পড়ায় মন বসাতে পারি না, আমি স্কুলে ঠিকভাবে যেতে পারি না, শুধু আমার মনের মধ্যে বাবা মা যে ঝগড়া করছে এগুলি চিন্তা করতে। এই জন্য বললাম যে অনেক প্যারেন্টসের কোনো ধারণাই নেই। শিশুরা যখন বড় হয়, আস্তে আস্তে বড় হতে থাকে, তখন বাবা মায়েদের মধ্যে খুব সম্পর্কটা খুব একদম ভাই বোনের মতন সম্পর্ক হয়ে যেত হয়, খুব ফ্রি হয়ে যেত, এবং যার জন্য তারা কিন্তু ওইটাই ফলো করবে, বাবা মা কেমন আছেন, কীভাবে বাবা মা ব্যবহার করছেন, কীভাবে বাবা মা তারা খাওয়া দাওয়া করছেন, সমস্ত জিনিসগুলো ওরা ফলো করবে এবং ওভাবে আস্তে আস্তে করতে থাকবে। তো যার জন্য দেখুন কেমন মনে এফেক্ট করে নিয়েছে এই ছোটো শিশুকে, যে ও ওই বাবা মাকে দেখলে ভয় পেয়ে যায়, কারণ এক্ষুনি তো বাবা মা শুরু করে দেবে ঝগড়া, আর আলটিমেটলি তার টেনশন হয়ে গেছে, অ্যাংজাইটি জেনারেল ডিজিজ হয়ে গেছে, এবং আলটিমেটলি এখন চিকিৎসা নিচ্ছে। শিশু হার্ডলি 16 ইয়ার্স 14 ইয়ার্স ওল্ড,
1: আর সেটা কিন্তু ডাক্তারবাবু অনেক পরিবারই হচ্ছে।
0: হ্যাঁ, পরিবারই হচ্ছে,
1: আমরা কিন্তু সেটা মানে মানতে বাধ্য হচ্ছি।
0: এটার আরেকটা কারণ আছে আপনার, কারণ আমরা আগে কি হয়েছে, আগে আমরা একান্নভুক্ত ফ্যামিলি ছিলাম, আমরা একান্নভুক্ত ফ্যামিলির কারণে আমরা কে কী করছে এতটা খবর রাখেনি। হ্যাঁ, কেউ এখানে ঘোরার জায়গা নেই, কাকির কাছে চলে গেছে, ওই পিসির কাছে চলে গেছে, ভালো লাগছে না, বলার জায়গায় ছিল। এখন কি, এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, এখন আপনার কোনো প্রাইভেসি নেই বাবা মায়ের কাছে, ছেলেরাও আছে মায়েরাও আছে, একই রুমের মধ্যে আপনার টয়লেটও আছে, একই রুমের মধ্যে রান্নারও আছে, একই রুমের মধ্যে শোয়ারও, সব কিছু, মানে যে একটা প্রাইভেট, যে আপনার একটা প্রাইভেসি মা বাবার মধ্যে সেটা নেই, সবটা এক্সপোজ হয়ে যাচ্ছে। তো যার জন্য এটাও কিন্তু একটা বিরাট অন্তরায় ছেলে মেয়েদের মধ্যে আস্তে আস্তে ওই এই সমস্ত ভাবগুলি জেগে ওঠার।
1: তাহলে ডাক্তারবাবু যেটা বলছেন যে এই সমস্যাগুলোর থেকে মুক্তির উপায় হলো বন্ধুত্ব সুলভ আচরণ, মানে
0: বন্ধুত্ব সুলভ আচরণ, ছেলে মেয়েদেরকে প্রচণ্ডভাবে ভালোবাসা দেওয়া, ওদের সাথে খুব ফ্রি হয়ে যাওয়া একটা স্টেজের পরে, তাহলে কী হবে, আস্তে আস্তে ওরা তখন আপনার কখনোই কোনো অবস্থায় কোনো খারাপ কাজের দিকে যাওয়ার আগে ওরা হাজারবার চিন্তা করবে হাজারবার ওরা চিন্তা করবে, এবং তখন কিন্তু যেই কোনো কিছুর জন্য, মা আমি এটা করবো কি না, বাবা আমি এটা করবো কি না, বাবা এখানে যাব কি না, সমস্ত সময় কিন্তু সে পারমিশন নেবে।
1: বা যেটা হয় বাবা, হ্যাঁ, সমবয়সীদের সঙ্গে হয়তো বা কিছু খারাপ কাজ করতে বললো, সেটাও কিন্তু এসেই বলবে।
0: তো যার জন্য বাবা মা যদি খুব কেয়ার হয়, তাহলে দেখবেন অটোমেটিক্যালি শিশুগুলা কখনো কোনো অবস্থাতে মানসিকভাবে অন্তত দ্বিধাগ্রস্ত হবে না, এবং মানসিক দিকে যাওয়ার আগে তারা 50 বার তারা চিন্তা করবে না, বাবা কষ্ট পাবে, মা কষ্ট পাবে, আমি এই কাজ করতে পারবো না, আমি এই দিকে যাব না। তো এই সমস্ত দিক থেকে আমি যদি চিন্তা করি বা আপনারা যদি চিন্তা করেন, তাহলে আমরা এটাই বলবো, কেয়ারটা এমন হতে হবে, বাবা মাদের কেয়ার, সেই কেয়ারটা একদম খুব সফট, এবং সেটা একদম খুব ফ্রিলি হতে হবে, ফ্র্যাঙ্ক, একদম খুব মানে ইজিলি ওর সমস্যাটা মা সমাধান করতে পারবে। তাহলেই আমরা ভাবতে পারবো ওই শিশুটির মনের মধ্যে মা বাবা নয় শুধু, সোসাইটি নয় শুধু, কারো সম্পর্কই তাদের কোনো ধরনের প্রতিরোধতা, একটা ভয়ঙ্কর কোনো একটা ভাব, এগুলি আসবে না ওদের মনে,
1: সেটাই,
0: কারণ তখনই মা বাবার কথাই মনে পড়ে যায়।
1: আরেকটা ডাক্তারবাবু, একদম সময় ফুরিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে যারা এই অনুষ্ঠান শুনছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
0: আমাদের এই অনুষ্ঠান থেকে আমি একটা মেসেজই দিতে চাই, আমরা প্রত্যেকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা করাতে হবে এবং এডুকেশান দিতে হবে, এবং সেই এডুকেশানের সাথে পাশাপাশি আমরা প্রত্যেকটা বিষয়ে, স্বাস্থ্য সম্পর্কে, সেটা মানসিক স্বাস্থ্য, সেটা শারীরিক স্বাস্থ্য, প্রত্যেকটা বিষয়ে ওদেরকে আমরা তুলে ধরতে হবে, এইরকম এই ধরনের যদি হয় তুমি সাহায্য করতে হবে, ওদেরকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে আমরা একটা মেসেজ এটাই দিতে চাই যে এটার জন্য, রোগের জন্য চিকিৎসা আছে, ডাক্তার আছে, প্রসেস আছে, প্রোগ্রাম আছে, ওষুধ আছে, সমস্ত কিছু আছে।

0: তো আপনি এটাকে গ্রহণ করতে হবে। তো সরকারি নিয়ম যেটা চলছে, যেভাবে আছে, সে এটার মাধ্যমে আপনাকে সেটা নিতে হবে। তো এই কারণে আমি একটা আর একটা জিনিস বলবো, এটা প্রত্যেক ব্যাপারে আমি মা বাবাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রত্যেকটা প্যারেন্টসদের কাছে একটা অনুরোধ থাকবে, ওরা যেন বাচ্চাদের মনের কথাটা খুব ভালোভাবে শুনে ওদেরকে একটু সময় দেওয়া হয়। তাহলেই দেখবে, হ্যাঁ, সময়টা খুব গুরুত্ব, কারণ এই ছোট সময় বাবা মায়ের দরকার ওদের। একটু বড় যখন হয়ে যাবে কিন্তু মা বাবা খুব একটা বেশি দরকার হবে না, ওরা নিজেরাই নিজেরটা করে নেবে। তো এই কারণেই বলবো যে মা বাবাদের কেয়ারটা যত বেশি সময় ওরা দিতে পারবে বাচ্চাদের সাথে, ওরা তত বেশি সুন্দর, সুস্থ, সবল জীবন ইয়ে করবে।
1: সত্যি ডাক্তারবাবু, ইচ্ছে ছিল আরও অনেক কিছু আলোচনা করবার, কিন্তু সময় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর সময়ের কথা ভেবেই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলা এবং FM পর্যন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত। রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে মানালি। এবার সময় সংবাদ শিরোনামের। জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বদোদরা ও নবসারিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। বদোদরায় 35,000 কোটি টাকারও বেশি প্রকল্পের সূচনা করে তিনি ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেইট করিডোরের 3টি গুরুত্বপূর্ণ অংশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের একতা নগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, এবছর বিভিন্ন ভাষা ও চলচ্চিত্রের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার আজ জন্মশতবার্ষিকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ডক্টর ভূপেন হাজারিকার কণ্ঠস্বর সমগ্র দেশের কাছে অসমের প্রাণস্পন্দন ও উত্তর পূর্ব ভারতের চেতনাকে পৌঁছে দিয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেন শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালানো হবে। আজ বদোদরায় নমো ফর বিকশিত ভারত অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, বুলেট ট্রেন তৈরি হচ্ছে তা প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ আজ থেকে শেষ হয়েছে। আগামীকাল মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 11ই সেপ্টেম্বর। উল্লেখ্য, আগামী 28শে সেপ্টেম্বর 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা হবে 5ই অক্টোবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষা ও সাক্ষরতাকে উন্নত ও শক্তিশালী ভারতের স্তম্ভ হিসেবে সবসময় গুরুত্ব প্রদান করেন। আজ নতুন দিল্লিতে জাতীয় সাক্ষরতা দিবস ও উল্লাস মেলা 2026 অনুষ্ঠানে তিনি একথা বলেন। TCA পরিচালিত প্রথম ডিভিশন সুপার ফোর ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হবে। আগামী 24 ঘন্টায় উত্তর জেলা ধলাই গোমতী জেলায় বিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত।

সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রণমিত মারে পর্বে। হ্যাঁ, প্রণমিত মারে পর্ব। আজকের এই সন্ধ্যায়, আজকের এই পর্বে আমরা ফিরে যাব ইতিহাসের সেই পাতায়, যেখানে কিছু নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকে আর কিছু নাম সময়ের ধুলোয় যেন ধীরে ধীরে মুছে যেতে বসেছে। আর আজ এই পর্বে, প্রণমী তোমারে পর্বে, আজ তাদের কথাই আপনাদের শোনাব। শ্রোতা বন্ধুরা, স্বাধীনতার ইতিহাস বলতে আমরা খুব মুষ্টিমেয় মহান বিপ্লবীদের নামই আমরা সহজে মনে করতে পারি, কিন্তু জানেন, এমন অসংখ্য দেশপ্রেমিক ছিলেন যাদের ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদান ছাড়া স্বাধীনতার সূর্য হয়তো এত তাড়াতাড়ি উদিত হতো না। অথচ তাদের নামই আজ অনেকের অজানা। কেউ ফাঁসির মঞ্চে হেসে উঠেছিলেন, কেউ বছরের পর বছর কারাগারের অন্ধকারে কাটিয়েছিলেন, আর কেউ বা নিজের পরিবার, স্বপ্ন আর ভবিষ্যৎ বিসর্জন দিয়েছিলেন মাতৃভূমির জন্য। হ্যাঁ, তাদের হাতে সময় ছিল না, ছিল না আধুনিক প্রযুক্তি, ছিল না কোনো নিশ্চয়তা, শুধু ছিল একদম্য বিশ্বাস, সেই দেশ স্বাধীন হবেই হবে। ভাবুন তো একবার, কত মানুষ তাদের যৌবন, সুখ, এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন এমন একটি স্বাধীন ভারতের স্বপ্নে, যে ভারতকে তারা নিজের চোখে দেখতেও পারেননি হয়তো। তাদের ত্যাগের ফলে কিন্তু আজ আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি, নিজের ভাষায় কথা বলতে পারছি, নিজের মত প্রকাশ করতে পারছি। ভাবতে সত্যি খারাপ লাগে, কিন্তু হ্যায়, এই সত্যগুলো যে আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাদের বলিদানের কথা যদি আমরা অত সহজে ভুলে যাই, আপনাদের কি মনে হয়, তাদের যথাযোগ্য সম্মান দেওয়া হলো? হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ এই পর্বে লোকনাথ বলকে নিয়ে আমরা কথা বলবো। আজ প্রণমী তোমারে পর্বে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব স্বাধীনতার সংগ্রামী, স্বাধীনতার আরও এক হারিয়ে যাওয়া সূর্য, লোকনাথ বল।

শ্রোতা বন্ধুরা, আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যার নাম হয়তো ইতিহাসের বইয়ে একসময় পড়েছি, কিন্তু আজকের প্রজন্মের অনেকের কাছেই তিনি প্রায় বিস্মৃত। একজন মানুষ যার হাতে ছিল না কোনো সরকারি ক্ষমতা, ছিল না কোনো বড় পদ, ছিল না নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা, কিন্তু ছিল শুধুই একটা স্বপ্ন, স্বাধীন ভারত। হ্যাঁ, এই স্বাধীন ভারতকে দেখবে বলেই হয়তো রক্ত দিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, চলুন ফিরে যাই প্রায় 100 বছর আগের বাংলায়, এমন এক সময়ে যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়ানো মানেই ছিল নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া। আজকে লোকনাথ বলের গল্পই আপনাদের সামনে তুলে ধরছি। লোকনাথ বল একজন শিক্ষক থেকে বিপ্লবী হয়ে ওঠার গল্পটাও আমরা শুনব, একজন সাধারণ যুবক থেকে চট্টগ্রামের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুখ হয়ে ওঠার গল্পটাও আজ শুনব। শ্রোতা বন্ধুরা, একটাবার চোখ বন্ধ করুন, ভাবুন 1930 সাল, চট্টগ্রাম, রাতের অন্ধকার, চারদিকে ব্রিটিশ সরকারের কড়া নজরদারি, আর ঠিক সেই অন্ধকারের মধ্যেই একদল তরুণ প্রস্তুতি নিচ্ছে এমন একটি অভিযানের যা ব্রিটিশ শাসনের ভীত কাঁপিয়ে দিয়েছিল। এই তরুণদের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন, যাকে আমরা ভালোবেসে মাস্টারদা বলি। আর সেই মাস্টারদার অন্যতম বিশ্বস্ত সহযোগী ছিলেন লোকনাথ বল। তিনি জন্মেছিলেন 1908 সালের 8ই মার্চ চট্টগ্রামে। ছোটবেলা থেকেই ছিলেন যথেষ্ট সাহসী, দৃঢ়চেতা এবং দেশপ্রেমী, আর তার বেড়ে ওঠার সময়টাই ছিল রাজনৈতিক অস্থিরতার সময়। 1905-এর বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, ব্রিটিশ বিরোধী প্রতিবাদ, সব কিছুই কিন্তু বাংলার তরুণ সমাজকে গভীরভাবে প্রভাবিত করেছিল। একটা প্রশ্ন তখন বহু তরুণদের মনে উদয় হয়, এই পরাধীনতা আর কতদিন? হ্যাঁ, লোকনাথ বলও সেই প্রশ্ন থেকে দূরে ছিল না। প্রশ্ন করেছিলেন, এই পরাধীনতা আর কদিন?

সেই লোকনাথ বল। একজন তরুণ যখন নিজের ভবিষ্যতে বাঁচার কথা ভাবে, তখন লোকনাথ বল ভাবছিলেন দেশের ভবিষ্যৎ নিয়ে। একদিকে পড়াশোনা ও স্বাভাবিক জীবন, অন্যদিকে স্বাধীনতার ডাক। কিন্তু শেষ পর্যন্ত তিনি ঠিক বেছে নিয়েছিলেন কঠিন পথটাই। তিনি যুক্ত হলেন বিপ্লবী আন্দোলনের সঙ্গে, আর ধীরে ধীরে তার যোগাযোগ তৈরি হল চট্টগ্রামের বিপ্লবী সংগঠনের সঙ্গে, আর সেখানেই তার জীবনের মোড় ঘুরে গেল। বিপ্লবীরা বুঝেছিল শুধু বক্তৃতা বা আবেদন নয়, ব্রিটিশ সরকারকে সরানো সম্ভব হবে না। তারা তৈরি করলেন একটি সুসংগঠিত বিপ্লবী দল, যার নেতৃত্ব দিচ্ছিলেন আর কেউ নন মাস্টারদা সূর্য সেন। আর তার সঙ্গে ছিল গণেশ ঘোষ, অনন্ত সিং, লোকনাথ বল, অম্বিকা চক্রবর্তী সহ আরও অনেক।

বাহ্মিক তরুণ। তাদের লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসনের সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ও অস্ত্রাগারকে অচল করে দেওয়া। তারিখটা মনে রাখবেন, 18 এপ্রিল 1930, চট্টগ্রাম, রাত। বিপ্লবীরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এগিয়ে গেলেন। একটি দল আক্রমণ করল পুলিশ অস্ত্রাগার, কয়েকটি দল গেল অক্সিলিয়াসি ফোর্সের অস্ত্রাগারের দিকে।

ব্রিটিশ সেনা ধরা পড়লে নিশ্চিত কারাবাস, হতে পারে মৃত্যুদণ্ড, তবু তারা এগিয়ে গেলেন, কারণ তারা নিজের জীবন থেকে বড্ড ভালোবাসত দেশমাতাকে। চট্টগ্রামের অস্ত্রাগার অভিযানের পর বিপ্লবীরা জাতীয় পতাকা উত্তোলন করলেন। তাদের ঘোষণা, চট্টগ্রাম এখন স্বাধীন। খুব অল্প সময়, কিন্তু তার প্রতীকে গুরুত্ব ছিল অপরিসীম। আমি স্বাধীন হতে পারি। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা কথাই বলতে চাই, ইতিহাস শুধু বিখ্যাত মানুষদের গল্প নয়, ইতিহাস তৈরি করেন অসংখ্য মানুষ। কেউ সামনে আসে, কেউ আড়ালেই থাকে, কেউ স্মৃতিস্তম্ভ পান, কেউ নয়, কিন্তু তাদের অবদান আমাদের স্বাধীনতার ভিত তৈরি করেছে। লোকনাথ বল, আপনার নাম আজ হয়তো অনেকের মুখে নেই, কিন্তু স্বাধীন ভারতের প্রতিটি মুক্ত নিঃশ্বাসে আপনার মতো অসংখ্য বিপ্লবীর ত্যাগ মিশিয়ে আছে, যে আমাদের প্রণাম জানাই আজ এই মুহূর্তে।

মানুষ মরণশীল, তবু সে স্মরণশীল। সুশিক্ষা আর মানবতার জ্ঞানে, সর্বত্র আলোর প্রাণে, শিক্ষা মানে নয় শুধু হাতে কলমে লেখা, মানব প্রেমে মনুষ্যত্ব শেখা। শ্রোতা বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন একটা কলমের দাম কত, একটা বইয়ের দাম কত, কিংবা একটা অক্ষরের দামই বা কত? হয়তো বাজারে একটা কলমের দাম 10 টাকা, 20 টাকা কিংবা 50 টাকা, একটা বইয়ের দাম হয়তো 100-200। কিন্তু সেই কলম যখন একজন মানুষের হাতে প্রথমবারের মতো নিজের নামটা লিখতে শেখায়, সেই মুহূর্তে কি কলমটার মূল্য টাকায় মাপা হয়? যখন একজন মা প্রথমবার নিজের সন্তানের স্কুলের খাতায় লেখা কথাগুলো পড়তে পারেন, যখন একজন বাবা আর দোকানদারের কথার উপর নির্ভর না করে নিজেই ওষুধের প্যাকেটের নির্দেশনা পড়তে পারেন, যখন একজন বৃদ্ধ মানুষ জীবনের শেষ প্রান্তে এসে প্রথমবার নিজের নাম লিখতে পারেন এবং বলেন, এই নামটা আজ আমি নিজে লিখতে পারলাম, সেই মুহূর্তটাই তো জ্ঞানের আলো। নমস্কার, আমি রয়েছি আপনাদের বন্ধু আরচে মানালি, আর আমার সঙ্গে আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত টিউন করে। আমি আপনাদের বন্ধু আরচে মানালি, এবং আমার সঙ্গে কথা বলতে হলে ফোন করবেন 0381-232-6253 নম্বর, ফোন লাইন খোলা রয়েছে। আর আজ যেহেতু সাক্ষরতা দিবস, তাই আজ জ্ঞানের আলো নিয়েই কথা হোক। শ্রোতা বন্ধুরা, আজকের যাত্রা চলুন একটু অন্যভাবে ভাবি। আজ আমরা শুধু একটা দিবস পালন করছি তা নয়, আজ আমরা কথা বলব এমন এক আলো নিয়ে, যে আলো জ্বালাতে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না, কোনো জ্বালানির প্রয়োজন হয় না, যে আলো জ্বলে মানুষের মনের ভেতর, সেই আলো। আর আজকের তাই বিষয়, জ্ঞানের আলো। শ্রোতা বন্ধুরা, অশিক্ষা মানুষকে শুধু অন্ধকারই রাখে না,

0: জ্ঞানের উপর নির্ভরশীল করে রাখে। কিন্তু শিক্ষা, শিক্ষা মানুষকে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস যোগায়। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: আমি জয় কুমার বলছি, আনন্দনগর থেকে।
0: জয় কুমার বাবু বলুন। হ্যাঁ আছি। নিরক্ষরতা দিবস? হ্যালো,
1: হ্যাঁ বলেন।
0: সাক্ষরতা দিবস জয় বাবু? বুঝতে পেরেছি, বলুন।
1: আমাদের শিক্ষা, শিক্ষা কলম হাতে খড়ি নিয়ে আমরা শিক্ষা মানে জ্ঞান অর্জন করি বা শিক্ষায় শিক্ষিত হই। অফিস কাছারি সেখানে আমরা শিখতে গেলে বসতে গেলে তো আমরা শিক্ষায় প্রথম প্রথম ধাপে শিক্ষা নিয়ে আমরা ঘর জ্ঞান করি। তারপর এইভাবেই আমরা চলার জীবন। ম্যাম,
0: আচ্ছা আপনার কি মনে হয় শিক্ষা একটা আলোর মতন কাজ করে?
1: হ্যাঁ ম্যাম,
0: কি করে?
1: শিক্ষার আমাদের মনের আলো, জ্ঞান, নলেজ সব কিছু বাড়াই। আমরা চোখ যেমন থাকলে আমরা চোখ শুধু চোখে দেখা যায় না, তো লেখাপড়া বা শিক্ষিত হলে আমরা মানে সব সর্বদেশকে দেখে আমাদের নলেজটা বাড়ে আর কি, এরকম আমার মনে হয় আর কি। শিক্ষায় আলো হলে আমরা সবাই সঙ্গে পরিচয় বা সব মানে আমরা শিক্ষার আলো সবদিকে ছড়িয়ে থাকে আর কি।
0: বাহ সুন্দর বললেন, ভালো থাকুন, শুভরাত্রি জয়বাবু।
1: শুভরাত্রি।
0: জ্ঞানী আলো আমাদের পথ দেখায়, সে আলো একে অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার আলো, সে আলো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার গল্প, সে আলো আমাদের শেখায় আর ভয় নয়, এবার ভয়কে জয় করতে হবে। সেই আলো আমাদের ভেতরকার ভালোবাসাকে জাগ্রত করে। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো, হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: সাক্ষরতা দিবস হলো জানার হলো যে লেখা নাকি, যে কথা নাকি, যে স্মরণগুলি কি হাজার হাজার বছর আগে যে লিখিত অবস্থা, অনেক অসংখ্য লেখা, অসংখ্য মনের করে যে সেই লেখা দিয়ে লেখা দেখে আমি স্মরণ করতে পারি, মনে করতে পারি যে কত কিছু অবস্থা, কত কিছু হিস্ট্রি সেটা আমরা জানতে পারি, তাই না? আর যতটুকু যে অজানা লেখা, অজানা কথা বলু দেখে রাখলে সেগুলি তৎক্ষণাৎ সেই অক্ষরগুলি দেখে আমি তৎক্ষণাৎ এই কথাগুলি এবং এই হিস্ট্রিগুলি জানতে পারি। আমি যদি দেখা পড়ে না জানি তাহলে এগুলি যদি না দেখি তাহলে কেমন করে জানবো?
0: ঠিক,
2: যেমনি তো লেখা লেখাপড়া একটা মহামূল্য জিনিস, বিদ্যামূল্য।
0: সুন্দর বললেন, ভালো থাকুন নীলমণি বাবু, শুভরাত্রি।
2: আপনাকে স্বাগত, নমস্কার।
0: যাহা জ্ঞান হ্যা ওহি সুখ হ্যা, বিনা জ্ঞান পুরা জীবন দুঃখ হ্যা। বুঝনে লগি হ্যা আঁখে তেরি, চাহে থমতি হো রফতার, দোষ বিধাতা কো নো না দেনা, মন মে রাখনা তু ইয়ে আস, রণ বিজয়ী বনতা ওহি, জিসকে পাস হো আত্মবিশ্বাস, সচ্চি বাতো কো জান লেনা কা নাম জ্ঞান হ্যা, জো আপনি মেহনত সে কুছ কর।

0: सिखाए वही महान है। अशिक्षित को शिक्षा दो, अज्ञानी को ज्ञान। शिक्षा से ही बन सकता है भारत देश महान। कोशिशों के बेवजह हो जाती है कभी हार। हो के निराश मत बैठना, मन को अपने मार। बढ़ते रहना आगे सदा, जो जैसा भी मौसम। पा लेती है मंजिल चिट्ठिया, गिर गिर कर हर बार। जहां ज्ञान है वही सुख है, बिना ज्ञान पूरा जीवन दुख है। नमस्कार केरोचन शो श्रोता बंधुरा, আজ জ্ঞানের আলো নিয়েই কথা হচ্ছে। ডায়াল করুন 03-8123-26253 নম্বরে। আমরা কথা বলছি 101.6 মেগাহার্জ এফ এম উজ্জয়ন্ততে। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো ম্যাম।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আপনি ডায়াল তো ভালো করে দিয়েছেন।
0: আপনি কে বলছেন স্যার?
1: শ্রোতা
0: বন্ধু, আজ যেই বিষয়ে কথা বলছে তা নিয়েই কথা বলবেন আপনারা, কেমন? হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, অম্বিকা ম্যাডাম বলুন।
2: হ্যাঁ, তো দেখুন, আজকে বিশ্ব সাক্ষরতা দিবস। তো এই দিবস সত্যি একটা দিন পালন আমরা করি না, আমরা প্রত্যেকটা দিনই আমরা পালন করছি। কারণ আগে যেভাবে মানুষ ঠকে যেত, হ্যাঁ, মানুষ একটু সই পর্যন্ত মানে স্বাক্ষরটা করতে পারতো না, এখন কিন্তু সেখান থেকে অনেক মানুষ বেরিয়ে এসেছেন। হয়তো অক্ষর পরিচয় অল্প অল্প হয়েছে, কিন্তু ঠকে যাওয়ার ভয়টা তাদের অনেকটাই কমে গেছে। আগে যেভাবে মানুষ স্বাক্ষর তো করতে পারতোই না, এমনকি অক্ষরটাও মানে চিনতো না, হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে। তো আমার একটা সেলফ হেল্প গ্রুপ আছে, তো আমার দলে বেশ কয়েকজন মেয়ে মানে সই সাবুত কিছুই করতে পারতো না, বা লেখা মানে পড়তেও পারতো না, এখনো পড়তে ঠিক মতো পারে না, কিন্তু স্বাক্ষর করাটা আমি তাদেরকে, সেই 4-5 জন মেয়েকে কিন্তু আমি শিখিয়েছি যে আমি বারবার তোমাদের টিপছাপ নেব না, তোমাদেরকে সই করা শিখতে হবে।
0: টিপছাপ যেদিন উঠে যাবে সেদিনে আমাদের সাফল্য।
2: সাফল্য, হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা জ্ঞানের আলোটা ছড়িয়ে দিতে পারবো। সবাই মিলে যদি একটু একটু করে চেষ্টা করি, তাহলে কিন্তু একদিন সত্যি মানে সারা পৃথিবীর মানুষকে জ্ঞানের একটা আলোয় আমরা নিয়ে আসতে পারবো, এবং সেই অন্ধকার থেকে বেরিয়ে তারা জ্ঞানের আলো, যখন তারা সইটা করতে পারলো তখন তাদের মধ্যে যে আনন্দটা তাদের চোখে মুখে দেখতে পেলাম, সেটা দেখে সত্যি আমার মনে হলো যে না, আমি হয়তো একটু হলেও পেরেছি তাদের এই সাক্ষরতাটা, তাদেরকে আমি নিরক্ষর থেকে স্বাক্ষর করতে। তো এখন আমার ওদেরকে আমি বর্ণ পরিচয় বই নিয়ে বলেছি যে তোমরা এই বর্ণ পরিচয়টা নিয়ে তোমরা যেন অক্ষর গুলো শিখবে, এবং পড়াটা তোমাদেরকে অন্তত পক্ষে বাংলা যেটুকুনি পড়া, তোমাদেরকে কেউ একটা কাগজ নিয়ে এলো, হ্যাঁ, তাতে কি লেখা আছে তোমরা পড়তে জানো না, হয়তো বললো এখানে সই করতে হবে, তোমরা না দেখে শুনে সইটা করলে পরে যে কত বড় বিপদে পড়বে, তো সেই বিপদের হাত থেকে কিন্তু তোমাদেরকে নিজেদেরকেই রক্ষা করতে হবে। অতএব তোমরা পড়াশোনাটা চালু করো, শেখো, আর শেখার কোনো বয়স বা কোনো

0: বয়স হয় না শেখার, মানুষের যতদিন বেঁচে থাকে শিক্ষা শেষ হয় না,
1: সেই শিক্ষার বয়স নেই। অনেক ধন্যবাদ ম্যাডাম, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, আপনারা যদি আপনাদের কথা লিখেও পাঠাতে চান তাহলে অবশ্যই পাঠাতে পারেন 9402169965 নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু খোলা রয়েছে আমাদের ল্যান্ডলাইন নম্বর 0381226253 নম্বর রয়েছে। আমি আপনাদের বন্ধু আর জে মালালি। শ্রোতা বন্ধুরা, আজ কিংবদন্তী সঙ্গীত শিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকারও জন্মশতবার্ষিকী, তাই আজ এমন এক গান যে গান আমাদের জীবনমুখী করে, যে গান আমাদের বাঁচতে ভালোবাসায়, যে গান আমাদের জ্ঞানের আলোকে জ্বালিয়ে রাখতে সাহায্য করে, সে গান এবারে শুনব। 5000 সুরের গানে

হচ্ছে মানুষের ভেতর যে পূর্ণতা প্রথম হতেই বর্তমান তারই প্রকাশ। মানবের ভিতরে যদি জ্ঞান ও শক্তির অনন্ত প্রস্রবণ বিদ্যমান না থাকিত, তাহা হইলে সহস্র চেষ্টাতেও সে কখনো জ্ঞানী ও শক্তিমান হইতে পারিত না। মানুষ যাহা শিক্ষা করে, প্রকৃতপক্ষে উহা আবিষ্কার করে।

0: সমস্ত জ্ঞান ও সমস্ত শক্তি অন্তর্নিহিত রহিয়াছে, বাহিরে নয়, মানুষের আত্মাতেই অনন্ত শক্তি রহিয়াছে। মানুষ উহার সম্বন্ধে না জানিলেও উহার রহিয়াছে, কেবল জানিবার অপেক্ষা মাত্র। স্বামী বিবেকানন্দের কথা, যার কথার মধ্য দিয়ে আমরা বুঝছি শিক্ষা আমাদের অভ্যন্তরীণ। হয়তো গুরু সেখানে আলো জেলে পথ পরিষ্কার করে দেয়, কিন্তু যে শিক্ষা আমাদের আভ্যন্তরীণ, সে শিক্ষাই আমাদের সংস্কার। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান।
0: হ্যাঁ আতিয়ার বাবু, বলুন, ভালো আছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই ভালো আছি। আপনিও অবশ্যই ভালো আছেন। তো বিষয় কিন্তু সুন্দর খুব, যেহেতু আজকে সাক্ষরতা দিবস হিসাবে। আসল কথা কি জানেন তো, আমি কখনোই মানতে চাই না যে একটা মানুষ যদি শুধু নামটা তার যদি সই করতে পারে, সেই মানুষটা আমার কাছে সাক্ষর নয়।
0: ঠিক,
1: সাক্ষর সেই মানুষ যে মানুষ শব্দ থেকে ভাষা, ভাষা থেকে তার অর্থ যতক্ষণ না বুঝতে পারবে, তাকে লিখতে হবে, পড়তে হবে, তবেই তো জানাজানি হবে। আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডে এত কিছু আছে, কিন্তু শুধু নাম সই করলেই হবে না। নাম সই করলে কি হবে? চোখ থাকতে অন্ধ। তো আমি চাইছি স্বাক্ষর হোক সামাজিকভাবে, স্বাক্ষর হোক সে যেন জ্ঞানের আলোকে, তার জ্ঞানের যে বিচ্ছুরণ ঘটবে, এই আলোকে যেন আরো কিছু মানুষ উদ্ভাসিত করতে পারে।
0: একদম একদম, আরো অন্যকেও অনুপ্রাণিত করতে পারে,
1: অনুপ্রেরণা দেবে, এবং তার পাশের মানুষকে সে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে সম্যক জ্ঞানের অধিকারী করতে। আসলে সম্যক ধারণা, সম্যক জ্ঞান যদি হয়, বেশি মানুষের হয়, তাহলে এই মানুষের সমাজ, তার রাষ্ট্র, তার গ্রাম, দেশ সবকিছুই খুব মজবুত হবে। এক কথায় যদি উপযুক্ত নাগরিক হয় কোনো দেশের, এবং তার পার্সেন্টেজ যদি 70 উপরে থাকে, তাহলে কিন্তু সেই দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী, তাকে কেউ ধরে রাখতে পারবে।
0: খুব সুন্দর একটা তথ্য দিলেন আপনি আমাদেরকে, ধন্যবাদ অনেক।
1: হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার।
0: আপনিও ভালো থাকুন, আর এভাবেই সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, 1966 সালে ইউনেস্কো আজকের দিনটাকেই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। উদ্দেশ্য ছিল খুব সহজ, বিশ্বের মানুষকে মনে করিয়ে দেওয়া সাক্ষরতা শুধু পড়তে বা লিখতে পারার ক্ষমতাই নয়, সাক্ষরতা মানে নিজের অধিকারকে জানা, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারা, তথ্য বুঝতে পারা, প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারা, স্বাস্থ্য, অর্থনীতি, সমাজ, নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়া। অর্থাৎ সাক্ষরতা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণটা নিজের হাতেই তুলে নেওয়া। আচ্ছা বলুন তো, এত এতগুলো ডিগ্রি থাকার পরেও কেউ যদি পরনির্ভরশীল হয়, তাকে কি আপনি স্বাক্ষর বলবেন? কথাটা ভাবুন। আরো একটা বিষয় ভাবুন, আপনি নিজে অন্যকে আলোকিত করার জন্য কি করেছেন, সে গল্পটাও না হয় ভাগ করে নিন, শোনান আমাদেরকে। ঠিক যেমনিভাবে আমাদের অম্বিকা আদি ম্যাডাম বললেন যে তার সেলফ হেল্প গ্রুপের মধ্যে এমন অনেকজনকে তিনি বর্ণপরিচয় শেখাচ্ছেন। আসলে সেই গুরু হতে গেলে জ্ঞানের আলো

ছড়িয়ে দিতে গেলে কিন্তু আপনাকে যে টিচার হতেই হবে, আপনাকে যে শিক্ষক কিংবা শিক্ষিকা হতেই হবে এমন কোনো কথা নেই। আপনার বাড়ির ছোট্ট পরিচারিকার ছোট্ট ছেলেটাকে আপনি পড়াতে পারেন। পাড়ার যে ছেলেটা অনেক দিন ধরে ড্রপ করছে পড়াশোনায়, তাকে আবার আপনি অনুপ্রাণিত করুন, প্রয়োজনে কিছুটা আর্থিক সহায়তা করে তাকে আপনি স্কুলে পাঠান আবার। তাহলেই তো শিক্ষার আলো সঠিকভাবে বিচ্ছুরিত হবে এবং আমাদের সবাই সেই আলোতেই স্নান করবে, আলোকের ঝর্ণাধারায়।

মানুষ মরণশীল, তবুও সে স্মরণশীল। সুশিক্ষা মানবতার জ্ঞানে, সর্বত্র আলোর প্রাণে। শিক্ষা মানে নয় শুধু হাতে কলমে লেখা, মানব প্রেমে মনুষ্যত্ব শেখা। জাগ্রত প্রাণে জাগে আশা, দেশের তরে ভালোবাসা। শত শিক্ষায় শিক্ষিত তুমি, তবু কেন হওনি মানব প্রেমী? শিক্ষার আলো মনে মনে বলে যায়, মানবের তরে ভালোবাসা যেন পায়। সততা, পবিত্রতা, একতা, সাক্ষরতা দিবসের আহ্বান হৃদয়ে নিয়ে সবাইকে করো আহ্বান, সবাইকে করো সম্মান। আত্মার আলো জাগাতে হবে, মনুষ্যত্ব চিনতে হবে। শ্রেষ্ঠ মানবতায় করো জীবন দান, জয়ের ধারায় বলে যায় প্রাণ, সাক্ষর।

0: নিরাপত্তা দিবসের আহ্বান। হ্যালো, নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: হ্যালো দি, নমস্কার।
0: হ্যাঁ, শেখ নূর আলম বাবু বলুন।
1: ধন্যবাদ। বিষয় হচ্ছে সাপোর্ট নিয়ে কথা হচ্ছে। দেখবেন, যদি অনেক মানুষ আছে দেখবেন যে হয়তো লেখাপড়া না জানলে তার ফ্যামিলি বা পরিবার কত একটা শিক্ষা তার মধ্যে থেকে থাকে।
0: হ্যাঁ, খুব সত্যি কথা।
1: সেই মানুষ যখন দেখবেন সুশিক্ষিত হয়ে নিজের যে ওই অন্তরের যে জ্ঞানটুকু, সেই জ্ঞানটুকু যখন সমাজে প্রভাবিত করতে পারে, তখন দেখবেন সেটা একটা পরিপূরক শিক্ষার জায়গা নিয়ে আসে।
0: ঠিক।
1: অনেক সময় দেখবেন একজন বিএ পাস করেছে, আপনার কথা মতোই বলছি, একজন বিএ পাস করেছে, দেখা যাচ্ছে তার নিজের অধিকারটুকু সে নিজে তৈরি করতে পারছে না। আবার একজন দেখবেন মাধ্যমিক পাস করে সে কিন্তু সমানে চালিয়ে যাচ্ছে। সেগুলো হচ্ছে ফ্যামিলিগত কিছু শিক্ষা থেকে থাকে, সেই শিক্ষাগুলো খুব তাড়াতাড়ি সমাজে প্রভাবিত হয়,
0: একদম।
1: কিন্তু আমি আমার জীবনে দেখেছি। আর একটা দিদি, আমি ব্যক্তিগত মতে একটা কথা বলছি,
0: হ্যাঁ,
1: যদি কোনো মানুষের আদৌ শিক্ষা দীক্ষা না থেকে থাকে, বুঝলেন, আদৌ সে স্কুল যায়নি কোনোদিন, সে কিন্তু দেখবেন যখন কম বয়স থাকে তখন মানুষের সঙ্গে খুব বেশি তর্ক বিতর্ক করে, মানুষকে ঝাঁপিয়ে মারামারি করতে যায়। আর সেই মানুষটা যখন দেখবেন বয়স হয়ে যায় না, তখন সমাজের সাথে একটা কীট হয়ে যায়, সমাজকৃত হয়ে যায়, তার কোনো মান মর্যাদা কিচ্ছু থাকে না। আর দেখবেন যার মধ্যে শিক্ষা দীক্ষা যথেষ্ট থেকে থাকে, সেই মানুষ যতই বয়স হোক, যতই দুর্বল হোক, মানুষের একটা দুর্বল জায়গা থাকে যে ওর মধ্যে শিক্ষা আছে, মাস্টার মশাই কিছু অসম্মান কিছু বলবি না, কিন্তু এটা হচ্ছে শিক্ষা।
0: সত্যি
1: শিক্ষা এমনই একটা জিনিস যে মানুষকে এমন একটা জায়গায় পৌঁছাতে পারে, এটা কিন্তু অত থাকলেও সেই জায়গায় পৌঁছানো যায়।
0: একদম, সার্টিফিকেট কোনো বিষয় নয় সেখানে, শিক্ষা হচ্ছে মনের আভ্যন্তরীণ বিকাশ।
1: মাস্টার মশাইদের যে চেয়ারটাই, সেই চেয়ারটাই আমি কোটিপতি হলে কোনো কারণে বসতে পারবো না, সেটা আমার বসার মতো জায়গা নয়। এরকম কিছু শিক্ষা না থাকলে ওই জায়গায় যাওয়া যায় না। যেমন দেখবেন একটা চোর, সে দেখবেন অনাসি সে থানায় গিয়ে ঢুকতে পারে, শত পয়সা থাকলেও কি আমি জেলে গিয়ে ঢুকতে পারবো না? এক একটা জন্য, এক একজনের জন্য এক একটা জায়গা। শিক্ষার জায়গা শিক্ষার থাকবে, যে চলার পথ ভুল আছে তার জায়গা আলাদা থাকবে। সব থেকে আমি শিক্ষিত দিদি, যদি পারিবারিক শিক্ষা কারোর মধ্যে থেকে থাকে, তা সে খুব হালকা শিক্ষায় শিক্ষিত হোক কিন্তু মানুষের সান্নিধ্যে যেতে পারে। আর সব থেকে বড় কথা দিদি, একটা কথা বারবার বলি, আমি এখনো বলছি আপনাদের, আমি কিছু প্রথম থেকে আমি আমার চলার পথটাকে সামাজিকতায় পৌঁছে দিয়ে মানুষের সান্নিধ্যে থাকতে ভালোবাসি, মানুষের সেবা করি। আর আমি ভাবি সকাল উঠে যদি এই উপকারটা অমুকের করতে পারি, তাহলে নিজেকে একটু ধন্য ভাববো। আর এইভাবে চলে আসছি বলে আজ আমি একটা পারফেক্ট জায়গায় আছি, মানে বিরাট কিছু করতে পারিনি কিন্তু মানসিক থেকে এত শান্তি আছি যে ঈশ্বরের কাছে আমার চাওয়ার মতো কিচ্ছু নাই। আমি চেয়েছিলাম 5 টাকা, পেয়েছি 75 টাকা।
0: এই কথাটা আপনি সবসময় বলেন, আমার বেশ ভালো লাগে।
1: অবশ্যই,
0: একটা দারুণ জিনিস কিন্তু আপনার থেকে শিখে গেছি আমি, কৃতজ্ঞতা খুব বড় ব্যাপার এটা। খুব ভালো থাকুন।
1: অবশ্যই কৃতজ্ঞ, আমি ঈশ্বরের চির কৃতজ্ঞ। আমি যদি কোনো কারণে আপনার সান্নিধ্যে পৌঁছাতে পারি, তাহলে আমি আমার এটা দেখাতে পারবো আপনাকে, দেখুন আমি এইভাবে চলতে ভালোবাসি।
0: খুব ভালো থাকুন,
1: শুভরাত্রি।
0: একদম, আপনিও। শ্রোতা বন্ধু, আরো একটা মেসেজ আমরা পেয়ে গেছি, আমাদের আরো এক বন্ধু পাঠিয়েছেন জোলাইবাড়ি থেকে। তার মেসেজটা আমরা পরে দেখছি। শ্রোতা বন্ধুরা, আজ সাক্ষরতা দিবস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের একটাই কথা ভাবার, নিজে অন্তত আর 5টা মানুষকে, যারা এখনো সেই জ্ঞানের আলো থেকে বঞ্চিত, তাদের আলোকিত করি জ্ঞানের আলোয়ে। শিক্ষাই আমাদের জীবনের ভবিষ্যৎ, আর আমাদের চেতনা ও আলো শিক্ষাই পারে ভালো মন্দ বোঝাতে, শিক্ষাই পারে ঘোচাতে কালো।

0: One book and one pen can change the world. Education is the only solution. Education first. Malala Yousafzai, ছোট্ট মেয়ে, তার অনুধাবনে এই লেখা। আজকের দিনে তার এই লেখাটা যদি না পড়তাম অসম্পূর্ণ রয়ে যেত। শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব। আজ রাতে পর্ব নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি। স্টুডিওর ঘড়িতে রাত 10:37 চলছে আজ রাতে পর্ব। আজকের বিষয় জ্ঞানের আলো। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, তাই আমাদের একজন শ্রোতা বন্ধু সুমন মুহুরি, তিনি খুব সুন্দর করে প্রায় সব অনুষ্ঠানেই দেখতে পাচ্ছি, ফোন লাইন না পেলেও খুব সুন্দর করে ভয়েস মেসেজে সম্পূর্ণটা বুঝিয়ে দেন। আপনারাও যদি এভাবেই ফোন লাইনে না পেয়ে থাকেন, তাহলে আপনারাও কিন্তু ভয়েস মেসেজ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতেই পারেন বা মেসেজ লিখেও পাঠাতে পারেন 9402169965। আর আমাদের ফোন নম্বর তো খোলাই রয়েছে 0381236253 নম্বর।
1: নমস্কার ম্যাডাম, আমি জোলাবাড়ি থেকে সুমন মুহুরি বলছি। তো জ্ঞানের আলো, সাক্ষরতা, এ নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তাই এই সম্বন্ধে আমি কিছু বলতে চাই আপনাদেরকে। দেখুন, সাক্ষরতা মানে শুধু অক্ষর চেনা বা নিজের নামটা লিখতে পারা নয় কিন্তু ম্যাডাম। হ্যাঁ, সাক্ষরতা মানে নিজের চারপাশটা বোঝা, ভালো মন্দ বিচার করা, আর নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া। আর দেখুন, জ্ঞানের আলো মানুষের জীবন থেকে অজ্ঞতার অন্ধকারে দূর করে, অজ্ঞতার অন্ধকার দূর করে। আর একটা মানুষ পড়াশোনা শিখলে সে নিজের জীবনটা যেমন ভালোভাবে পড়তে পারে, তেমনই পরিবার আর সমাজকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমাদের উচিত, যারা পড়াশোনার সুযোগ পায়নি, তাদের পড়তে লিখতে শেখানো এবং শিক্ষার গুরুত্ব বোঝানো। বাড়ি, পাড়া, ক্লাব সব জায়গায় থেকে যদি একটু করে উদ্যোগ নেওয়া যায়, তাহলে সাক্ষরতার আলো অনেক দূর ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। আর সবশেষে বলবো ম্যাডাম, জ্ঞান যত ছাড়বে অন্ধকার তত কমবে, আর সাক্ষরতায় আলো সমাজ তত সুন্দর হবে। এতটুকু বললাম, শুভরাত্রি ম্যাডাম।
0: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধুর সঙ্গে?
2: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন সঙ্গে? প্রদীপ,
2: আমি
0: প্রবীর বাবু।
2: পশ্চিম। হ্যাঁ দিদি ভাই,
0: বলুন।
2: দেখুন দেখুন দিদি ভাই, একটা কথা আমি বলি, মানে আমরা কি এখনো স্বাক্ষর হতে পেরেছি দিদি ভাই? এটা আমার মানে নিজের উপরে নিজের প্রশ্ন। কারণ দিদি ভাই, একটা জিনিস আপনাকে একটু বলি, যে আমার এইখানে মানে ভদ্রলোক বাস করতেন, তার মা ভিক্ষা করে তাকে মানুষ করেছে এবং পড়াশোনা শিখিয়েছে দিদি ভাই, এবং তিনি পড়াশোনা শিখে ব্যাংকের ম্যানেজার হলেন। হ্যাঁ, এবং সেই জায়গায় ব্যাংকের ম্যানেজার হয়ে দিদি ভাই তার মা ভিক্ষা করে যে অর্থ উপার্জন করেছে তাকে মানুষ করে তাকে পড়িয়ে, যখন তিনি ব্যাংক ম্যানেজার হলেন তখন তার বিয়ে হলো, তখন মাকে ফেলে ওই ভদ্রলোক বউকে নিয়ে চলে গেলেন। তাহলে কি এটা কি সাক্ষরতা বলে দিদি ভাই?
0: না, আমার মনে হয় না সেটা শিক্ষার আলো, সেটা হয়তো সার্টিফিকেট ডিগ্রি দিয়ে তিনি স্বাক্ষর, কিন্তু শিক্ষা তো তাকে বলে না।
2: না দেখুন দিদি ভাই, সার্টিফিকেটটা হচ্ছে প্রশংসাপত্র, কিন্তু সেই প্রশংসাপত্র নিয়ে আমার তো কোনো লাভ নেই। আজ আমি যদি মাকে, আমার বৃদ্ধ মা 78 বছর বয়স, তাকে যদি আমি ছেড়ে দিয়ে, বাবা আমার চলে গেছেন, তাকে যদি আমি ছেড়ে দিয়ে আর আমার আপনার দিদি ভাইকে নিয়ে একা যদি বসবাস করি, আমার শিক্ষা, আমার ছেলেমেয়েরা কি শিখবে দিদি ভাই? তারাও তো কোনোদিন না কোনোদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে, বলবে যে বাবা যেরকম করেছে আমিও সেটাই করবো। এটা কিন্তু সাক্ষরতা হলো
0: না, একেবারেই নয়।
2: জ্ঞানের আলো এটা উৎসারিত হলো না। হ্যাঁ, আমি বলবো ওটা অজ্ঞানও তার কাজ হলো দিদি ভাই।
0: ভালো থাকুন সত্যি
2: হ্যাঁ তাই আমি মনে

0: ভাবছি দিদি ভাই যে আমরা সাক্ষরতার দিকে যে যেতে পেরেছি, একটা সই করলেই সাক্ষরতা হলো না, সাক্ষরতা হবে আমার জ্ঞান, আমার ভাবনা, আমার মানহুঁশ হুঁশটা যদি আমার ঠিক থাকে, মানুষের সাথে একত্রে থাকতে পারি, তবেই কিন্তু আমার জ্ঞানের আলো প্রসারিত হবে দিদি ভাই। হ্যাঁ,
1: খুব সুন্দর বললেন, সত্যি কথা। ভালো থাকুন, শুভরাত্রি।
0: হ্যাঁ, শুভরাত্রি।
1: শ্রোতা বন্ধুরা, আলো পথ দেখায় অন্ধকারে, আর অন্ধকার মানেই আচ্ছন্ন। যা আদতে আমাদের ঘিরে আছে তা দেখতে না পাওয়া। বিজ্ঞান বলে আলো আপতিত হয় কোনো বস্তুর উপর, তারপর প্রতিফলিত হয়ে আসে আমাদের চোখে। ঠিক তেমনি জ্ঞানের আলো যখন সত্যের উপর আপতিত হয়, আমরা বুঝি, আমরা চিনি সত্যকে, আমরা মিথ্যের প্রভেদটা জানি, ভালো মন্দর তুলনা করতে শেখে। কেউ একজন এসে যে কোনো একটা কথা বলেই চলে গেল, সেটা যে আমাদের অন্ধের মতন মেনে নিতে হবে তা নয়। জানেন, জ্ঞান আমাদের চোখ খুলে দেয়, যে জ্ঞান আমাদের মনকে চেনায়, যুক্তিবাদী করে, আমাদের মনকে দৃঢ় করে, আবার প্রতিবাদী করে, আবার দুর্লভ করে। অন্ধজনে দেহ আলো, ঠিক এভাবেই কি আমরা বলতে পারি না? অজ্ঞানকে দেহ জ্ঞান, নিরক্ষরকে সাক্ষরতা। নিরক্ষরতা দূরীকরণে সরকার অনেক পথ অবলম্বন করেছে, কিন্তু শ্রোতা বন্ধু, সমাজের পাঁচজনকে সেই জ্ঞানের আলো দিতে আমরা কি করছি? ধরুন আপনি চা খেতে গেলেন কোনো একটা দোকানে, সেখানে 10-11 বছরের একটা বাচ্চা চায়ের কাপ হাতে এগিয়ে এলো, পরনে নোংরা দাগ লাগা ময়লা জামা, দেখলেই বুঝতে পারবেন সে দোকানের কর্মচারী। আপনি তাকে নাম জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করলেন কোন ক্লাসে পড়ে, জানলেন তার আর স্কুলে যাওয়া হয় না। তখন কি বলেন তাকে? সমাজের মূল স্রোতে আবার ফিরিয়ে আনার কথা পারবেন তাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে? কিংবা ধরুন রাস্তায় ইট বইছে যেই 8-9 বছরের ছোট্ট একটা শিশু, যাকে এখন বইয়ের ব্যাগ পিঠে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, সে ইট বইছে, তাকে যদি প্রশ্ন করেন স্কুলে যাও না কেন, সে যদি উল্টে আপনাকে প্রশ্ন করে পাল্টা, কি করে যাব, টাকা রোজগার হচ্ছে যে এই পথে, বাড়িতে গিয়ে ভাত খেতে পাচ্ছি, আর কি চাই, তখন আপনি কি বলবেন ভেবে দেখেছেন? বন্ধু রয়েছেন একজন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো।
1: হ্যালো
2: হ্যালো মানালি, আপনার নমস্কার।
1: নমস্কার,
2: রেখেছেন সাক্ষরতা না
1: ঈশান বাবু কি
2: বলার কথা? আজ থেকে 60 বছর, 60 বছর অনেক আগে চলে যাই, কলা পাতা লিখতাম, কলা পাতা।
1: আচ্ছা, আপনি ঈশান বাবু বলছেন কি?
2: লিখেছি, তারপরে স্কুলে ভর্তি হয়েছি।
1: হ্যালো,
2: যদি পড়াশোনা করেছি, তারপরে পড়াশোনা আর আমার ভাগ্যে জুটলো না, বুঝলেন তো? সাক্ষরতা অনেকে অনেক শিক্ষিত মানুষ, ডবল এম পাস, কথা হচ্ছে ব্যবহার দেখলে আপনার মুখের দিকে তাকাতে ইচ্ছে করবে, একদম বাস্তব তুলে ধরছি, কিন্তু মানে প্যাকেট বিদ্যা আছে কিন্তু আউট নলেজ বলে কিছু নেই, বুদ্ধি করেই তো নেই, মানে মনে হচ্ছে গঙ্গা, মনে হচ্ছে কি লাগাম, বুদ্ধি সারথি, মানে কোনোটাই তাদের মধ্যে নেই। এবার আপনি বলেন, আমি উত্তর দিব, কানে শুনতে পাই না তো।
1: আপনি ঈশান বাবু বলছেন তো?
2: আমি ঈশান বাবু না, আমি বৃদ্ধি নামে দিলীপ মজুমদার।
1: আচ্ছা আচ্ছা,
2: নামটা বলতে রোজই ভুলে যাই,
1: কিছু হবে না, ঠিক আছে, ভালো থাকুন। আর প্রথমেই
2: মানালিজি,
1: বলুন
2: মানালিজি।
1: হ্যাঁ,
2: আজকে আমি খুব আনন্দে আছি, কেন জানেন, আজকে বিকালে কি সুন্দর পুরনো গান দিছিল 28 প্লেট, আপনি তো এদের দেখেননি, আমি এদের চোখের সামনে দেখেছি, কত
1: ভালো লেগেছে,
2: সব আর্টিস্ট দেখেছি,
1: ভালো থাকুন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পরব, আমি রয়েছি আপনাদের বন্ধু আছে মানালি, একটা গান শুনবো এবারে, আরো এবারের গানটা শুনবো হিচকি থেকে।

0: কাস্তে হাতে মুঠ মাথাতে, কেউ বা মেশিন ধারে, দুচোখ যদি খোলা থাকে রাখো দেখতে পাবে তাকে। কেউ খাচ্ছে ফাই ফরমাস, কেউ ভাঙছে কয়লা, কেউ ভাঙছে ভারী পাথর, কেউ বা কুড়োয় ময়লা, কেউ বা হেঁকে লজেন্স বেঁচে ট্রামে ট্রেনে বাসে, শাকসবজি নিয়ে কেউ বা রেল লাইনের পাশে, কেউ বা মাঠে ঘাটে অর্ধাহারে অনাহারে ওদের জীবন কাটে। ওদের খেলার মাঠ নেই কো, নেই কো পাঠশালা, ওদের আকাশ ওদের বাতাস ঘুমরে কেঁদে মরে। শখ আহ্লাদ হারিয়ে গেছে সুদূর তেপান্তরে, শিশু শ্রমিক দেশের ওরা লজ্জা কোথায় রাখি, ওদের শ্রমের বিনিময়ে আমরা সুখে থাকি, আমরা সুখে থাকি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: গুড ইভিনিং এম ম্যাডাম, আমি এর রহমান।
0: হ্যাঁ, একদম স্বাগত জানাই।
1: ভাষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে দুটি রাজ্যে যে সামঞ্জস্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে বললাম,
0: বলছি
1: দেখুন, জ্ঞানের আলো জ্বালানোর এই ব্রত নিয়েই আমি জীবন শুরু করেছি, আমার জীবিকা শুরু করেছি, দীর্ঘ পথ আমার। দেখো, প্রথমে একটুকু বলিনি, আমার ছোটবেলা থেকে অনেকে চিঠি পড়াতে আসতো আমার কাছে বা লেখাতে, তো যখন চিঠিটা পড়তাম বা লিখতাম, তারপরে যখন পড়ে শোনাতাম, তাদের মুখের অভিব্যক্তি আমাকে খুব মুগ্ধ করতো। আর বর্তমানে চিঠি লেখার বিষয়টা তো প্রায় উঠে যাওয়ার মতোই, তবে অনেকে দরখাস্ত বা

0: কর্নফ্লাক এসব করতে আমার কাছে আসে। আর একটা কথা বলে যে আমাদের চোখ থাকতেও আমরা দেখে পাই না, তো সেই জন্য দেখুন আমার বাড়িতে লাইন কারেন্ট চলে যায় বা হ্যারিকেন আরতি যখন পড়তাম তখন চলে গেলে আমার চোখ থাকার সত্ত্বেও কিন্তু আমি দেখতে পেতাম না। তাই এই আলোটা আজকের বিষয় হচ্ছে এই আলোটা জ্বালানো আমাদের সকলেরই কর্তব্য। এই আলো জ্বালিয়ে এই ছোট্ট প্রদীপটা আমি জ্বালিয়ে যাচ্ছি অনেক অনেক অনেক দিন ধরে, তো এই প্রদীপটা আমি এখনো জ্বালিয়ে যাব, আমার এটাই আমার প্ল্যান প্রোগ্রাম আছে। আরেকটা ছোট্ট করে কথা বলছি, দেখুন আমাদের বাড়িতে যখন মান্দার বলে থাকতো বা রাখাল, তাদেরকে আমি কিন্তু নাম সই করাটা আমার কাছে বস্তু, তারা আমি যখন পড়াশোনা করতাম তো তাদেরকে আমি নাম সই করাটা আমি ছোট থেকে কিন্তু আমার জীবনের এটা লক্ষ্য ছিল যে তারা টিপ সই থেকে বাঁচুক আপাতত। তো একটা কথা, আমাদের যত বেশি জ্ঞানের আলো জ্বালবো জ্বালাতে পারবো তাদের মনের এই এই আলোতে তাদের মনে যে কুসংস্কার অন্ধ যে সংস্কার রয়েছে যে হানাহানি যে হিংস্রতা রয়েছে সেই এই আলোর মাধ্যমে সেটা পুড়ে ছাই হয়ে যাবে, এটাই আমি বললাম।
1: ভালো বললেন, ভালো থাকুন। আর এভাবেই আপনার যে চাহিদা আপনার যে স্বপ্নটুকু বাস্তব রূপায়িত হোক। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: আমি বর্তমানে থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
1: হ্যাঁ অনিমেষ বাবু বলুন,
2: ভালো আছেন?
1: একদম। আপনি?
2: আছি, ভালোই আছি।
1: বলুন।
2: শিক্ষার সাক্ষরতা জ্ঞানের আলো।
1: হ্যাঁ হ্যাঁ,
2: অনেকে তো অনেক কথা বলেছেন, আপনিও বলেছেন, আপনি তো যেই কথা বলেন সেই কথাতে আমরা অনেক অনেক শিক্ষা আমরা অর্জন করি।
1: আচ্ছা,
2: কিছু বলতে পারি না, তবে চেষ্টা করি শিখার জন্য। আমি বলছি আমার যে সাক্ষরতা, আমার যে যে নামটা যে সইটা যে বর্ণমালা গুলি সেটি আমার মার কাছ থেকে আমি সবটা আমি
1: পেয়েছি।
2: সবটা প্রথমেই আমার অক্ষর গুলা মা আমাকে শিখিয়েছে, নামটা আমার শিখিয়েছে, এটা আমি মার কাছে কৃতজ্ঞ। আর আমি যে সাক্ষরতা শিখে যে জ্ঞানটা অর্জন করেছি বিয়ে পাশ করেছি সেই জ্ঞানের আলো সে আমি অনেকটা সমাজের প্রতিও অনেকটা ভালোবাসা আচরণ মধ্যে আমি পাই। হ্যাঁ, রক্তদান থেকে আরম্ভ করে মানুষের জ্ঞানের আলো করতে পারি, অনেকে সুযোগ অনেকে অনেকে চিঠিপত্র বা অ্যাপ্লিকেশন যদি কে করতে আসে আমার কাছে আসে আমি তাদেরকে এটা আমি করিয়ে দিই।
1: বাহ,
2: তাদেরকে আমি আমার গড়ে দিতে এনে তাদেরকে বলছি সাপ্তাহিক দিন আসো রবিবার, আমি তো রবিবারে বাড়ির থেকে তোমরা এসে তোমরা বর্ণমালা সরাসরি আমি
1: শিখে যাও আমার কাছে। এই তো আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানের এটাই আসল কথা যে আমরা শিক্ষক না হলেও সবাই যেন অন্তত শিক্ষা দান করতে পারি তাদেরকে।
2: আমি এখনো করি, এখনো শিক্ষা দান করি।
1: খুব ভালো, এই জন্য আপনি প্রণাম জানবেন আমার।
2: আর এছাড়া আমার যে মেয়েটা কলেজে পড়ে এবার খুব ভালো রেজাল্ট করেছে, তো ওর ওর যে শিক্ষাটা ওর শিক্ষাটা আমার আমার আমার আমার আমাকে যে শিক্ষাটা দিয়েছে আমার মা এবং বাবা, আর ওকে আমি যে শিক্ষাটা দিচ্ছি ওর দিতে আমি মানে কি বলবো, আমি কাজের জন্য ওকে গাইড দিতে পারি না, কিন্তু সন্ধ্যার পরে এসে ওকে আমি রাত্র 12টা অবধি পর্যন্ত আমি গাইড দিই।
1: বাহ, পড়াশোনা পরম্পরা এটাকেই বলে। ভালো থাকুন অনিমেশ বাবু, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, জানেন একটি গুরুত্বপূর্ণ তথ্য, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার ছিল 74.04%, সেখানে পুরুষদের সাক্ষরতার হার 82.14% এবং মহিলাদের 65.46%। 2011-র সেন্সাস অনুযায়ী রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ সাক্ষরতা ছিল কেরলে 93.91%, তারপর ছিল

মিজোরাম 91.58%। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। গত 2025-এর 20 মে মিজোরামকে ভারতবর্ষের প্রথম ফুললি লিটারেট স্টেট হিসেবে ঘোষণা করা হয়। 2024-25 বা 23 সালে PLFS অনুযায়ী মিজোরামের সাক্ষরতার হার কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 98.2%। এখানে ফুললি লিটারেসির জন্য শিক্ষা

0: ক্লিটোরিস স্টেট হিসেবে ঘোষণা করা হয়। আবার ভারতের প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বাড়াতে উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম চালু হয়েছে। এই 2022-2027 সময়কালে কেন্দ্রীয় উদ্যোগ এবং 15 বছর বা তার বেশি বছর বয়সের শিক্ষার সুযোগ পাবে। যারা বঞ্চিত হয়েছিল তারা এক্ষেত্রে সাক্ষরতার সুযোগ পাবে। তবে হ্যাঁ, 2011 সালের হিসেব বলছে কেরল ছিল সাক্ষরতার হারে দেশের 1 নম্বরে, কিন্তু 2025 আমাদের সামনে এক নতুন গল্প লিখছে। মিজোরাম দেখিয়ে দিয়েছে শুধু অক্ষর জ্ঞান নয়, একজন মানুষকে সম্পূর্ণভাবে স্বাক্ষর করে তোলা সম্ভব যদি সরকার, সমাজ এবং মানুষ একসঙ্গে এগিয়ে আসে। আর এখান থেকেই কিন্তু আপনার জ্ঞানের আলো পর্বের সফলতা, তাই নয় কি?
1: কসকে জুতা কসকে বেল্ট খোঁজ কে অন্দর অপনি শার্ট।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব। ডায়াল করুন 0381 2326253 নম্বর। টিউন করে রয়েছেন আমাদের অনুষ্ঠান, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি। কথা হচ্ছে আজ জ্ঞানের আলো নিয়ে, আজ সাক্ষরতা দিবস। যে বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: মানালি ম্যাডাম, 20-25 বার মিস হয়েছে, রাগ হইতাছে শরীরে।
0: দেবী ম্যাডাম বলুন।
1: হ্যাঁ দেবী ম্যাডাম, দেবী সেনগুপ্ত বলছি, জয়নগর দশমী ঘাট থেকে। আমরা সংস্কৃতে পড়েছি স্বাক্ষর মানে সযোগ অক্ষর, হিন্দি বাংলা আর কি।
0: একদম
1: যোগ অক্ষর মানে নিজেকে অক্ষর জ্ঞানে ভূষিত করো, পণ্ডিত মশাই বলতেন। হ্যাঁ, স্বাক্ষর শুনতে পাচ্ছেন ম্যাডাম?
0: একদম একদম বলুন।
1: আচ্ছা আচ্ছা, স্বাক্ষর জ্ঞান মানে নিজেকে আলোকে আলোকিত করা, বিদ্যার জ্ঞানে, সর্বরকম জ্ঞান, যাতে রাজনৈতিক, সামাজিক, নিজের পারিবারিক সমস্ত দিকে আলোকিত

0: মানে একটা শিশু জন্মের পরে চ্যারিটি বিগেন এট হোম, প্রথম মা বাবার থেকে শিক্ষা, এরপর স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে যখন সে প্রকৃত মানুষ হয় তখন তাকে দেখতেও কতজন আসে। আজকালের যুগে আসে না, আগের দিনে আমার দাদুরা দুই দাদু বিয়ে পাশ করতে করে নৌকা দিয়ে নাকি দেখতে আসছে অন্য মানুষের দূরের থেকে। হ্যাঁ, যাই হোক, আমি আমার জীবনে পরিচারিকার মেয়ের ওপর আছি।
1: খুব ভালো।
0: অক্ষর জ্ঞান, অক্ষর জ্ঞান না শিখলে শুধু নাম শিখাইয়া তো লাভ নাই, আগে অক্ষর চিনতে হবে। ও আ ক খ এ বি সি ডি সব শিখাইয়া দিয়ে অর্ধেক করিয়া তুলছি, ওর মা এয়া কইলো কি আরে দূর শিক্ষা টিক্ষা দিয়ে না, তাহলে আবার শিক্ষিত জামাই খুঁজতে পাইতাম না, আমরা তো কোনো মতে বিয়া দিয়া নাই।
1: সমাজটা কিরকম একটা নাক পাশে আবদ্ধ ভাবো। কোন
0: ছেলে রাতে দিয়ে দিল, আমার শরীরটা জ্বালা করছে, আমি কি সুন্দর শিখাইয়া তুলছিলাম, হাতের লেখা টেখা খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আর আমার জীবনে ম্যাডাম আমি এই না এলো থেকে দর্শক প্রমোদ ভট্টের স্কুলে ইংলিশ মিডিয়ামে কাজ করেছি আমরা ভালো জন স্টাফ, তারপরে স্কুল দিয়েছি ম্যাডাম, গরিবের বাচ্চার থেকে আমি টাকা নিতাম না। আমার কথা হলো শিক্ষার আলোটা তার ভিতরে যাক, তার মা পরিচারিকার কাজ করে, তার বেতন নিতাম না। ছয় বছর স্কুল করার পরে আমার হাজবেন্ড বদলি হইলো, তখন আমি স্কুলটা ভেঙে দিয়ে চলে গেলাম, ২৬টা বাচ্চা তখনকার দিনে ৯৭ চিন্তা করেন, ২৬টা বাচ্চা ৫০ টাকা করে নিলেও তো কতই টাকা। কিন্তু আমি আমার কথা হলো এর মাধ্যমে আমি যেন একটু নিজেকে আলোকিত করতে পারি, আমি তার ভিতরে যেন এমন ভাবে হাতে করি। এখন আমার ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার ডাক্তার হয় রাস্তার মধ্যে দেখলে ম্যাডাম আমি তো দিব্যজ্যোতি, আমি তো ইঞ্জিনিয়ার হয়েছি, ছোটার থেকে নেমে প্রণাম করে কত ভালো। শিক্ষার আলোতে সারা বিশ্ব নূতন ভাবে গড়ে উঠুক আমার এই প্রার্থনা। আর সাক্ষরতা জ্ঞান যার আছে তার কোন রকম বিদ্যার অভাব হবে না, একভাবে না একভাবে সে চলে যাবে। আর অক্ষর নির্ভর মানুষের তো প্রতি পদে পদে কষ্ট, একটা চিঠি আসলে পড়তে পারে না, একটা অ্যাপ্লিকেশন লিখতে গেলে অন্যের সাহায্য নিতে হয়। তাই ম্যাডাম আমার এইটুকুই বক্তব্য, সাক্ষরতায় যেন চারিদিক আলোকিত হয়। যদিও ভারত সরকার সব দিকেই চেষ্টা করতেছে যে নিরক্ষর যাতে কেউ না থাকে, আমি এতে একমত, সারা রাজ্যে যেন কোনো নিরক্ষর না থাকে, তাহলে আমরাও সাহায্য করবো।
1: একদম, তাই খুব ভালো লাগলো, খুব সুন্দর বললেন তিনি। এই যে জিল, এই যে উন্মাদনা, সবাইকে শেখানোর, সবাইকে বোঝানোর সত্যিটা, সবাইকে জ্ঞানের আলোতে আলোকিত করার যে খিদা, সে খিদাটা সবার মধ্যে জন্ম হোক, সে খিদে বাড়তে থাকুক, তাহলে কিন্তু সমাজ সুন্দর হবে। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো, হ্যালো,
2: নমস্কার দিদি।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস।
1: নিতাই বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
2: দেখুন, আজকে হচ্ছে সাক্ষরতা দিবস, তাই না? তো ধরুন স্বাক্ষর একটা এমন জিনিস হচ্ছে জ্ঞানের আলো।
1: হ্যাঁ,
2: তো ধরুন যেসব পিছিয়ে পড়া মানুষ নিরক্ষর হয়ে আছে, তাদের কিন্তু শিক্ষা দেওয়া আমাদের কর্তব্য। সমাজের একটা অন্ধকার থেকে আলোয় ফেরানোর দরকার তাদেরকে। শিক্ষা এমন একটি জিনিস, তো ধরুন যেসব শিক্ষিত মানুষ আছেন, তাদেরকে বলবো যারা নিরক্ষর আছে তাদেরকে স্বাক্ষর করা দরকার এবং তাদের অন্ধকার থেকে আলোই ফেরানো দরকার। তো এমন শিক্ষা দিতে হবে সমাজে যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেরকম শিক্ষা দিতে হবে। আর শিক্ষাটা এমন দিতে হবে যাতে মানুষ প্রত্যেকেই নাম করে এবং সমাজে যেসব দুঃস্থ মানুষ আছে তাদের সেবা করার জন্য এগিয়ে আসতে হবে। আর শিক্ষা নিয়ে যদি কেউ খারাপ কাজ করে, সেটা হচ্ছে মানে অশিক্ষিতর পরিচয়। কারণ মা বাবা, বৃদ্ধ মা বাবা ছেলেকে লেখাপড়া শিখিয়ে যদি মা বাবাকে না দেখে, তাহলে কিন্তু তার শিক্ষার কোনো দাম নেই। এটাই বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: শুভরাত্রি নিতাই বাবু, আপনিও ভালো থাকুন। সত্যি তো তাই।

এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় 95% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন, ওগো শুনছো, পায়েশ বানাও, তোমার ছেলে মাধ্যমিকে 95% নাম্বার পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন, কি বললে, আমাকে দেখাও। ছেলে মাঝখানে চট করে বলে উঠল, বাবা মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে, মা কি লেখাপড়া জানে, মা তো আঙুল ছাপ নিরক্ষর, মার্কশিট পড়তেই পারবে না। মায়ের চোখ জলে ভিজে উঠল, আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে। এমনটাই তো হয়। আজ এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে চলুন একটা ছোট্ট প্রতিজ্ঞা করি। আমি কাউকে অশিক্ষিত বলে ছোট করব না, আমি শেখার ইচ্ছাকে সম্মান জানাব, আমি অন্তত একজন মানুষকে শেখানোর চেষ্টা করব, ভুল তথ্য ছড়াব না, তথ্য যাচাই করব, আমি শিশুদের শিক্ষার অধিকারকে সম্মান জানাব, আর সবচেয়ে বড় কথা, আমি জ্ঞানের আলো শুধুমাত্র নিজের মধ্যে রাখব না, অন্যের মধ্যেও ছড়িয়ে দেব। শ্রোতা বন্ধুরা, আজ এ নিয়েই কথা হচ্ছে। বয়স 40, হয়তো 50 কিংবা 60, বয়স কি সত্যি বাধা? হ্যালো, নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?

বয়স হয়তো অনেক, 50-60। রাতে সংসারের কাজ সেরে তিনি অক্ষর শেখেন, ক খ গ। প্রথমে হাত কাঁপে, ভুল হয়, হাসিও পায়, কিন্তু তিনি থামেননি। কয়েক মাস পরে ছেলে স্কুল থেকে একটা চিঠি নিয়ে আসে। মা এবার চিঠিটা নিজের হাতে নেন, ধীরে ধীরে পড়েন আর বলেন, কাল তো তোমার স্কুলের ছুটি, তাই না? ছেলেটা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। হয়তো তার চোখে তখন গর্ব, আর মায়ের চোখে অন্য রকম একটা আলো, সেটাই জ্ঞানের আলো। শ্রোতা বন্ধুরা, আমরা অনেক সময় বলি ও তো পড়াশোনা জানে না, কিন্তু কখনো কি আমরা এই কথাটা বলি, চলুন ওকে আমরা পড়া শেখাই? সমস্যাটা ঠিক এখানেই, কারো অশিক্ষাকে নিয়ে হাসা খুব সহজ, কিন্তু কারো হাতে একটা বই তুলে দেওয়া, সেটাই আমাদের দায়িত্ব। কারণ একজন মানুষ পড়তে পারলে সে ওষুধের নাম পড়তে পারে, চিঠি পড়তে পারে, ব্যাংকের কাগজ বুঝতে পারে, সরকারি তথ্য জানতে পারে, নিজের অধিকার সম্পর্কে জানতে পারে, কাজের সুযোগ নিজেই খুঁজে নিতে পারে, ডিজিটাল দুনিয়ায় নিজেকে আরও নিরাপদ রাখতে পারে, আর সবচেয়ে বড় কথা, সে নিজের হয়ে কথা বলতে শেখে।

আমি শিক্ষক, আমি রক্ষক মর্যাদার, আমি নতুনের কেতন ওরানো বাঁশির সুর, আমি নবপল্লবের উর্বরতা সুমধুর, আমি সৃষ্টি করি রোধ করি বিনাশ, আমি শিক্ষক গান করি তারুণ্যের, আমি চারাগাছ রোপণ করি যেন সৃষ্টির নিবাস, আমি অভিনেতা চিন্তিত আমি সভ্যতার সুদূর, আমি মুছে দিই শত গ্লানি, আমি কোমল করে হাসি সমান করি পথ যেথা বন্ধুর, আমি নতুন নয়ের অসীম আকাশ পুরাতনের নির্যাস, আমি বন্ধুবর সবার হাতে আমার আলোর মশাল, সত্যের পথচারী আমি সকলের বিশ্বাস, শুধু উপদেশে নই আমি বাস্তবতায় নিবিড়, স্নেহে আমি আমি মমতায় শৃঙ্খলা রোধে আমি পীড়িতদের পাশে দাঁড়াই উঁচু করি শির, আমি কঠোর বজ্র সম কোমল সত্য চিত্তে, শতদলে বেঁধেছি যে ঘর ছায়া শুনিবির, লক্ষ আলোর মাঝে আমি শিক্ষক এক আলোকময় বীর, আমি শিক্ষক এক আলোকময় বীর।

আমরা কেমন পৃথিবী চাই শ্রোতা বন্ধু? এমন একটা পৃথিবী যেখানে কোনো শিশু শুধু দারিদ্র্যের কারণে স্কুল থেকে বাদ পড়বে না, এমন একটা সমাজ যেখানে মেয়েদের শিক্ষা বিলাসিতা বলে মনে হবে না, এমন একটা দেশ যেখানে বয়স্ক মানুষও নতুন করে শেখার স্বপ্ন দেখবে, এমন একটা ভবিষ্যৎ যেখানে ডিজিটাল প্রযুক্তি মানুষকে বিভ্রান্ত করবে না, বরং ক্ষমতায়িত করবে। আর এই ভবিষ্যৎ তৈরি হবে কি করে? শুধু সরকারের উদ্যোগে নয়, শুধু স্কুলের মাধ্যমে নয়, শুধু শিক্ষকদের মাধ্যমে নয়, আমাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট প্রচেষ্টায়। একজন শিক্ষক ছাত্রকে শেখাবেন, একজন ছাত্র তার দাদা দিদি থেকে শিখবে, একজন মা তার সন্তানকে পড়াবে, আর এভাবেই জ্ঞানের আলো ছড়াবে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?

আমাদের প্রত্যেকের ছোট ছোট প্রচেষ্টাই একদিন প্রদীপ জ্বলবে, আর প্রথম প্রদীপের আলো কখনো কমে যাবে না, বরং আলো বাড়তে থাকবে। চলুন আমরা চেষ্টা করি, আমরা আমাদের সেই প্রদীপকে শুধু নিজের জন্য না জ্বেলে আরো অন্যের জন্য পথ দেখাই। শুধু একটা বই মানুষকে শিক্ষিত করে না, বরং একটা পরিবারকে বদলে দিতে পারে। তাই আজ আজ রাতে আমাদের বার্তা খুব সহজ, আলো ছড়ান। হ্যাঁ, আলো ছড়ান, কারো জীবনের অন্ধকারটুকু একটু কমিয়ে দিন। আজকের মতন।

আর যে মানালিকে এখানেই বিদায় জানাতে হবে। আর তার আগে আপনাদের মনে করিয়ে দিই, অন্ধকারকে দোষারোপ না দিয়ে আলো আসে না, একটা প্রদীপ জ্বালাতে হয়, সেই প্রদীপটা আপনি হন। আজকের এই পর্ব জ্ঞানের আলো, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে উচ্চারণ করি, সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি, লেখাপড়া শিখব, নতুন দেশ গড়ব, বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা, সাক্ষরতা দুর্দশা থেকে আশা পর্যন্ত এক সেতু, সাক্ষরতা আমাদের মানবীয় অধিকার, নিরক্ষর থাকব না মোরা, শিখব লেখাপড়া, থাকব না মোরা বন্ধ ঘরে, লেখাপড়া শিখব, স্কুলে আমরা যাবো।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আপনাদের পছন্দের পর্ব আজ রাতে। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের আকাশ কি বলছে। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলা ধলাই ও গোমতি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর 2026 বুধবার সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুমনি খরাং, 6:55 ককবরুক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, তারপর সকাল 7:40 স্থানীয় ককবরুক সংবাদ, সকাল 7:45 শুনবেন অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণী পরিবেশনায় আর যে তনুশ্রী, সকাল 9:10 নিউজ হেডলাইন্স, সকাল 9:12 বলছে তোমায় সঙ্গে থাকবে আর যে কোয়েল, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, 11:00 ককবরক অনুষ্ঠান খানি রচাপ্পং, বেলা 2:30 চিরায়ত, বেলা 3:00 সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 আজকের শিল্পী, বিকেল 5:00 রাগে অনুরাগে শুনবেন আর যে নিবেদিতার সঙ্গে, সন্ধ্যে 6:30 শুনবেন খোলা আকাশ, সন্ধ্যে 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 শুনবেন ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, রাত 8:05 শুনবেন রংমহল, রংমহল পর্বে পদধ্বনি কলমে চিত্রভানু প্রযোজক অনুপ রায়, বাংলা নাটক পদধ্বনি শুনবেন, রাত 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:00 নিউজ হেডলাইন্স, রাত 9:02 শামী গজল, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে সঙ্গে থাকবেন আর জি অম্বালিকা, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। সবাই খুব ভালো থাকে।

থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতন আপনাদের বন্ধু আরজে মানালিকে এখানেই বিদায় দিন। শুভরাত্রি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:02। শুরু হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। শুভরাত্রি।